আকাশবাণী শিলচর, আজ তেসরা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 মে 2026 খ্রিস্টাব্দ রবিবার, শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে।

0: হইত না। এই অচঞ্চল নিত্য সত্তাই সমগ্র বিশ্বকে এবং বিশ্বের অন্তর্গত প্রতিটি বস্তুকে ধারণ করিয়া রাখিয়াছে। এই অচঞ্চল স্থির সত্তাই ঈশ্বর। এই ঈশ্বর সমগ্র জগৎকে আচ্ছাদন করিয়া আছেন, অথবা বলা চলে তিনি সকল বস্তুর অন্তরে বাস করিতেছেন এবং সকলের অন্তরে থাকিয়া সব কিছুকেই তিনি নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতেছেন। তিনি এই বিশ্বের অন্তরে থাকিয়া বিশ্বজগতের মধ্য দিয়া আপনাকে প্রকাশ করিতেছেন। মানুষকে এই অন্তর্যামী ঈশ্বরের অস্তিত্ব অনুভব করিতে হইবে, বুঝিতে হইবে ঈশ্বরের সত্তানিরপেক্ষ কোনো কিছুরই অস্তিত্ব নাই, সর্বভূতে ঈশ্বরকে দর্শন করিতে হইবে। এই প্রকারের অনুভূতি যাহার হইয়াছে তাহার পক্ষে এই জগতের কোনো বস্তুর উপরই কোনরূপ আসক্তি বা মোহ থাকিতে পারে না, স্বাভাবিকভাবেই তাহার মনে আসে অনাসক্তি। ত্যাগ ও বৈরাগ্যের ভাব তাহার অন্তর ভরিয়া ওঠে, তখন তিনিই পারেন সর্বভূতে ঈশ্বর দর্শন করিয়া সকলকে ভালোবাসিতে, সবকিছুকে ভোগ করিতে। কিন্তু যেখানে ত্যাগ নাই, আছে মোহ, আছে আসক্তি, সেখানে দেখা দিবে দুঃখ, দৈন্য এবং অশান্তি। যিনি আসক্তিহীন তিনিই স্বাধীন। মানুষকেও এইভাবে কামনা বাসনা ত্যাগ করিয়া জগৎকে ঈশ্বরের প্রকাশ মনে করিয়া ভোগ করিতে হইবে। এইভাবে যিনি ভোগ করিতে পারেন তিনিই আনন্দ লাভ করেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উপনিষদ থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী জ্যোতির্ময় দাশ।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী নীলিমা দেব।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন পণ্ডিত ইয়াশরাজের কণ্ঠে। আকাশবাণী শিলচর, ক্ষেতে খামারে।

কৃষক বন্ধুরা, হলুদ মশলা জাতীয় ফসল হিসেবে সর্বাধিক পরিচিত। হলুদ ছাড়া রান্না কল্পনা করা যায় না। এছাড়া হলুদ বিভিন্ন ধরনের প্রসাধনী কাজে, রঙের কাজে ব্যবহার হয়ে থাকে। এর অনেক ঔষধি গুণও আছে। কোলেস্টেরল কমাতে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ। এক্ষেত্রে কাঁচা হলুদের রসও খাওয়া যায়। কাঁচা হলুদ ফ্যাটি লিভারে উপকার করে, হজম শক্তি বাড়ায়। আলসার থেকে পেটের রোগ থাকলে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শরীরের জন্য কাঁচা হলুদ খুবই উপকারী। হাঁটুর ব্যথা সারাতে, কোলেস্টেরল সামলাতে।

হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ইরিটেবল বাউল সিন্ড্রোমের অস্বস্তি কমাতে এই মশলা কার্যকর। হলুদ সাধারণত উষ্ণ এলাকার ফসল। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে হলুদ ভালো জন্মায়। রোদ বেশি থাকলে সেখানে হলুদের গন্ধ ভালো হয়। তাপমাত্রা কম থাকলে বা ঠান্ডা আবহাওয়া থাকলে হলুদের বৃদ্ধি কমে যায়। প্রায় সব ধরনের মাটিতেই হলুদ চাষ করা যায়, তবে হলুদ চাষের জন্য উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। তবে হলুদ সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। ছায়াযুক্ত স্থানে হলুদ চাষ করা উচিত নয়, তাহলে ফলন কম হয়। মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকলে ফলন ভালো হয়। বীজ বপন করার আগে বীজ শোধন করে নেওয়া ভালো, তাহলে হলুদের কন্দপচা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বীজ শোধন করার জন্য 1 লিটার জলে 20 গ্রাম ব্যাভিস্টিন বা দার্থেন এম ছত্রাকনাশক গুলে নিতে হবে। তারপর তাতে হলুদের কন্দ ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট ভিজিয়ে রাখার পর সেগুলো জল থেকে তুলে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। তারপর সেগুলো নিয়ে জমিতে রোপণ করতে হবে। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের উপযুক্ত সময়। বীজ সারিতে বপন করা দরকার। বীজ বপন করার সময় প্রতিটি বীজ 15 থেকে 20 গ্রাম ওজনের হতে হবে। এক সারি থেকে আরেক সারির দূরত্ব 50 সেন্টিমিটার, এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার। বীজ 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে। কৃষক বন্ধুরা, হলুদ চাষে উন্নত ফলন পেতে হলে জমিতে সার প্রয়োগ করা প্রয়োজন। জমির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর জমির মাটি হালকাভাবে কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে। সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগ করার পর প্রয়োজনে জমিতে সেচ দিতে হবে। হলুদের কন্দ জমিতে রোপণ করার পর জমিতে মালচিং করে দিলে ভালো হয়। কন্দের উপর 5 থেকে 6 সেন্টিমিটার মোটা করে বিভিন্ন খড় লতা পাতা ইত্যাদি দিয়ে ঢেকে দিতে হবে। জমিতে মালচিং করা হলে জমিতে রস থাকে, তাই মাটির ক্ষয় কম হয়। আর মালচিং প্রয়োগ করার কিছুদিন পর সেটা পচে গিয়ে জমিতে জৈব সার বৃদ্ধি করে। জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। মাটি যদি শুকনো থাকে তাহলে বীজ বপন করার পরেই জমিতে সেচ দিতে হবে। তবে জমি বেশি ভেজা রাখা উচিত নয়, তাহলে কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে জল বের হয়ে যাওয়ার জন্য নালা তৈরি করে দিতে হবে। জমিতে যেন আগাছা না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। হলুদ সাধারণত দীর্ঘমেয়াদের ফসল, তাই এর জমি কিছুদিন পরপরই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে।

খেতি খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন হীরালাল ভৌমিকের পরিবেশনায়।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন হীরালাল ভৌমিকের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ ২৪শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, সুপ্রভাত, সকাল ৭টা ৫ মিনিটে। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লোপামুদ্রা মিত্র সকাল ৭টা ৪০ মিনিটে ও দুপুর ১টায়। সকাল ৮টা ৪০ মিনিটে নজরুল গীতি শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল ৮টা ৫০ মিনিটে ও বেলা ১২টা ৩০ মিনিটে। সকাল ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ওস্তাদ হাফিজ আহমেদ খার কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টা ৩০ মিনিটে পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। সকাল ১০টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাসের সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। হিন্দি ছবির গান বেলা ১০টা ৩০ মিনিটে, বেলা ১২টায় ও রাত ৭টা ১৫ মিনিটে। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন তিলোত্তমা সিনহা। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রূপলেখা রাজকুমারী ও পল্লীনাথের পরিবেশনায়। দুপুর ১টা ১৫ মিনিটে আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ক্যাকটাস। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২টা ৪৫ মিনিটে সুদর্শন ধরের গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল

5 মিনিটে বিকেল 5:35 মিনিটে ডিমাসা অনুষ্ঠান, 2:01 সন্ধ্যে 6:15 মিনিটে সন্ধ্যে 6:45 মিনিটে চাষ আবাদের কথা অনুষ্ঠান, আহরণ রাত 8:00। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পুণ্যব্রত দাশগুপ্তের কণ্ঠে রাত 8:30 মিনিটে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 মিনিটে। রাত 9:30 মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন।

অভ্যেস গড়ে দিয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরের কারোর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা খোশগল্পেও এখন আমরা অভ্যস্ত। বন্ধুটি যেন একেবারে হাতের নাগালে। আর কোনো প্রতিবেদন বা ছবি আনা নেওয়ার ক্ষেত্রে মাউসের এক ক্লিকই যথেষ্ট। আমরা এখন যে যুগে বাস করছি তাতে সবসময় আমাদের দরকার প্রচুর সংখ্যক তথ্য, কিন্তু একটু পেছন ফিরে তাকান, তথ্য সংগ্রহ কি এত সহজ ছিল? আমরা আসলে আজ ভুলেই গেছি কোন যন্ত্রের দৌলতে দ্রুত যোগাযোগের যাত্রা শুরু হয়েছিল আমাদের। হ্যাঁ, অতি অবশ্যই টেলিগ্রাফের মাধ্যমে। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে টেলিগ্রাফকে এক মাইলফলক বলা যেতে পারে। মানুষ ও পশুর পর প্রথমবারের মতো খবর দ্রুতগতিতে পৌঁছে দেওয়ার কাজটি যে করল সেটি টেলিগ্রাফ। একবার ইউরোপ থেকে আমেরিকা ফেরার পথে ডক্টর চার্লস জ্যাকসন চিত্রকর তথা বিজ্ঞানী স্যামুয়েল মোর্সকে একটি প্রশ্ন করেছিলেন, একটি দীর্ঘ তারে বিদ্যুৎ প্রবাহে কি বেশি সময় খরচ হয়? এই প্রশ্ন ভাবিয়ে তোলে মোর্সকে। তখনই তিনি টেলিগ্রাফ যন্ত্রের একটি স্কেচ তৈরি করে নেন। এতে তিনি বার্তা পাঠাতে সাংকেতিক ডট এবং ড্যাশের ব্যবহার করেছিলেন। এরপর মোর্স ইলেকট্রোম্যাগনেটিক টেলিগ্রাফ ডিজাইন করেন। সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বার্তা পাঠানোর সীমাবদ্ধতাও কাটিয়ে উঠলেন খুব সহজে। 1838 সালেই ডট ড্যাশ পদ্ধতি ছেড়ে বর্ণ ব্যবহারের পথে এগিয়ে গেলেন তিনি, কিন্তু 1844 সাল পর্যন্ত তা প্রকাশ্যে না এনে চালিয়ে গেলেন পরীক্ষা নিরীক্ষা। মোর্সের তৈরি ডিজাইনে বড় সমস্যা হয়ে দাঁড়াল বিদ্যুৎ। দূরবর্তী স্থানে বার্তা পাঠাতে বিদ্যুতের অপচয় রোধে মোর্স বিশেষ মনোযোগী হলেন। প্রফেসর লিওনার্দো গেলের প্রচেষ্টায় তাও কাটিয়ে ওঠা সম্ভব হল। 1842 সালের ডিসেম্বর মোর্স ওয়াশিংটনে টেলিগ্রাফে বার্তা পাঠানোর ডেমনস্ট্রেশন শুরু করলেন। $30,000 ওয়াশিংটন থেকে বাল্টিমোর পর্যন্ত 40 মাইল দীর্ঘ ট্রায়াল লাইনও তৈরি হল। এরপর এল সেই মুহূর্ত, 1844 সালের 24 মে, অর্থাৎ আজকের দিন। ওয়াশিংটনের সুপ্রিম কোর্ট চেম্বার থেকে বাল্টিমোরের পার্ক স্ট্রিটের রেল রোড ডিপোতে সংযোগ স্থাপন হল। স্যামুয়েল মোর্স তার উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে বার্তা পাঠালেন। ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি! আর এই বার্তাই স্পর্শ করল মানব সভ্যতার এক বিশাল মাইলফলক। আজ টেলিগ্রাফের ব্যবহার নেই সত্য, কিন্তু মোর্সের এই আবিষ্কারই উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তির প্রথম সোপান।

0: গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গল্পপাছের আসরে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: টুলু তেল আনলে দোকান থেকে, মহিনের রান্নাঘরে যাচ্ছিল রান্না করবার জন্যে। বউ তাকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে গিয়ে বসল রান্না করতে। বললে, না, আমার গতর যতদিন আছে ততদিন নিজের কাজ নিজেই করে নিতে পারবো, তুমি যা করছিলে তাই করো গে যাও। মহিনীর মাথাটা ঘুরে গেল, চারিদিক অন্ধকার। দেখলে দাদার সংসারে আর শ্বশুর বাড়ির তো কথাই নেই, কোথায় যাবে সে, কি করবে? দাদা আসুক। দাদা এলো রাত্রে, সারাদিন মোটরের কারখানায় কাজ করে পাঁচু যখন বাড়ি ফেরে তখন সে ঠিক প্রকৃতিস্থ থাকে না, শ্রম লাঘবের জন্য একটুখানি মদ্যপান করে আসে। কাজেই মোহিনীর নালিশের জবাবে সে বললে, এর বিচির তো আমি করব না মোহিনী, করবে টুলুর মা। বাস আর কথা বলিস নি, যা খুব ভালো বিচের হয়ে গেছে। টুলুর মার মাথাটা খুব সাফ, ঠিক আমাদের বড় সাহেবের মতো। মোহিনী রাত্রে কিছু খেলে না, উপোস দিয়ে পড়ে পড়ে কাঁদতে লাগল। সকালে উঠে দাদাকে বললে, পরের বাড়িতে আমাকে তাহলে দাসীবৃত্তি করে খেতে হবে দাদা, তখন যেন আমাকে দোষ দিও না। বাঁচু তার জবাবে একটি কথাও বললে না, তাড়াতাড়ি কারখানায় চলে গেল। বউ বললে, তোর বাপ ঠাকুরদা খানসামার কাজ করত পরের বাড়িতে, তোর এত লবাবি কিসের? এ বাড়ি সে বাড়ি ঘুরতে ঘুরতে পাড়ারই একটা বাড়িতে তার চাকরি জুটে গেল। সেইখানেই থাকবে, খাবে, মাসে 10 টাকা মাইনে পাবে, আর পাবে বছরে 2 জোড়া কাপড়, শীতের সময় একখানি শীত বস্ত্র, আর চাই কি? কাপড় অভাবে তার লজ্জা নিবারণ হচ্ছিল না, তাই প্রথমেই সে 1 জোড়া কাপড় চেয়ে নিলে। তারপর নতুন কাপড়খানি পরে সেদিন দুপুরে মোহিনী গেল তার দাদার বাড়ি বেড়াতে। ভাইপো টুলু দূরে দাঁড়িয়ে পাড়ার একটা ছেলের সঙ্গে ঝগড়া করছিল। মোহিনীকে দেখতে পেয়ে পিসিমা বলে তার কোলে গিয়ে উঠল। ঘরে ঢুকতেই ভাইজি টুকুন ছুটে এসে দুহাত বাড়িয়ে বললে, পিসিমা। দুগুলে দুজনকে তুলে নিয়ে মোহিনী হাসতে হাসতে ডাকলে, বউ। ঘরের ভেতর থেকে বউ সবই দেখেছিল, পানদোক্তা মুখে নিয়ে বেরিয়ে এলো। নাম নাম, দুগুলে দুজনে চড়ে বসল, দেখো অসভ্য কোথাকার, কুলে যেন কখনো চড়েনি। দাও ঠাকুরজি, নামে দাও ওদের। মোহিনী বললে, থাক না বউ, না না ছি, কোল ক্যাংলা। নাম বলে টুলুর একটা হাত ধরে টেনে বউ তাকে প্রথমেই নামিয়ে দিলে মোহিনীর কোল থেকে। হাসির রহস্য ভেবে টুকু তখন তার দুহাত দিয়ে পিসির গলাটা জড়িয়ে ধরেছে। মোহিনী তাকে কোলে নিয়েই সেইখানে বসে পড়ল। বউ তার নতুন কাপড়খানা দেখে বললে, চাকরি তাহলে পেয়েছ? মোহিনী বললে, হ্যাঁ বউ, তোমার মা বাপের আশীর্বাদে পেয়েছি। বউ জিজ্ঞাসা করলে, কোথায় পেলে? এই তো মতিবাবুর বাড়ি। যাবা মাত্র কাপড় দিলে 1 জোড়া, গামছা 1খানা, তেলের শিশি আলাদা, নারকেল তেল, সর্ষের তেল, 2 রকমের তেল। খেয়ে উঠে

0: এবেলায় দুখিলি, ও বেলায় দুখিলি পান। তাছাড়া মেজবউ জিজ্ঞাসা করছিল, জর্দা খাবে দিদি? তোমার ও গুন্ডি তোক্তা নয়, খুশবোওয়ালা জর্দা। আমি বললাম, আমি তো খাই না ভাই, আমার বউ দিদি খায়। তোমার জন্য খুঁটি বেঁধে চারটি এনে দেব কাল, খেয়ে দেখো। বউ বললে, না না এনো না, তুমি এবার ওঠো ঠাকুরজি, যাও আমি গড়িয়ে নেব একটুখানি, সদরটা বন্ধ করতে হবে, নইলে এমন বজ্জাত ছেলে মেয়ে চোখটি বন্ধ করেছে কি হুট করে রাস্তায় বেরিয়ে পড়বে। এই বলে মেয়েটাকে তার কোল থেকে টেনে তুলে নিয়ে মোহিনীকে একরকম জোর করেই বের করে দেওয়া হলো বাড়ি থেকে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আসাম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আজ স্থানীয় পত্রিকাগুলো বিভিন্ন খবর পরিবেশন করেছে। বার্তালিপি প্রধান শিরোনামে লিখেছে, দক্ষতার ভিত্তিতেই মন্ত্রী, আজ দিল্লিতে চূড়ান্ত হতে পারে তালিকা। সাময়িক প্রসঙ্গ আবার লিখেছে, কাল চূড়ান্ত হতে পারে আট মন্ত্রীর নাম। যুগশঙ্খ আজ প্রধান খবরে লিখেছে, কড়া আইন, গরু কোরবানি দিয়ে ধন্দে মুসলিম সমাজ। এর পাশে আরেকটি খবরে যুবশঙ্খ লিখেছে, দেশের যুব সমাজের স্বার্থে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়া হচ্ছে, বার্তা প্রধানমন্ত্রীর। গতি আজ পাঁচকলামে আমেরিকান বিদেশ সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ছবি দিয়ে শিরোনাম করেছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতকে সহযোগী পেতে চায় আমেরিকা, মোদীকে রুবিও। সাময়িক আজ মূল খবরে লিখেছে, পাঁচ বছরের রোডম্যাপ নির্মলার দরবারে হিমন্ত। খবরটি ছবি দিয়ে যুগশঙ্খের প্রথম পৃষ্ঠায়ও রয়েছে। সাময়িক মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আরেকটি খবরে লিখেছে, মুসলিম লীগের ছকের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ। অন্যান্য খবরের মধ্যে আজ পত্রিকাগুলো শহরের রাস্তা সংস্কারে গর্ত ভরাট নিয়ে অভিনব উদ্যোগের কথা উল্লেখ করেছে। শিরোনাম, রাস্তায় গর্ত ভরাটে অত্যাধুনিক ইকোফিক্স প্রযুক্তি শিলচরে। বার্তালিপির খবর অনুযায়ী, সংখ্যালঘু সংগঠনগুলো বার্তা দিয়েছে, অসমে ইউসিসি নিয়ে তাড়াহুড়ো না করে আগে আলোচনা জরুরি। গতি বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের মন্তব্য নিয়ে লিখেছে, ইউসিসি এলে সমাজ ব্যবস্থায় সুন্দর পরিবেশের সৃষ্টি হবে। যুগশঙ্খ আরও লিখেছে, এক পশলে বৃষ্টিতেই বিপর্যস্ত শ্রীভূমি, আহত বহু। এছাড়া অ্যাঙ্কারে আরেকটি শিরোনামে যুগশঙ্খ লিখেছে, মোদী সরকারের ১২ বছর পূর্তিকে সামনে রেখে দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। যুবসংখদার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, সংস্কারে জের। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, প্রতীক্ষার অবসান। গতিতার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, মার্কো রুবিওর ভারত সফর। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, অনুপ্রবেশকারী বিতাড়নে কঠোর হচ্ছে বাংলাও। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময় অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: দেশবন্ধুর অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন স্টুডিওর ঘড়িতে সকাল 7:24:55। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল 4 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ

0: ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়া পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ড জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসে 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন।

0: অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
1: We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor. Because if we are healthy, certainly we'll be able to get the success.
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিটে জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত 1 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 6:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাষ্ট্র কর্মজীবীদের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং এখন নিষ্ঠা আচরণ ও দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করা নবনিযুক্ত চাকুরি প্রার্থীদের দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ঊনবিংশ নিযুক্তি মেলায় অংশগ্রহণ করে বলেন যে ভারত সুযোগ, কর্মসংস্থান এবং দেশের যুব প্রজন্মকে বিশ্ব পর্যায়ের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলেছে। ভারত বিশ্বের নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খলা সহযোগী হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী শ্রী মোদী মন্তব্য করেন। দেশের 47টি স্থানে আয়োজিত এই নিযুক্তি মেলার মাধ্যমে গতকাল 51,000-এরও বেশি প্রার্থীর মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করা হয়। এদিকে গুয়াহাটির মালিগাঁওয়ে আয়োজিত নিযুক্তি মেলায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ

চল এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের প্রার্থীদের মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল নবনিযুক্ত প্রার্থীদের সততা, নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং জনসেবার মানসিকতা নিয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে একটি বিকশিত, আত্মনির্ভর এবং সমৃদ্ধ ভারত গড়ার ক্ষেত্রে অবদান যোগানোর আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানে গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধিও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সামগ্রিক উন্নয়ন যাত্রার বর্তমান স্থিতি এবং আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ড শর্মা উন্নত আসাম গড়ার লক্ষ্যে পরিকাঠামোগত বিনিয়োগ, শিল্প ও জনকল্যাণের বিষয়গুলিকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমণের সঙ্গে আলোচনা করেন। আসাম সরকার অমৃত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে শহরাঞ্চলের উন্নয়নের জন্য 816 কোটি টাকা বিনিয়োগ করে 58টি প্রকল্পের কাজ আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে জানান যে রাজ্যের নগর তথা শহরাঞ্চলের দৈনন্দিন জীবন ধারণের মান উন্নত করার উদ্দেশ্যে রূপায়ণ করা এই প্রকল্পগুলোর মাধ্যমে উন্নত জল সরবরাহ ব্যবস্থা, পয় প্রণালী এবং গুরুত্বপূর্ণ জলাশয়গুলি পুনরুজ্জীবিতকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই প্রকল্পগুলি রাজ্যের কয়েক হাজার পরিবারকে বিশুদ্ধ পানীয় জল এবং উন্নত অনাময় ব্যবস্থার সুবিধা লাভ করার ক্ষেত্রে সহায়তা করবে। এই প্রকল্পের অধীনে জনসাধারণের জীবনধারণের মান উন্নত করা এবং শহরাঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য কাজ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। লক্ষিমপুরের রূপামণি গড় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করা প্রথম অসমীয়া মহিলা হিসেবে ইতিহাস রচনা করেছেন। এভারেস্ট বিজয় অভিযানের উদ্যোক্তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী আসামের ভনিতা তিমুংপির নেতৃত্বে ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার সকাল 8টা থেকে এভারেস্ট শিখরে অভিযান আরম্ভ করেছিল। এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এভারেস্ট শৃঙ্গ আরোহণ করা প্রথম মহিলা পর্বতারোহী হওয়ার কৃতিত্ব অর্জন করা রূপামণি গড় এবং দলটির নেতৃত্বে থাকা ভনিতা তিমুংপিকে অভিনন্দন জানিয়েছেন। তাদের এই সাফল্য আসামের নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। শক্তিপীঠ কামাখ্যা ধামে আগামী 22 জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হবে। কামাখ্যা দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে 22 জুন রাত 9:08:42 অম্বুবাচী প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। এরপর 23, 24 ও 25 জুন কামাখ্যা মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 26 জুন সকালে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দরজা পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশের ভক্ত সমাগম হবে বলে দেবালয় কর্তৃপক্ষ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। শিলচর পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর নর্মাল স্কুল পয়েন্ট থেকে ভায়া শিশু মন্দির সড়ক হয়ে চিরুকান্দি রোড পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য আগামী 31 মে পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ হাফিজ আহমেদ খাঁর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। বেলা 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাসের সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন তিলোত্তমা সিনহা। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন পল্লীনাথ ও রূপলেখা রাজকুমারীর পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক ক্যাকটাস। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 সুদর্শন ধরের গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, দুটি পাতা 1:20, সন্ধ্যে 6:15। সন্ধ্যে 6:45 চাষ আবাদের কথা, এতে শুনবেন আউশ ধানের চাষ, এ নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার। তারপর শুনবেন মৌমাছি পালন, এ নিয়ে বলবেন নাজিম উদ্দিন বড়ভুইয়া। রাত 8:00 অনুষ্ঠান আহরণ। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পুণ্যব্রত দাশগুপ্তের কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বাংলা ও হিন্দি ছবির

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে নজরুলগীতি শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে।

পরপর দুখানি নজরুলগীতি শুনলেন পল্লব ঘোষের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি মহাজন ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানটি শুনলেন জীবন মরণ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন অন্নিশা দত্তগুপ্তের কণ্ঠে, ছবির নাম সাঁঝবাতি।

গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ললিত রাগে খেয়াল শুনবেন হাফিজ আহমেদ খানের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ললিত রাগে খেয়াল শুনলেন হাফিজ আহমেদ খানের কণ্ঠে। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন শুনলেন। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: কেন।
1: তিনি এ অঞ্চলের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস, যিনি ফলুদা নামেই সবার কাছে পরিচিত। তার আরেকটি পরিচয়, তিনি এ শহরে কিশোর কুমার নামেও খ্যাত। অসাধারণ সুরের জাদুকর কিশোর কুমারের গানের তিনি একজন আজীবন মরমী প্রেমিক। সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের এই মহান কণ্ঠশিল্পীর গায়কই তার চলা বলা, তার অভিনয় তাকে আজও অদ্ভুতভাবে মোহাবিষ্ট করে রাখে। তার প্রয়াণের এত বছর পরও কিশোর কুমারী আজও তার ধ্যান জ্ঞান, তাকে নিয়ে তিনি আজও স্বপ্ন দেখেন আর স্বপ্ন বুনেন। শিল্পী কিশোর কুমারের প্রতি তার গভীর একাত্মতা, তার আকুলতা এতটুকু, তাই তিনি কথাচ্ছলে বলেন, আমার জীবনটাই কিশোর কুমার, আমি মরব কিশোর কুমারকে নিয়ে। তো চলুন শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের এই অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাসের কাছে। শুনি তার সুদীর্ঘ বর্ণময় সঙ্গীত জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা, আর তার এই সময়ের যাপিত জীবনের কথা।
0: 1950 সনে আমার জন্ম, সালচাপড়ায় আমার জন্ম হয়। তারপর বাবা চাকুরি সূত্রে করিমগঞ্জ ছিলেন, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে কিন্ডারগার্টেন স্কুলে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষিকা মাতৃসমা মিলনশশী মজুমদার এর সান্নিধ্যে আসি এবং আমার প্রথম গান গাওয়া ওনার কোলে বসেই আমার 3 বছর যখন বয়স। তারপরে এখান থেকে আমি শিলচর প্র্যাকটিস স্কুলে, যেটা নর্মাল স্কুলের পাশেই আছে, সেটাতে আমি স্কুলে আমি অ্যাডমিশন নিই। সেখানে আমি পড়াশোনা করে তারপরে গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল শিলচরে যাই। সেখানে 1965 সাল থেকে 1969 সাল পর্যন্ত আমি পড়াশোনা করি। ওখানে হায়ার সেকেন্ডারি পাশ করে আমি

0: জিসি কলেজে ভর্তি হই এবং 1972 তে বিএসসি পাশ করি। তারপরে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভর্তি হই, কিন্তু তখন এত ডিস্টারবেন্স ছিল যে আমি আড়াই বছর পড়াশোনা করে,
1: মানে আপনি বিএসসি পাশ করার পরে
0: আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে গেছিলাম, আড়াই বছর পড়াশোনা করে সেখানে ভীষণ গন্ডগোল ছিল, পড়াশোনা করা হয়নি,
1: আসাম
0: আন্দোলনের সময় আমাকে চলে আসতে হয়েছে। তারপরে এখানে এসে আমি, আমারও খুব ভাগ্য, খুব ভীষণ ভালোই বলবো যে আমি যে স্কুলে প্রথম শিক্ষকতা, শিক্ষক হিসাবে যে স্কুলে আমি চাকুরি পাই এবং এখান থেকে আমি রিটায়ার করি, ওই স্কুল বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন মেহেরপুর, সেটা আমার কাছে একটা বিশেষ ব্যাপার। সেই স্কুল অনেক
1: সুদীর্ঘ কাল,
0: উনচল্লিশ বছর
1: এবং শিক্ষকতার চাকরি,
0: হ্যাঁ, আর আমি রিটায়ার করার সময় হেডমাস্টার হয়ে রিটায়ার করেছি ওই স্কুলে 2012।
1: যে আপনি শালচাপড়ায় জন্ম বললেন 1950-এ, তো আপনার পারিবারিক যে অবস্থাটা কেমন ছিল?
0: আমার বাবা ছিলেন ডাক্তার, তিনি এস্টার্ন ম্যালেরিয়া অফিসার ছিলেন, এসডিএমওই ছিলেন, এখানে পাইলটের ডক্টর ছিলেন, তারপরে শিলচরে এসে এস্টার্ন সিভিল সার্জন হয়ে উনি রিটায়ার করলেন। আমরা ছ ভাই বোন, আমার বর্দি সন্ধ্যা রানী দাস, সবিতা দাস, এই দুজনই আসলে আমার সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু। আমার গ্রামোফোন ছিল একটা, কলের গান বলতো, আগে গান শেখানো হয়েছে। তারপরে আমরা দুই ভাই, আমার বড়দাস সুবীর দাস, আর
1: বাড়িতে একটা গানের পরিবেশ ছিল,
0: ছিল
1: মানে উৎসাহ ছিল অনেক
0: ছিল। আমার বাবার বাবা, উনি খুব ভালো কীর্তনিয়া ছিলেন,
1: আপনার ঠাকুরদা,
0: ঠাকুরদা কীর্তনিয়া ছিলেন খুব ভালো।
1: আচ্ছা, কীর্তন শুনেছেন?
0: শুনেছি,
1: মানে কোথায়? শালচাপড়াতে।
0: হ্যাঁ, শালচাপড়াতে, নারায়ণপুরে আমাদের বাড়ি ছিল। এখানে শিলচরে আসার পর যখন আমি প্র্যাকটিস স্কুলে ভর্তি হই, তার আগে আমি ওখানে কোনাপট্টি বলে তারাপুরে একটা জায়গা ছিল, সেখানে মুরারী চক্রবর্তী স্যার এবং ধীরেন্দ্রলাল নাথ স্যার, এই দুজনের সান্নিধ্য পাই, অল্প কিছুদিন ওনাদের কাছে গান আমি শিখি।
1: মানে আপনার প্রথাগত একটা শিক্ষা আছে গানের?
0: শিক্ষা মানে কমপ্লিট করতে পারিনি, কমপ্লিট হয়নি, কিন্তু ওখানে শিখেছি। তারপরে যখন প্র্যাকটিস স্কুলে এলাম, তখনই আমার একজন বিশাল কায় মানুষের সঙ্গে আমি পরিচিত হলাম, যিনি আমার শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় সুরেন চক্রবর্তী মহাশয়। আজকে আমি যাই আছি ওনার জন্যই আছি, যা করছি, যা গাইছি, সব ওনারই দান।

0: উচ্চাঙ্গ সঙ্গীতের
1: তালিম নিয়েছিলাম, পুরো করতে পারিনি। তখন কি, তখন কো গানের তো ইয়ে ছিল না, প্রচলন ছিল না, গানটা বেশি ভালোবাসতেন না বাড়ির অভিভাবকরা, যে গান কেউ শিখুক গাক এরকম ভালো। তো তবুও জোর করে বাবা যখন মফস্বলে থাকতেন তখন আমি আমার দিদিরা আমাকে দিয়ে গান করাতেন। এবং মঞ্চে অনুষ্ঠান আমার একক 1954 থেকে, 54 ইংরেজি থেকে আমি গান করে আসছি, বিভিন্ন জায়গায় করেছি শিশু শিল্পী হিসাবে। মাস্টারফুলু ছিল আমার নাম তখন।
0: শুরুটা কোথায় হয়েছিল আপনার তখন?
1: শুরুটা করমগঞ্জে তো হলো শুরু, তারপরে আমি হাইলাকান্দিতেও গান গেয়েছি, বিভিন্ন জায়গায় গান গেয়েছি বাবার অফিসে।
0: তখন কি ধরনের গান গেয়েছেন আপনি?
1: আমি আসলে আধুনিক বাংলা এবং হিন্দি গানেই ভালোবাসি, কিন্তু আমার প্রিয় গান ছিল যখন মাস্টারমশাই শিখিয়েছিলেন কীর্তন ভজন লোকগীতি, এসব গানও আমি করতাম। মানে তখন গানের কোনো ইয়ে ছিল না,
0: মানে আজকে যে
1: সুবিধা।
0: আপনারা কিভাবে গান শুনতেন বা মানে শিখতেন?
1: আমরা শুনুন,
0: গানে শোনার ইয়ে তো একটু কম ছিল তখন।
1: আমার তো গ্রামোফোন ছিল, সেটা দিয়ে যতটুকু সম্ভব শুনেছি। তারপরে যখন বড় হলাম, মানে যখন স্কুল থেকে কলেজে উঠলাম, তখন গান শোনার জন্য আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই বিনাকা গীতমালা হতো বুধবার দিন 8টা থেকে, বিনাকা গীতমালা শোনার জন্য বসে থাকতাম। বিনাকা গীতমালা সরতাজ গীত হতো বুধবার দিন। সরতাজ গীত মানে এটা এই সপ্তাহের বা মাসের সবচেয়ে ভালো গান, সেটা শুনে তারপরে তিন চার দিন শুনে, আর বাজানোর কোনো ইয়ে নেই, যখন বাজবে তখন শুনেই গানটা তোলা এবং

0: তখন রেডিওটা রেডিও ছিল?
1: হ্যাঁ ছিল, আর ছোট একটা প্যানাসোনিক ছিল আমার, টেপ রেকর্ডার, এটা শুনে শুনে
0: মানে তখন রেডিওটাই একমাত্র ভরসা ছিল, গান শোনার একমাত্র
1: গীতমালা, হ্যাঁ
0: এটাই ছিল তখন। এইভাবে গান শুনে শুনে তারপর আপনি এই যে গানের প্রতি আপনার আকৃষ্ট হয়ে ওঠা, আকর্ষণ, তো তারপর আপনি কিশোর কুমারের একজন ভক্ত বলা যায়, তো আপনি এই যে মানে কিশোর কুমারকে ভালো লাগে
1: আমার,
0: এটা কিভাবে হয়ে উঠলো
1: আমার আজকে যে পরিচিতি? আমি সুজিত দাস হিসাবে আমার কোনো পরিচয় নেই, আমি একজন শিল্পী, এবং সবচেয়ে বড় কথা আমি কিশোর কুমারের গান ভালোবাসি, এবং কিশোর কুমারজির গান ভালোবাসে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তো তাই জন্য উনার গান গেয়েই আমি এই যে আজকে যে পপুলারিটি আমি অর্জন করেছি। এখন পুজোর সময় তো গান হয় না, আগে পুজোর সময় সপ্তমী অষ্টমী নবমী তিন দিন কিন্তু অনুষ্ঠান হতো আমার, একদিনে তিনটে অনুষ্ঠান থাকতো, তিন দিনে তিন তারিখে নটা অনুষ্ঠান আই লাভ টু অ্যাটেন্ড, এইরকম ছিল। আর তখন আমি যখন গান করি, আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি যাদের সঙ্গে গান করেছি তারা হলেন গিয়ে আমার ধীরেন্দ্রলাল নাথ স্যার, সুরেন চক্রবর্তী স্যার, তারপরে এখানে হারান সেন ছিলেন, উষা দস্তিদার, এদের সঙ্গে আমি মঞ্চে গান গাইবার সুযোগ পেয়েছি আমি।
0: তো এই যে কিশোর কুমারের প্রতি আপনার এই যে আকর্ষণ, এটা কিভাবে হলো?
1: আগের দিনে দেখুন, এই যে বললাম যে বিনাকা গীতমালা হতো তখন গান শুনতাম, তো পুজোর আগে গান বেরোতো আপনার, দুটো গানের, চারটে গানের একটাই জায়গা ছিল আমার জানা মতে, জমসমিল, শিলচর জমসমিল,
0: শিলচরে।
1: এটা পুজোর আগে ওরা বিকেলবেলা আমরা হাফ পিতেশ করে বসে থাকতাম, ধরুন ঘন্টা দেড়েক, কখন গানগুলো বাজবে, কার কার গান, পুজোয় কারা কারা গান গাইলেন, কি কি গান গাইলেন, কার গান হিট হলো, সেগুলো আমরা দাঁড়িয়ে থাকতাম ওখানে গিয়ে জনসমিলের সামনে আমরা শুনতাম। 1973 যখন নয়ন সরসী এলো কিশোর কুমারের গান,
0: সেটা ওই পুজোর সময়
1: পুজোর গান, পুজোর গান, মুকুল দত্ত এটার ইয়া করেছেন কথা, আর সুর ছিল কিশোর কুমারজির। এই গানটা শোনার পর থেকেই আমার যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি, আমি অনুমানও করতে পারি কি যে হয়ে গেল আমার, একটা হিপনোটাইজড হয়ে গেলাম গানটা শুনে। আমি গান তো অনেকেরই শুনেছি, ইনারও শুনলাম, প্রথাগত শিক্ষা ওনারও ছিল না, কিন্তু কি যে গান গাইতেন উনি সেটা শুনে আমি পাগল হয়ে সেদিকে আমার ট্র্যাকটা আমি চেঞ্জ করে নিলাম। আমি আস্তে আস্তে আস্তে আস্তে অন্য গানও গাইতাম, কিন্তু কিশোর কুমারকেই আমি আমার মনের অন্তরের স্থান দিলাম এবং ওনাকেই ফলো করে করে গেলাম। তারপর একটা কথা আপনাকে বলছি, এই যে কিশোর কুমারের রেডলিং যেটা ভেঙে যেটা গান গাওয়ার সময় একটা ইয়ে করেন, শব্দ করেন, সেটা কিন্তু আমি রপ্ত করেছি একটা বিশেষ বিশেষ সময়ে, আপনাকে বলবো। সেদিন বাড়িতে কেউ নেই, আমি দরজা বন্ধ করে বড় বড় লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে আর চিৎকার করে ওইটা আনার, ওইটা রপ্ত করার চেষ্টা করেছি, আর দেখলাম কি দুদিন গাওয়ার পরে তিন দিনের দিন আমার কণ্ঠে এটা এসে গেল, আমি পারলাম এটা করতে।
0: তো আজকে পারবেন নিশ্চয়ই?
1: একটু পারবো,
0: একটু একটু শোনা না, এটা এটা এই বিশেষত্বটা একটু
1: সমস্ত বিশ্বকে জয় করেছেন উনি। বদলুক মানে এসেছিলেন নায়ক হতে, গায়ক গায়ক হয়ে, আর এমনই গায়ক, দেখুন শাস্ত্রীয় তালিম ওনার নেই, না থাকা অবস্থায় ওনাকে শাস্ত্রীয় তালিম দেওয়া, পরশন ছবিতে মান্না দে বলেছেন কিশোর কুমারের সঙ্গে ওনার কম্পিট করতে ভয় লেগেছে, একে চেতুরানার, মনে আছে আপনার? উনি নিজের মান্না দে নিজে কমেন্ট করেছেন
0: বিখ্যাত গানটা। হ্যাঁ হ্যাঁ,
1: যাই হোক, 1973 থেকেই আমার ওই আমাকে আমি চেঞ্জ করে ফেললাম।
0: হ্যাঁ, যে আমাদের এখানে আমাদের বাংলার মানে বাংলা বলবো না, পৃথিবীর বরেণ্য চলচ্চিত্রকার পরিচালক সত্যজিৎ রায় ওনার ঘরে বাইরে ছবিতে কিশোর কুমারকে রবীন্দ্রসঙ্গীত,
1: রবীন্দ্রসঙ্গীত, এটা বলবো,
0: তো এটা এটা একটা বিশাল ব্যাপার
1: সুহিতবাবু, আপনি নিশ্চয়ই
0: এটা বিশাল সম্মান,
1: নিশ্চয়ই সম্মান, নিশ্চয়ই
0: সত্যজিৎ রায় পরিচালক কিশোর কুমারকে মানে
1: একদম একদম একদম। ওনার তো বললাম, দেখুন আপনি রবীন্দ্রসঙ্গীত অন্যদের শুনেছেন, কিশোর কুমারের শুনেছেন, কাউকে খাটো করছি না আমি, কিন্তু সত্যজিৎ বাবুর মতো একজন মানুষ ওনাকে সিলেক্ট করলেন ঘরে বাইরে চারুলতায় দুইটা ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য, এবং ওনার রবীন্দ্রসঙ্গীতে প্রথাগত শিক্ষা না থাকা অবস্থায়ও যেরকম এটা এটা একটা ভাববার ব্যাপার বটে,
0: বিরাট সম্মান,
1: এটা ভাববার ব্যাপার বটে, নিশ্চয়ই ব্যাপার।

0: তারপর মানে কিশোর কুমারকে নিয়ে আপনি কি কি করলেন? আপনি
1: এটা
0: এটা তো বিশাল,
1: আমার জীবনটাই কিশোর কুমার, আমি মরবো কিশোর কুমারজিকে নিয়ে। নয়নের সরসের সময় থেকে আমি গান গাওয়া শুরু করলাম এবং শিলচর, কাছাড়, আসাম এবং আসামের বাইরেও আমি গেছি, যে সম্মান আমি পেয়েছি ওনার গান দিয়ে সেইটার মানে আমার মনে চাপ রেখে গেছেন উনি। সেই থেকে ওনার গান করে 1987 যখন উনি মারা গেলেন 13th অক্টোবর, খবরটা শোনার পর থেকে অনেকেই বলবে হয়তো একটু ইয়ে করছি আমি, কিন্তু আমার অনুভূতিটা আমি বলছি, তখনও বাবা মার জীবিত অবস্থায় আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে আমার পিতৃবিয়োগ হয়েছে। আমি কোনো ভূমিকা করছি না বা আমি আমাকে বড় করার জন্য বলছি না, আমার ইচ্ছে হয়েছে তাই 11 দিন অভিষেক করেছি।
0: এতটুকু ভালো লাগা এবং
1: আমাকে বড় করার জন্য আমার মনে হয়েছে আমি এটা করেছি,
0: আমার
1: মনে
0: আবেগের
1: সায় দিয়েছে আমাকে, তাই আমি করেছি। এবং 87 13th অক্টোবর থেকে 11 দিন পরে প্রথম অনুষ্ঠান হয় শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাধা, যেটা আপনাদের এই অল ইন্ডিয়া রেডিওতেই যশবন্ত চক্রবর্তী স্যার ছিলেন, উনি স্ক্রিপ্ট লিখেছিলেন এবং মনোজ দেব সেটা পাঠ করেছিল এবং আমি গান করেছিলাম। সেই থেকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আপনাদের সবার শুভেচ্ছায় ভালোবাসায় এখনো চলে আসছে এবং এর 4-5 বছর পর থেকেই ওনার জন্মদিন 4th অগস্ট এটাও আমি পালন করে আসছি। এবং সবচেয়ে বড় খুশি হবেন যে 2018 4th অগস্টে আমি আমার বাড়িতেই ছোট্ট করে একটা একাডেমি স্টার্ট করি, কিশোর কুমার সঙ্গীত একাডেমি। এখানে আমি বলবো অলমোস্ট ফ্রি অফ কস্ট, জাস্ট 100 টাকা মাসে রেখে আমি ছোট বাচ্চাদের, একজন শিক্ষিকা রয়েছেন উনি শাস্ত্রীয় তালিম দেন এবং আমি গ্রুমিং করি। আমার ইচ্ছা আর কি যে আগামীতে আর যদি 2 জন শিল্পীও তৈরি করে যায় রেখে যেতে পারি যারা হয়তো আমাদের উত্তরসূরি হবে, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার হবে।
0: তো এই যে একাডেমি বলেন কিশোর কুমার একাডেমি, এটা কিশোর কুমারের গানই শেখাচ্ছেন?
1: না, সব ধরনের একাডেমিটা কিশোর কুমারের,
0: কিন্তু
1: সব ধরনের গান এখানে শেখানো হচ্ছিল, কিন্তু এই লকডাউনের জন্য আপাতত বন্ধ করে রেখেছি, এটা এখন হচ্ছে না। আর একটা আমার জীবনের ভীষণ অ্যাচিভমেন্ট আমি বলবো, খুব শান্তি পেয়েছি, আমার ছোট ভাই, আমারই আপন ভাইরা বাচ্চু দাস, ওকে আমি আমার মনের কথাটা বলেছিলাম যে আমি একটা কিশোর কুমার যে স্ট্যাচু বসাতে চাই শিলচরে, ও আমাকে একদম অল্প খরচে সেই স্ট্যাচুটা আমাকে করে দিয়েছে এবং অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে। 2.5 বছর আমার ঘরে ছিল স্ট্যাচুটা, আমি বসানোর জায়গা পাইনি। 2014 সালে এখানে শিলচরে দিদেন
0: সার্কিটের পাশে
1: দিদেন চেয়ারম্যান ছিলেন আমাদের সবার প্রিয় তমাল বণিক, কয়েকদিনের জন্য বসছিলেন, উনি আমাকে এই জায়গাটা দিলেন। এবং এটা বসানোর জন্য যে ছোটাছুটি করেছিলেন সব থেকে বেশি, চিনি আমার বন্ধুবর তুমুর রাজা চৌধুরী সাময়িক প্রসঙ্গের, উনি বাবুল হোড়, শিবু দত্ত, তারপরে আরো অনেক রয়েছেন মিদুন মজুমদার, ওরা না থাকলে এটা আমি কিন্তু কারো কাছ থেকে কিছু নিইনি এটার ব্যাপারে। শুধু এট দ্য টাইম অফ ইনস্টলমেন্ট যখন ইনস্টল করা হয় তখন গৌতম রায় আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আমি তো নিচে চাইনি, এটা আমি ইয়েও করিনি, আমি আমার খরচে মনে করেছিলাম একটা যদি কিছু করে যেতে পারি সেটা হয়েছে, এটা আমার একটা স্বাদ পূরণ হয়েছে। মানে কি জানেন, মধ্যরাত্রে উঠে আমি কোনোদিন বসে আমার স্ট্যাচুটা বসাতে পারছি না, হাউ হাউ করে কাঁদছিলাম। আমার মিসেস জিজ্ঞেস করলেন কি হয়েছে, বলে না কিছু না, আমার একটা মনে একটা ইয়ে ছিল আমি বানালাম খরচ করে, পয়সা খরচ করে, কিন্তু এটা বসানোর স্টোর করার মতো জায়গা পাচ্ছি না। 2009 সালে কিশোর দা দি লিজেন্ড বলে একটা সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত পৃথিবীতে ওদের ইয়ে আছে, শাখা আছে, সেখানে আমাকে বলল আপনি টু অ্যান্ড ফ্রো প্লেনের টিকিট করুন, করিমগঞ্জের একটা ছেলে আমাকে বলল, এবং এখানে প্রেসিডেন্ট ছিলেন পার্থসারথী বাবু আর সেক্রেটারি ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, ওনার একটা ওয়েবসাইট লঞ্চ করবেন। 2009 সালে আমাকে ডেকে নিলেন,
0: কোথায়?
1: এটা কলকাতায় একটা রেলওয়ে স্টেডিয়ামে এটা ওদের ওয়েবসাইটটা লঞ্চ হলো। সেই ওয়েবসাইট লঞ্চিং অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন ভানুবাবু, ওই আপনার শোলে ছবিতে যে মাউথ অর্গানের পিসটা যে অমিতাভ বচ্চনজি বাজিয়েছিলেন সেটা যে কম্পোজ করেছিলেন সেই ভানু।

0: বাবু বিশাল ব্যক্তিত্ব, উনি ছিলেন, আর সন্দীপ রায় ছিলেন, এবং আরো অনেক তাবড়তাবর ব্যক্তিরা ছিলেন। সেখানে ওদের ওয়েবসাইটটা লঞ্চ করা হলো। ওদের ওয়েবসাইটটা লঞ্চ করার পরে যখন আমি বাড়িতে এসে ক্লিক করলাম, তখন দেখলাম সবার উপরেই লেখা আছে সুজিত কুমার দাস এন ইন্সপিরেশন টু আওয়ার অর্গানাইজেশন। এর থেকে আমি কিন্তু গান একটাও গাইনি। এরপরে ওয়েবসাইট লঞ্চ হওয়ার পরে আমাকে নিয়ে ওরা কথা বললো কিশোর কুমারকে ভালোবাসে এবং অনেক পাগল পৃথিবীতে রয়েছে। আজকে যে পাগলকে আমরা এখানে এনেছি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ইনি একটা স্কুলের শিক্ষক এবং ইনি কিশোর কুমার মারা যাওয়ার পর এই এই করেছেন, ওনাকে উনি আমাদের মধ্যে আসেন, ওনাকে আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো, করে আমাকে ইন্ট্রোডিউস করা হলো। এটা আমার কাছে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আর 2017 সালে গেলাম, কিশোর কুমারজিকে ভারতরত্ন দেওয়ার জন্য একটা মুভমেন্ট চলছিল, শালকিয়া কিশোর কুমার ফ্যান্স ক্লাব আমাকে, আমার সম্বন্ধে শুনে আমাকেও ডাকলো, শালকিয়া কিশোর কুমার ফ্যান্স ক্লাব।
1: আচ্ছা,
0: ওরা একটা রোড মার্চ করেছে ধর্মতলা থেকে শালকিয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার রাস্তা আমরা সবাই মিলে হাঁটলাম। লক্ষ্মীধন শুক্লাজি ছিলেন ওদের চিফ অ্যাডভাইজার, উনিও ছিলেন, অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন, আর আমরা সবাই ব্যানার নিয়ে 5 কিলোমিটার হেঁটে গেছি আমরা।
1: তো আপনি কিশোর কুমারের কোন লাইভ অনুষ্ঠান দেখেছেন?
0: হ্যাঁ, এখানে
1: দেখেছি।
0: আমি যখন গুয়াহাটিতে পড়ি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন এসেছিলেন, তখন
1: মানে 70-এর দশকে,
0: 70-এর দশকে তিনজন এসেছিলেন, কিশোর কুমারজি, অমিত কুমারজি আর ভূপেন্দর সিং। নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানটা হয়েছিল, এটা দেখেছি। আর শিলচরে যেটা, এটা তো আমি মঞ্চের নিচেই ছিলাম মণি মাইকের সঙ্গে।
1: শিলচরে কবে হয়েছিল?
0: শিলচরে এটা 84-এ ওইখানে হয়েছিল, ডিএস এর মাঠে। কিন্তু আমার দুর্ভাগ্য কি জানেন, এটা আফসোস, দুবার আমার পাশ দিয়ে উঠলেন, দুবার আমার পাশ দিয়ে নামলেন, একটা প্রণাম করা হলো না।
1: মানে আপনি সেটা সুযোগ পাননি?
0: সুযোগ দেওয়া হয়নি।
1: আচ্ছা,
0: এটা প্রণাম করতে পারলাম না। চাদর দিয়ে যখন এরম করেছেন, ওনার চাদরের এটা আমি পেয়েছি, স্পর্শটা পেয়েছি, কিন্তু পায়হাত দিয়ে এটা প্রণাম করার সুযোগ হলো না। 9th November 1992 আরেকটা আমার জীবনের বিশেষ দিন, ওখানে শিলচর থেকে গেছিলাম একটা কম্পিটিশন জয়েন করতে, কম্পিটিশনটা হলো না, না হওয়াতে মানে আব্দুল রহমানজি বলে একজন খুব ভালো গুণী শিল্পী, ওনার সান্নিধ্য পেলাম, পেয়ে বললাম, জিজ্ঞেস করলেন কেন এসছো, আমার গান শুনলেন, শুনে খুবই খুশি হলেন, তখন আমি স্কুলেই চাকরি করি, বললেন ক্যা করনে আয়া বেটা, তো আমি বললাম এরকম একটা কম্পিটিশন ছিল, এসছিলাম, হয়নি। আচ্ছা ঠেরো তুমি ক্যা করতে হো, এরম করে আমাকে জিজ্ঞেস করলেন, সমস্ত জিজ্ঞেস করে বললেন মে এক আদমি সে বাত করতে হুম, আপ বিচ মে টোকিয়ে গে মত, টোকিয়ে গে মানে থামাবেন না। বললেন সতীশ পপলি দিল্লির কিং শাখা ক্লাবের, যেটা দে হ্যাভ 360 মেল সিঙ্গার্স, 37 ফিমেল সিঙ্গার্স, একটা ক্লাব, পার্টিকুলার ক্লাব শাখা, যে শাখা ক্লাবটা কুমার শানু স্বপ্না মুখার্জি দিয়ে একটা নাইট করালো রবীন্দ্র রংশালায়, 35,000 দর্শক। উনি আমাকে আব্দুল রহমানজি সতীশ পপলিজিকে কনভিন্স করলেন কিভাবে, সেই গল্পটা আপনার কাছে শেয়ার না করলে না হয়। বললেন পপলিজি শিলচর আসাম সে মেরা এক রিশতেদার আয়া হ্যায়, বহুত বড়িয়া গাতে হ্যায়, মেরে খেয়াল সে আপকা সাথ মুলাকাত হো জানা বহুত জরুরি হ্যায়। উনি সতীশ পপলিজি বললেন রানাজি মে বহুত বিজি হুম কুমার শানু স্বপ্না মুখার্জি কে লিয়ে, 1 তারিখ থেকে 9 তারিখ তক, 1st November সে 9th November তক ও নেই হোগা, ইসকে বাদ আনে কে লিয়ে বলি, না ইতনা দিন তো শায়দ ও নেই রহেগা, চলা জায়গা, তো আপ মিল লিজিয়ে একবার, সুন লিজিয়ে ইনকো। বলে ঠিক আছে 2 তারিখ কো ভেজ দিজিয়ে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সিটি সেন্টার মে রিহার্সেল হোগা, উনি আম শুন লেঙ্গে। ওখানে গেলাম সকালবেলা, তো ওখানে বসার পরে উনি এলেন, সমস্ত দিন ভরা গান হলো, আমি শুধু পরিচিতিটা দিলাম, আমি মে সুজিত কুমার দাস আব্দুল রহমান জিনে ভেজা। বলে ঠিক আছে আব বাইঠিয়ে, ঠিক আছে আব বাইঠিয়ে, সারাদিন কিন্তু গান গাইতে বললেন না আমাকে। আমি শুনলাম সময় মতো টিফিন লাঞ্চ সব পাচ্ছিলাম, আসার সময় শেষ করার সময় উনি বললেন আপা ইয়ে সুজিৎজি, তখন আমাকে একটা গান গাইতে বললেন, তখন যেহেতু কুমার শানুজির প্রোগ্রাম, আমি একটা গান সিলেক্ট করলাম দিল হ্যায় কি মানতা নেহি, এই গানটা কুমার শানুজির গাওয়া, এই গানটা গাইলাম, গাওয়ার পরে পেকআপ হয়ে গেল বন্ধ। আমি এগিয়ে গিয়ে বললাম স্যার মে আউ কাল তো আপ আ রে না, আপ কহেঙ্গে তো আয়েঙ্গে, হ্যাঁ জরুর আয়েঙ্গে কাল। আমি পরের দিন গেলাম, পরের দিন প্রায় সারা দিন আমাকে দিয়ে গান গাওয়ালেন, প্রায় সারা দিন গান গাইলাম, এবং 9th November 1992 রবীন্দ্র রংশালা, যেখানে শশী কাপুর, প্রেম চোপড়া, শত্রুঘ্ন সিনহা, জয়শ্রী অরোরা, পুনম সারিন, রমন লাম্বা ক্রিকেট প্লেয়ার, এরা সব ছিলেন ওনার মাঝখানে দাঁড়িয়ে, বিশাল স্টেজ, এখানে ছোট করে একদম লাস্টের সারির লোক যারা দর্শক, ওনাকে একদম ছোট 1.5 ফুটের মতো লাগছে দেখতে, তো সিঙ্গার কে গান গাইছে দেখা যাবে না, জায়ান্ট স্ক্রিন পেছনে রাখা, সাদা স্ক্রিন, প্রজেক্টর দিয়ে বড় করে এখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন একটা ডুয়েট গান গাওয়ার সুযোগ সেই মঞ্চে আমি পেয়েছি, আমার সঙ্গে সীমা শর্মা দিল্লির,
1: হিন্দি গান,
0: হিন্দি গান।

0: এটা আপায় বাহার আয়ের ছবির গানটা, তুমকো ভি তো এচা হি কুচ হোতা হোগা ও সর্জনী, ওই গানটা গাইলাম। এটা আমার জীবনের একটা চরম অভিজ্ঞতা, 35,000 দর্শক, আমার জীবনের সেরা মঞ্চ।
1: আপনি মানে কিশোর কুমারকে নিয়ে অনেক কিছু করেছেন, আপনার এই ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, সেটার এই ছোট্ট অনুষ্ঠানে পুরোটা আমাদেরও শোনা সম্ভব হবে না, কিন্তু আপনার এই জায়গাটাকে আমরা সবাই শ্রদ্ধা করি। কিশোর কুমারের একজন ভক্ত হিসেবে আপনি এই অঞ্চলে খুবই পরিচিত, তো আজকে তো অনেকটা বছর পেরিয়ে এসছেন, আজকে অবসর নিয়েছেন 2012 অবসর নিয়ে শিক্ষকতা জীবন থেকে, এখনো তো নিশ্চয়ই গান গাইছেন,
0: গানটাই তো আমার
1: অনুষ্ঠানে এখনো গান গাইছেন,
0: গান থেমে গেলেই তো আমি মরে যাব।
1: এখনো কিশোর কুমার অন্য শিল্পীর গানও গান?
0: হ্যাঁ
1: নিশ্চয়ই, কিশোর কুমার ছাড়া
0: মোহাম্মদ রফিজির গান, মান্নাদের গান,
1: আপনার প্রিয় শিল্পী মানে কিশোর কুমার ছাড়া
0: মোহাম্মদ রফিজি, মান্না দে, মহেন্দ্র কাপুর, বাপি রায়ড়ি, রাহুল দেব বর্মন,

0: এদিকে ফিমেল আর্টিস্টদের মধ্যে আশা ভোসলে, লতা মঙ্গেশকর,
1: অনেকে আছেন,
0: নির্মলা মিশ্র, অনেকেই রয়েছেন।
1: কিশোর কুমারের গান ছাড়া আপনি কি ধরনের গান শুনতে ভালোবাসেন বা গাইতে ভালোবাসেন?
0: আমি তো ছোটবেলা থেকে আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, কীর্তন, লোকগীতি এইসব গাইতে আমার মাস্টার শিখিয়েছিলেন। বেসিক্যালি আমি কিন্তু ওইসব গান গাইতে ভালোবাসি, কিন্তু আমার যে টাইপটা হয়েছে, আমার যে পরিচিতি হয়েছে, তারপরে ওইসব গান আমাকে সাধারণত গাইতে দেওয়া হয় না কোনো কোনো মঞ্চে, বিশেষ নিশ্চয়ই ইচ্ছা করে। বাড়িতে গাইও আমি, আমার তো সাউন্ড সিস্টেম আছে বাড়িতে লাগানো। আমি আমার
1: ধরুন
0: ক্লাসিক বেস গানগুলো আমি খুব ভালোবাসি, যে কোনো গানই হোক, ক্লাসিক একটু ক্লাসিক টাচ থাকা গানগুলো আমার খুব পছন্দের গান।
1: তো একটু যদি আমাদের গেয়ে শোনান।
0: নয়ন সরসি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজ।

0: তো অবসর যে সময়টা পান, মানে আপনার একটা নিশ্চয়ই একটা ব্যক্তিগত, সব মানুষেরই থাকে একটা নিভৃত একটা অবসর, একান্ত নিভৃত একটা অবসর, এই সময়ে কি ধরনের গান আপনার ভালো লাগে শুনতে?
1: সব ধরনের। প্র্যাকটিক্যালি রবীন্দ্রসঙ্গীত তো একটা আত্মশুদ্ধির গান, সেটা তো সবারই ভালো লাগে, আমার বলে কথা নয়, সবাই ভালোবাসে।
0: প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম জানতে চাইছি।
1: প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো কিশোর কুমার জি।
0: কিশোর কুমার জি।
1: আর অ্যাকচুয়ালি শুনি বোধহয় জানেন না, আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি আমার তো অক্টোবরে, 13 অক্টোবরে কিশোর কুমারজির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল। ফোন কিভাবে কি হয়ে গেল, আমার তো, আমাকে তো কোভিড-19 অ্যাটাক করেছিল। গুরুজনদের আশীর্বাদ, আপনাদের বন্ধুদের ভালোবাসা, ছোটদের আদর, আমার প্রতি তার মমত্ববোধ, সেটাই আমাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে।
0: মানে সুস্থ, মানে আপনি গত বছর এই সময়টাতে অক্টোবরে আপনি মানে করোনাতে আক্রান্ত হয়েছিলাম।
1: প্রায় 11 কেজি ওয়েট আমার লস হয়েছিল, আমি রিকভারি করে নিয়েছি। এখন একটু উইকনেস রয়েছে একটু, আর কিছু না। আর আমি আরো গাইতে চাই।
0: এখনো কি বাইরে যান অনুষ্ঠান করতে?
1: এই কদিন থেকে তো
0: যাচ্ছেন।
1: আমার এখানে কমান্ডেন্ট ছিলেন একজন, ইউকে পান্ডে, আসাম রাইফেলসের, উনি আমাকে গত 3 মাস আগে বিহার উনি পোস্টেড নিমন্ত্রণ করেছিলেন। যা ওনার প্রোগ্রামে আমি প্রত্যেকবারই গান গাইতাম, এখানে থাকা অবস্থায় নিমন্ত্রণ করেছিলেন। এবং আমি যাইও, বাইরেও গেছি, আমি দিল্লি গিয়ে গান করেছি, বিভিন্ন জায়গায় গুয়াহাটি করেছি, তিনসুকিয়া ডিগবয় করেছি, তারপরে আপনার মাইবং করেছি, নানান জায়গায়, নিউ দিল্লিতে কয়েকবার গেছি আমি গান করতে। এদিকে করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, এই 3টা জায়গায় আমার অবাধ বিচরণ ছিল। কয়েকটা মঞ্চের কথা আমার না বললেই না হবে, যে মঞ্চগুলো আমাকে সম্মান দিয়েছে। 1 নম্বর হলো আমাদের সুভাষনগরের সামনে একটা ক্লাব ছিল, অগ্রণী ক্লাবের সামনে, সেখানে একটা হঠাৎ প্রোগ্রাম হতো। আমি স্কুলে যাওয়ার সময় এই বিকালে এখানে গান করবি, আমার গান গাওয়া। তারপরে দুর্গাশঙ্করের মঞ্চ, তারপরে আর্যপট্টির দুর্গাবাড়িতে। আর আমার সবচেয়ে যে মঞ্চটা আমাকে সম্মান দিয়েছে, 2টো মঞ্চ, একটা হলো ঝালুপাড়ার রামকৃষ্ণ মিশনের রোডে, আর একটা হলো ইটখোলার মঞ্চ। ইটখোলার মঞ্চে
0: দুর্গাবাড়ির সামনে
1: দুর্গাবাড়ির সামনে যখন গান করতাম, এটা ছোট্ট করে বলছি, উদুলদা বলে একজন প্লেয়ার ছিলেন, আপনার নাম শুনেছেন,
0: উদল সিং।
1: উনার মিসেস আমাকে একদম, আমি ওনাকে বৌদি না মায়ের মতোই ভালোবাসতাম, উনি মঞ্চে যাওয়ার পরে 1 গ্লাস দুধ আর লাল 20 টাকার একটা নোট, আমি জানি কোন গানটা গাইতে হবে আমাকে, সেটা আমার জানা, আর এটা বৌদি পাঠিয়েছেন। সচ্চাই সুখ নেই শক্তি বনাওয়ট কি আসুল আছে, কে খুশবু আনে শক্তি কবি কাগজ কি ফুল আছে, দুশ্মন ছবির গানটা যতবার গেয়েছি ততবার আজ বৌদির কথা সবসময়, উদুলদার কথা সবসময় মনে পড়ে। এই দুর্গাবাড়ির স্টেজ আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক অনেক সম্মান দিয়েছে।
0: তো আজকে একটু যদি একটা হিন্দি গান আপনি কিশোর কুমারের গিয়ে শোনান অনুষ্ঠানে।
1: জীবন সে ভরি

0: जीवन से भरी तेरी आंखें।
1: শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিনানুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম এ অঞ্চলের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাসের সুদীর্ঘ বর্ণময় সঙ্গীত জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা, নানা অনুভূতির কথা। আমরা তার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ অনুষ্ঠান থেকে বিদায় নিতে হয়। বিদায় নেবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান উপস্থাপনা, ভাষ্য রচনা ও সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন চিতচোর ছবি থেকে ইয়েসুদাসের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন দো বন্ধন ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এবারে গানটি শুনবেন করুণার্জুন ছবি থেকে অলকাই আগ্নিক এবং অন্যান্যদের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন কিনারে কিনারে ছবি থেকে মুকেশের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মশাল ছবি থেকে অরুণ কুমারের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে শিশু মেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা, সবাই নিশ্চয়ই প্রতি রোববারের মতো আজও ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে সকাল থেকে অপেক্ষা চলছে তোমাদের প্রিয় অনুষ্ঠান শোনার। কি সত্যি বলছি কি না, আমিও তো তোমরা যেভাবে শোনার জন্য অপেক্ষায় আছো, আমিও ঠিক একইভাবে তোমাদেরকে অনুষ্ঠান শোনানোর অপেক্ষায় আছি। সেই সকাল থেকে গোটা সপ্তাহটাই আমার কেটে যায় শুধু অপেক্ষা আর অপেক্ষা, যে কখন রোববার আসবে আর আমিও আমার ছোট্ট বন্ধুদের সাথে কথা বলার সুযোগ পাবো, তোমাদেরকে তোমাদের প্রিয় গান কবিতা এগুলো শোনানোর সুযোগ পাবো। আর যাই হোক, আজ সকাল থেকে অপেক্ষা করতে করতে এবারে অপেক্ষার পালা শেষ, কারণ ঘড়ির কাঁটা তোমাদের অনুষ্ঠানের সময় এসে পৌঁছে গেছে আর আমিও একটুও দেরি না করে তোমাদের অনুষ্ঠান শুরু করেই ফেললাম। তোমরা নিশ্চয়ই সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আবহাওয়া কয়েকদিন থেকে আমাদেরকে একটু সাথ দিচ্ছে না। সূর্য মামা যখন আমাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, তো বেশ বড় করে তাকাচ্ছে, তাই তো? সেই বড় বড় চোখের আগুনে আমরা একেবারে পুড়ে যাচ্ছি, তাই না? আবার যখন সূর্য মামা চোখ বন্ধ করে দিচ্ছে, তখন আবার গায়ে ঢাকা ঢুকি দিয়ে শুতে হচ্ছে, তাই না? তো আবহাওয়াটা যখন এভাবে চলছে, কখনো ভীষণ গরম, আবার কখনো বা একটু ঢাকা ঢুকি দিয়ে নিজেদেরকে রাখতে হচ্ছে, তো সেই সময় তো নিজেদেরকে একটু সুস্থ রাখতে হবে, তাই না? কারণ এই সময়টাতেই সর্দি কাশি জ্বর সেগুলোর সম্ভাবনা থাকে। আর তোমরা ছোট্টরা যদি ভালো না থাকো, তাহলে আমরা বড়রা কি করে ভালো থাকবো বলো? তাই নিজেদের একটু একটু যত্ন নিতে হবে। দু তিন দিন প্রচন্ড গরম, তারপর বৃষ্টি এলো, সেই আনন্দে বৃষ্টি ভেজা সেটা মোটেও চলবে না, কারণ সেই আনন্দটা যে তারপর নিরানন্দে পরিণত হয়ে যাবে, কারণ জ্বর সর্দি কাশিতে যখন নিজেরা কষ্ট পাবে, বাবা মায়েরা ওষুধপত্র এনে দেবেন, কিন্তু কষ্টটা তো নিজেকে সহ্য করতে হবে, তাই না? তাই এই সময়টা নিজেদেরকে একটু যত্নে সাবধানে রাখাটা খুবই দরকার। যখন প্রচণ্ড গরম দেয়, তখন রোদ থেকে এসেই ফ্রিজের ঠান্ডা জল কিংবা আইসক্রিম সেগুলো মোটেও না, স্কুল থেকে এসেই ঠান্ডা জল দিয়ে স্নান সেটাও মোটেও না, বাইরে থেকে এসে জামা কাপড় ছেড়ে তারপর একটু বসে তারপর জল খেয়ে, জলটা তাও স্বাভাবিক জল, তারপর স্নান টান করার থাকলে করা কিংবা সেগুলো করা। খুব কোল্ড ড্রিঙ্ক খেলাম, বাইরে গেলাম গরম লাগলো, কোল্ড ড্রিঙ্ক খেলাম, সেগুলো না। প্রচুর পরিমাণে জল খেতে হবে, তার সাথে মৌসুমি ফল খেতে হবে, তার জন্য নিজেদেরকে তারপর সুস্থ রাখা যায়। কি আসলে শুরুতেই বেশ একটু গম্ভীর গম্ভীর কথা, এখন আর গম্ভীর কথা বলবো না। এখন তোমাদেরকে আমরা মানে আমি বিশেষ করে আজকে তোমাদেরকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যাপারে দু একটা কথা বলবো, কারণ আমরা বৈশাখ মাসে আমাদের প্রাণের কবি প্রিয় কবি রবি ঠাকুরের জন্মদিন আমরা পালন করেছি। তারপর আমরা যেহেতু শহীদের রক্তস্নাত বরাক উপত্যকার আমরা মানুষ, আমাদের কাছে 19 মে একটা বিরাট ব্যাপার। আমাদের আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় আমরা পড়াশুনো করছি, সেই ভাষার জন্য যে কতটা, সেই ভাষাটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে কতটা আন্দোলন করতে হয়েছে, তার সাক্ষী 19 মে আমাদের সেই বরাক উপত্যকায় সেই রক্তস্নাত 1961-এর 19 মে। তাই প্রতি বছর আমরা এই দিনে আমাদের সেই মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন 11 শহীদকে আমরা চেষ্টা করি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার। পূর্ণ শ্রদ্ধাঞ্জলি তো তখনই

তবে যখন আমরা সেই শহীদদের করা প্রতিবাদ, সেই প্রতিবাদ যে কারণে ওনারা করেছিলেন সেগুলো আমরা ঠিকভাবে মেনে নিতে পারবো, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে পারবো সত্যিকার অর্থে, প্রতিদিনই আমরা আমাদের ভাষাকে যত্ন করব, লালন করব, তখনই তো সেগুলো সম্ভব হবে। তাও আমরা চেষ্টা করি। তো আগামী 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, যার গান যার কবিতায় আমরা প্রতিবাদের সাহস পাই, প্রত্যেকটা কবিতার কথায় গানের প্রত্যেকটা কথায় যার প্রতিবাদের সুর থাকে। তো সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা পালন করব 11ই জ্যৈষ্ঠ। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল 1899 সালের 24শে মে আমাদের বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের 6 নম্বর সন্তান। তো বাল্যকালে কাজী নজরুল ইসলাম মানে ওনাকে ওনার নিজের জায়গায় নিজের গ্রামে সবাই দুখুমিয়া নামেই জানত, তিনি দুখুমিয়া নামেই পরিচিত ছিলেন। তো বাবার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে মানে শিক্ষা জীবনেও ওনার অনেকটা কষ্ট হয়েছিল। মাত্র 10 বছর বয়সেই ওনাকে কর্মজীবন শুরু করতে মানে উনি বাধ্য হয়েছিলেন, কারণ পারিবারিক অবস্থা তখন কাজী নজরুল ইসলামের খুবই খারাপ ছিল। তো মানে তিনি তার জন্য মানে খুবই কম বয়সে তিনি শুরু করেছিলেন, মানে রোজগারের জন্যতে ওনাকে ছুটতে হয়েছিল। তবে খুব ছোট থেকেই তিনি লোকসঙ্গীতের প্রতি মানে প্রচণ্ড ওনার ভালোবাসা ছিল। তো তারপর তো মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ওনাকে যতই উনি অভাব অনটনের মাধ্যমে মানে থাকার কারণে ওনাকে মানে কর্মজীবন শুরু করতে হয়েছিল, ওনার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু কবির কলম কি আর থামে? সেই বাধাগ্রস্ত জীবনের মধ্যেও তিনি কিন্তু কলম নিজের কলমকে থামাননি। তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন এক পৃথিবী রচনা সম্ভার, যে গানগুলো যে কবিতাগুলো আমাদেরকে প্রতিবাদের সাহস যোগায়। তাই তো, যে যে যে কবির কবিতায় আমরা সাহস পাই সেই কথা বলতে, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। তাই তো, সত্যি বলছি কি না বলো? এই কথাটা বললাম কারণ তোমরা সবাই ছাত্র বিদ্রোহী কবির এই কবিতায়। তো তারপর তো তিনি একাধারে অনেক পুরস্কার পেয়েছেন, সম্মানও পেয়েছেন। উনি উনি ছিলেন মানুষের কবি, কারণ উনি সমসাময়িক প্রেক্ষাপটে তখন বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধ এগুলোর মানে নিজের ইয়েকে গিয়ে করে উনি অনেক কিছু উনি রচনা করে গেছেন। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলতে থাকি তাহলে একটা অনুষ্ঠান পুরো চলে যাবে। আমাদের যেভাবে প্রাণের কবি রবি ঠাকুর, ঠিক সেভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও। রবি ঠাকুর যেভাবে আমাদের অভিমান হলে রবি ঠাকুর সাথে থাকেন, আনন্দ হলে রবি ঠাকুর সাথে থাকেন, তাই তো আমরা আমাদের মানে প্রতিবাদেও রবি ঠাকুর সাথে থাকেন, ঠিক সেভাবেই কাজী নজরুল ইসলামও আমাদের ঠিক অনেক আমরা যদি কোনো প্রতিবাদে যাই বললাম না, তখনও নজরুল ইসলামের কথাগুলো আমাদের মনে পড়ে, বলো বীর বলো চির উন্নত মমশির। ঠিক সেভাবে বললাম যে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল, ছাত্রদলের শক্তি বা কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপট, কারো কত বলবো, কত কত লাইন আছে না? তোমরা তো অনেক ছোট, তোমরা এখন থেকে তোমাদের নিজের ভাষাকে যদি ভালোবাসতে হয় তোমাদেরকে নজরুল ইসলামকে জানতে হবে, রবি ঠাকুরকে জানতে হবে, তবেই না তোমরা তোমাদের সাহিত্যকে ভালো করে জানতে পারবে। মাইকেল মধুসূদন দত্তকে জানতে হবে, মাইকেল মধুসূদন দত্ত যিনি নিজের ভাষাকে প্রথমে ভেবেছিলেন যে নিজের ভাষাকে ছেড়ে তিনি অন্য ভাষায় বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে তিনি খ্যাতি অর্জন করবেন, কিন্তু ওনার সেই ভুলটা ভেঙেছিল। তারপর উনি আবার
মানে বঙ্গদেশে ফিরে এসে সেই আমাদের বঙ্গভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছিলেন, তাই তো? তো যাই হোক, আমরা নজরুল ইসলামের জন্মদিনও পালন করব নানান ধরনের গান, কবিতা, গানের সাথে নাচে।

মাধ্যমে। তো যে যেহেতু আমি আসরে শুরুতে তোমাদেরকে আজকে কাজী নজরুল ইসলামের ব্যাপারে বললাম, তো আসরে শুরুটাও চলো আমরা নজরুল গীতি দিয়েই করে থাকি, তাই কি বলো তোমরা? আমি জানি তোমরাও ওপার থেকে বলছো বেশ তাই হোক তাই হোক, তাই তো? তো এবারে আমাদের আসরে আমাদেরকে নজরুল গীতি পরিবেশন করে শোনাবে আমাদের ছোট্ট বন্ধু মহুয়াদেব। তো চলো শোনা যাক কেমন।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে পরপর দুখানা নজরুলগীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু মহুয়াদেব। এবারে আমরা আরো দুখানা নজরুলগীতি শুনব, শোনাবে সুনন্দা ভট্টাচার্য, অবশ্যই তোমাদেরই বন্ধু সুনন্দা আমাদেরকে এবারে আরো দুখানা নজরুলগীতি শোনাবে। তো চলো তোমরাও শোনো আর তার সাথে বাড়তি পাওনা আমিও শুনি।

তো আমাদেরকে এতক্ষণ নজরুলগীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু সুনন্দা ভট্টাচার্য। এবারে আমরা আরেকখানা নজরুলগীতি শুনবো সমবেত কণ্ঠে, বিখ্যাত একখানা নজরুলগীতি আমরা শুনবো ছোট ছোট বন্ধুদের গাওয়া। তো এতক্ষণ শুনেছ, তো এবারে মানে কয়েকজন বড়রা মিলে তোমাদের ছোটদেরকে এবারে নজরুলগীতি শোনাবে। তো চলো শোনা যাক, কেমন?

0: আমার শ্যামাচল আমরা ছাত্রদল, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল, মনে পায়ে তলায় ঘুরতে তুফান ঘুরতে বিমান ঘর বাগল, পায়ে তলায় ঘুরতে তুফান ঘুরতে বিমান ঘর বাগল, আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল।
1: তো আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল গানটা তোমাদেরকে শোনালাম, কারণ তোমরা সবাই ছাত্রছাত্রী, তোমরা যেন এই গানটা শুনে তোমরা সাহস পাও প্রতিবাদ করার, কারণ আজকের সেই ছোট্টটি তো তোমরা আগামী দিনের নাগরিক। একজন দায়িত্ববান নাগরিক হতে হলে আমাদেরকে যেভাবে আনন্দে আমাদেরকে আনন্দিত হতে হবে, ঠিক সেভাবে প্রতিবাদ করাটাও শিখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাই তো? তার জন্য কাজী নজরুল ইসলামের এই গানটা। বিদ্রোহী কবির কথা বললাম, আর বিদ্রোহী কবির দুটো বিদ্রোহের গান শোনালাম না, সেটা তো হয় না। তার

নীল কালার রইল হুকাপট, আর আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। তো তোমরাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করে কাজী নজরুল ইসলামকে তোমরা নজরুল ইসলামেরই গানে কবিতায় তোমরা শ্রদ্ধাঞ্জলি জানাও। কবিকে রবি ঠাকুরই হোক আর নজরুল ইসলামই হোক, শ্রদ্ধাঞ্জলি জানানো মানে তো গঙ্গা জলে গঙ্গা পুজো করা, তাই না? যে সেই কবিরই গান, কবিরই কবিতা, সেগুলো দিয়েই আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। আর রবি ঠাকুরের কথায় আমরা বিদ্রোহী কবিকেও বলতে পারি, এসো কবি এসো, বাঁশি ধরো, মালা পরো, হোক গানে গানে বিনিময়, তাই তো? তো কথাগুলো বলতে বলতে, গান শুনতে শুনতে ঘড়ি যে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, কি করি বলো, আরও তো অনেকক্ষণ কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সবাইকেই তো ঘড়ির কথা শুনতে হয়, ঘড়িকে মেনে চলতে হয়। তো যাই হোক, আজকের আসর থেকে এখানেও বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আবারও আগামী আসরে অনেক অনেক কথা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।

নমস্কার, মিডিয়ার মাধ্যমে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম তিলোত্তমা সিংহ, বর্তমানে আমি পাথারগাঁদিতে বসবাস করছি। আমার পরিবারে আমার দুইটি কন্যা সন্তান এবং স্বামী। আমাদের মহিলাদের জীবনের সংঘর্ষ অত্যন্ত কষ্টদায়ক, কারণ মা বাবার পরিবারে যেভাবে দিন কাটত তার স্বামীর ঘরে গিয়ে সেভাবে তো হয় না। পরিবার দুটোর মধ্যে যেমন কৃষিজীবী চাকুরিজীবী দুটাই তো একটু পার্থক্য থাকে, সেটা আমার বেলায় হয়েছিল। আমি যখন বিবাহের পর স্বামীর ঘরে এসেছিলাম তখন অনেকটা আর্থিক অবস্থা দুর্বল ছিল, কারণ সম্পূর্ণ ব্যাপারে কৃষির উপর নির্ভর করত। তাই আমরা পরিবারের সবাই পুরুষ মহিলা নির্বিশেষে কৃষিকার্যে লিপ্ত থাকতাম। তা অনেক কষ্টে দিন যেত। আমি গ্রাজুয়েট ছিলাম তাই সময় করে টিউশন পড়ানোর সুযোগ নিতাম। আমার যখন দুটি সন্তান হলো তখন তাদেরকে মানুষ করার জন্য পড়াশোনা করানোর ব্যাপারে অনেক কষ্ট ছিল। তাই আমি ছোটো ছোটো কারবার টিউশন দুটোটাই খুব ধৈর্য সহকারে ব্যস্ত থাকতাম। এভাবেই সন্তানদেরকে আমি নিজের পায়ে দাঁড়াতে এবং মানুষ করাতে পেরেছি। সন্তানদেরকে মানুষ করাটাই আমার জীবনের লক্ষ্য ছিল। সেদিক থেকে বলতে পারি পুরুষ থেকে মহিলাদের ধৈর্য অনেক। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন পুরুষ যদি স্ত্রী হারা হয় তবে সে সংসার চালানোর জন্য দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে একজন ধৈর্যশীল মহিলা স্বামী হারা হয়েও সন্তানদের জন্য দ্বিতীয় বিবাহ না করে ধৈর্য সহকারে সন্তানদের লালন পালন করতে পারে। সে অনেক কষ্টের মধ্যেও দিন ব্যতীত করতে পারে। বর্তমানে সমাজের ছেলেমেয়েদের অনেক অবনতি দেখতে পাই।

0: নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য। সেক্ষেত্রে আমরা মায়েরা সন্তানদেরকে অত্যন্ত সতর্কতার সহিত ধৈর্য সহকারে দেখাশোনা করা উচিত। অবশেষে আমি বলতে চাই, ধৈর্যশীলতাকে কাজে লাগিয়ে উন্নততর সমাজ গঠনে আমরা মহিলারা এগিয়ে যেতে পারব।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন তিলোত্তমা সিনহা, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন পল্লীনাথ এবং রূপলেখা রাজকুমারীর পরিবেশনায়। প্রথম শিল্পী পল্লীনাথ।

এতক্ষণ লোকগীতি শুনলেন পল্লীনাথের পরিবেশনায়। এবারে লোকগীতি শুনবেন রূপলেখা রাজকুমারীর পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে পল্লীনাথ এবং এরপরে রূপলেখা রাজকুমারের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি হরিহরণের কণ্ঠে আমার জ্যোতি ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন আদনান সোয়ামির কণ্ঠে, লাইফ ইন এ মেট্রো ছবি থেকে।

0: अधूरे हम, मगर अब चांद पूरा है फलक पे और अब पूरे हैं हम।
1: বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন ফানা ছবি থেকে সোনু নিগম এবং অন্যান্যদের কণ্ঠে। আর এই গানটির সাথেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি জেনারেশন আমি ছবি থেকে অমৃতা সিং এর কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে গানটি শুনবেন ত্রয়ী ছবি থেকে ভূপেন্দর সিং এর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন জ্যাকপট ছবি থেকে নচিকেতার কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি।
1: আধুনিক গান শুনছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 45 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে।

0: চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতাসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরের এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
1: योजना
2: उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा

0: গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী শিলচর, আজকের নাটক ক্যাকটাস, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা স্বস্তিক রঞ্জন সেন। নাটক ক্যাকটাস।
3: সবাইকার ছুটি আছে, কামাই আছে, আর আমি দেশে যাব বললেই দোষ কেন রে বাবা? আমার গতর গতর নয়, আমার একটু বিশ্রাম করতে ইচ্ছে করে না?
4: কি হলো রে উত্তম, অমন গজ গজ করতে করতে রান্নাঘর থেকে চলে এলি যে?
3: আমি একবার বাড়ি যাবার নাম করলেই তোমাদের রাগ। বলছি তো, 7 দিনের মধ্যে ফিরে আসবো।
4: আসবি আসবি, না আসবি না আসবি, এত চেঁচাচ্ছিস কেন? লোককে শোনাচ্ছিস না? এরকম করলে তোর ঠিকই দরকার নেই, আজই চলে যা। ভাবছিস তুই না হলে না খেয়ে মরবো? যাদের বাড়িতে উত্তম নেই তারা রেঁধে বেড়ে খাচ্ছে না। না
3: কি হলো আবার?
4: তোমার উত্তম দেশে যাচ্ছে।
3: দেশে? দেশে যাবে? এই তোর আবার দেশ কোথায়? নাকি ভড়কি দিচ্ছিস? এই কোন দোকান থেকে জোয়ান আনিস? যত সব 2 নম্বর মাল ফেরত দিয়ে আসবি।
5: তুমি তুমি আবার কেলো করেছো দাদা বাবু।
4: আবার ওসব ভাষা, কত দিন বলেছি না?
5: দাঁড়িতে এখনো লেগে আছে? আমি আমি ওই গন্ধ শুকিয়ে বুঝেছি, জিরে গো বৌদি জিরে, জোয়ান ভেবে দাদাবাবু জিরেছি বুঝছে।
3: হাসবি না তো, হাসবি না। কতদিন বলেছি না, জোয়ানের শিশি মশলার শিশির সঙ্গে রাখবি না, তাড়াতাড়িতে গিয়ে।
4: তা তুমি নিজে নিতে গেছো কেন? তোমার সবটাতে তাড়াহুড়ো, আমি একটু এদিকে এসেছি। উত্তমকে বললেই তো দিতে পারত।
5: এনে দেব?
3: থাক, আর দরকার নেই।
4: এখন বল কি বলছিলি, দাদাবাবু বেরিয়ে গেলে গজর গজর করতে পারবি না কিন্তু?
3: কেন, হঠাৎ এ বাই উঠলো কেন? বলি দেশে আছে কে তোর? বাবা মা আছে?
5: আছে বলতে পারো, আবার নেই।
4: সে আবার কি?
5: মানে ওই আমি যখন ছোট ওই ঘন্টুর মতন, তখন বাবাও ছিল মাও, মাটা মরে গেল, বাপ আবার বিয়ে করলো।
3: তোর সৎ মা?
5: হ্যাঁ বেশ ছিল, তারপর আবার বাপ মরলো, সৎমা আবার বিয়ে করলো, তা ওই মায়ের স্বামী বাপই হলো তো।
3: আসল বাপ মা গন, এখন দুটোই নকল, তাহলে আর গিয়ে কি করবি?
4: আটকাবে না তো ওকে, ওর বড় তেজ হয়েছে।
5: বলছি তো 7 দিনের মধ্যে চলে আসবো।
3: বেশ বেশ, নে এই জোয়ানগুলো নিয়ে যা, কোর্টে রেখে দিয়ে আয়।
5: দাও।
3: আমি যে একটা গন্ধ পেলাম বাবা উত্তম, তুমি ধূমপান ধরেছো? হ্যাঁ স্বদেশী।
4: ও মা, বিড়ি খাই বুঝি?
3: কবে থেকে ধরেছিস?
5: ওই যবে থেকে রোজ সন্ধেবেলা লোডশেডিং হচ্ছে।
3: লোডশেডিং হচ্ছে বলে বিড়ি ধরেছিস?
5: রোজ সন্ধেবেলা বাজারে যাব, ঠিক ফেরবার সময়টিতে ঘুটঘুটি অন্ধকার, আরে লোকের সঙ্গে গায়ে গায়ে ধাক্কা লেগে যায় রাস্তায়। একদিন তো হাতের তেলের শিশি পড়ে ভাঙলো। কি গো বৌদি, ভাঙেনি?
4: তার জন্য বিড়ি খাবি তুই?
5: ওই বাজারের আলুওয়ালা আমাকে বুদ্ধি দিলে, বললে যাবার সময় একটা বিড়ি ধরিয়ে নে, হাঁটবি আর ফুক ফুক করে টানবি, লোকে বিড়ির আগুন দেখে বুঝতে পারবে যে সামনে একটা লোক আসছে।
3: তবে আর কি ভারতী, হ্যাঁ কাজ করো, এবার মাসকাবাড়ি মোমবাতির সঙ্গে একতারা বিড়িও আনিয়ে রেখো, আমাদের জন্যই তো ওর এই বিড়ির খরচাটা হচ্ছে। না না, এ ছেলে বেশি দিন বাঁচবে না।
6: গেল রে গেল গেল গেল, হাতটা আমার গেল এবারে। এরকম বাড়ি ময় ছাড়া গরুর মতো দাবিয়ে বেড়াবে, তবু কিছু বলা যাবে না ছেলেকে?
3: কি ব্যাপার গো?
4: ও কিছু নয়, বাড়িওয়ালা চেঁচাচ্ছে, অফিস যাবার সময় এ নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না।
3: তথা আস্তু
7: বৌদি।
4: আরে অনিল, তুমি কাগজ কখন দিয়ে গেল?
7: অনেকক্ষণ গেটে গুজে রেখে গেছি, দেখবেন?
4: না না, তুমি দেখো, সকালবেলায়

0: আমার পেপার দেখা হয় না, আমার পড়া সেই রাত্তিরে।
1: শিশিরদা বেরিয়ে গেছে?
0: বেরিয়ে গেলে খবরের কাগজ তুমি পেতে, ও অফিসে নিয়ে যায়।
1: ও, তাহলে এই নিন বৌদি।
0: তুমি দেখো না, এখনো জামা কাপড় পরা হয়নি ওর, বেরুবার সময় পেলেই হলো।
1: বৌদি বৌদি, আপনার সঙ্গে একটা কথা ছিল বৌদি।
0: বলো না।
1: না, মানে হয়েছে কি জানেন, ওই কিছু টাকার বড় দরকার পড়েছে। আপনি যদি,
0: কত?
1: না মানে ওই ধরুন 50 টাকার মতো।
0: দাঁড়াও, তোমার দাদার কাছ থেকে চেয়ে দেখি, থাকলে।
1: না না, থাক, তাহলে দরকার নেই বৌদি। শিশিরদাকে বলে, না না দরকার নেই।
0: তাতে কি হয়েছে, ও কিচ্ছু মনে করবে না, টাকা পয়সার ব্যাপার সব ওর হাতে, জানোই তো আমি ও সব পারি না।
2: উত্তম, এই উত্তম, কি হলো রে, নিয়ে আয়, জলদি আয়।
0: এই শুনছো, অনিলকে গোটা 50-এর টাকা দিতে পারবে?
1: শিশিরদা, মাস কাবারই শুধ করে দেবো।
2: ও ঘরের আলমারিতে আছে, তুমি দিয়ে দাও।
1: শিশিরদা, কাগজটা।
2: ও দাও।
0: কি মজার চাকরি দেখেছো, অফিসে গিয়ে পেপার পড়া হবে।
2: হ্যাঁ, এ গভর্নমেন্ট সার্ভেন্ট ইজ এ 24 আওয়ার্স গভর্নমেন্ট সার্ভেন্ট, বুঝলে? যখন দাড়ি কামাচ্ছি তখন ও চাকরি হচ্ছে,
0: আবার যখন অফিস পালাচ্ছ 3টের সময় তখনও চাকরি চলছে। দেখো সব ঠিকঠাক দিয়েছি তো?
2: হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি। কলম কলম, হ্যাঁ কলম আছে, চাবি, হ্যাঁ চাবি আছে, রুমাল রুমাল, হ্যাঁ রুমাল আছে, টিফিন কৌটো, হ্যাঁ তাও আছে, খুচরো পয়সা, হ্যাঁ আছে আছে, সব ঠিক আছে ঠিক আছে।
0: আমার কলেজ যাওয়ার টাকা
2: আলমারি থেকে নিয়ে নিও না।
0: তারপর মাসের শেষে বলবে তুমি সরিয়েছো, টাকা এত কমে গেল কেন?
2: আরে নাও না। হেই শোনো, মিনিবাসে যেও।
0: দেখেছো অনিল, তোমার দাদা কি দরাজ, মাসের প্রথম দিকটা স্বামীরা বড় ভালো থাকে। অনিল, টাকাটা কি এখনই চাই?
1: আপনি উত্তমের কাছে রেখে যাবেন, আমি পরে নিয়ে যাব, এখন আমি যাই, কেমন?
0: এসে চাইলো অমনি দিয়ে দাও, তুমি দেখছি আমার মতো না বলতে পারো না।
2: তুমি আবার না বলতে পারো না? এই এদিকে একটু এসো না,
0: অফিস যাওয়ার সময় অশুভতা, তাড়াতাড়ি ফিরো কিন্তু।
2: সে আর বলতে হবে না, অফিসের ঘড়িতে কোনোদিন 5টা বাজতে দেখিনি। চলি
0: উত্তম।
3: তোমাকে খেতে দেব বৌদি?
0: না,
3: কলেজে যাবে না আজকে?
0: 2টো পিরিয়ডের ক্লাস নেই, ছুটি, এসে খাবো। ঘন্টুকে দুধ দিয়েছিলি?
3: দিতে গেলাম কিন্তু খেলো না।
0: খেলো না মানে? কত দিন বলেছি না, সকালে দুধ না খাইয়ে ওকে ছাড়বি না?
3: বেশ বলেছো বৌদি, ছাড়বে না। তেমন ছেলে কিনা তোমার, যে ছাড়লে বেরুবে আর না ছাড়লে ঘরে বসে থাকবে?
0: মুখে মুখে কথা বলবি না উত্তম, এই বলে দিচ্ছি। শোন, আমি বেরুচ্ছি, ঘন্টুর স্কুলে ছুটি, সর্বক্ষণ চোখে চোখে রাখবি, এসে যেন বাড়িওয়ালার কাছ থেকে 1000 কথা শুনতে না হয়, মনে থাকে যেন।

0: আবার কান ছেড়ে দেবো বাদর ছেলে কোথাকার।
1: ও আমার কানে হাত দেবে না বলছি, উত্তম দা, উত্তম দা।
2: ও কি, দুটো চাকুরে বাপ মার একটা ছেলে আর আপনি তার কান মলে দিলেন?
1: আমার রাবারের বলটা রাস্তায় ফেলে দিয়েছে।
2: বেশ করেছি। কোনটা বেশ করেছেন, বলি কান মলা না রাস্তায় বল ফেলা?
0: দুটোই। মা চললেন ব্যাগ দুলি আঁচল উড়িয়ে।
2: আপনার গায়ে কি তার বাতাস লেগেছে?
0: চুপ, বাপ বেরোলো মা বেরোলো আর ছেলের দৌরাত্মিতে মরুক এবার পাড়ার লোক।
2: পাড়ার লোকের কি করেছে?
0: আরে আমার তো করেছে।
2: আপনি পাড়ার লোক?
0: চুপ, ওর মা ফিরবে কখন? কলেজে মাস্টার ডিগ্রি করে, এলে বলবে গরিবের বাড়িখানা একটু সামাল দেয় যেন, জীর্ণ বাড়িখানা যে গুঁড়ো হয়ে গেল। এই জীবনে খালি তো আর পাবো না কোনোদিন, যে একবার মেরামত করি একটু পোক্ত করে।

0: ফের যদি ছাতে গেছো তো?
1: কি ব্যাপার বাবা খুনটু, আবার দুষ্টুমি করেছো তুমি?
0: তোমার ওই দুষ্টুমি শব্দটা কোন পর্দায় লাগলো, করিমধ্যম না কোমল রে?
1: এ আপনি কি বলছেন?
0: ঠিকই বলছি, সারাদিন গান করছো আর নরম করে কথা বলছো, এ ছেলে যা করেছে তাকে দুষ্টুমি বললে?
1: কি করেছে সেটা বলবেন?
0: ডাকয়েটি, ডাকয়েটি, রাহাজানি, ট্রেসপাস।
1: বাবা।

0: চোখ বুঝি তখন দেখবে তোমার ওই তানপুরা শুদ্ধ এই ভাড়াটে তোমাকে বাড়ির বার করে দেবে।
1: আপনি সর্বক্ষণ এদের পেছনে লেগে আছেন, শিশিরদার বুদ্ধি তো বাড়িতেই থাকে না।
0: তাদের ওই তেওরটি
1: ছেলে মানুষ, দৌড়ুত্তি করবে না।
0: আর আশকারা দিও না অনিল, কোথায় ভাড়াটে উৎখাত করতে বাবাকে সাহায্য করবে তা না।
1: আপনি একাই যথেষ্ট, এত কয়লা পুড়াচ্ছেন।
0: কয়লা? ইউ মিন কাঠখড়?
1: না, কয়লা, অধিক ধূম্রযুক্ত কাঁচা কয়লা।
0: তার মানে?
1: ভারতী বৌদিদের শোবার ঘরের জানালার কাছে দু দুটো উনুন জ্বেলে দিচ্ছেন।
2: এ ঘর একেবারে রান্নাঘর হয়ে গেল, কি ঝুলকালি।
0: চপ, শোনো অনিল, তুমি তো ভাড়াটে চাটা জানি, বাবার রাইভেল টিমে খেলছো, তা খেলছো খেলো, আমি ওদের উঠিয়ে ছাড়ব। আর শোনো, তোমাকে একটা উপদেশ দিই, আর যা করো তা করো, মরে গেলেও বাড়িতে ভাড়াটে বসিও না। ও এমন সর্বনেশে যাত না, একবার গেড়ে বসলে জীবনে আর উঠবে না।
1: তাই বুঝি ভাড়াটের উত্তর পুরুষকে ধরেছেন। বাবা শুনুন, কথায় কথায় ভাড়াটেদের পোষণে ঢুকে তেড়ে আসবেন না, আপনাকে ট্রেস পাসার করে দিলে বিপদে পড়বেন।
0: আমার ছেলে আমাকে হুমকি দিয়ে গেল? এই বৌদি এলেই লাগাবে তো।
2: আগে না,
3: আমি বলে দেব।
0: বলিস, আমি বাইরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি, তোদের ঘরে তো ঢুকিনি।
2: যা, চলে গেল। উফ, বুড়োটা কিরকম মিথ্যে কথা বললো দেখলি। দাঁড়া ঘন্টু, দরজাটা দিয়ে দিই।

0: দরজাটা খুলে দে, তোর বৌদি এলো বোধ হয়।
1: যাই
2: বৌদি, তুমি এসে খাবে বললে আমি ভাবি কি হলো,
3: তুই খাসনি?
2: বিকেল পর্যন্ত দেখে শেষ পর্যন্ত
3: খেয়েছিস তো?
2: হ্যাঁ,
3: বেশ করেছিস।
2: তা তুমি খাবে না? সারাদিন না খেয়ে আছো।
3: না খেয়ে থাকবো কেন? এক কাজ কর, আমার জন্য একটু চা কর। তুমি চাটা খেয়েছ?
2: দাদাবাবুকে দিয়েছি।
3: আর একটু চা দেবে তোমাকে?
0: না।
3: তুই যা উত্তম। এই বাড়ি ফিরেও কাগজে মুখ দিয়ে বসেছ? অফিসে তাহলে সারাদিন করলে কি? কাগজ সরা বলছি।
0: এত দেরি হলো যে তোমার?
3: বাবা, একটা দিন কি আমার একটু দেরি হতে পারে না? কতক্ষণ এসেছো?
0: অনেকক্ষণ।
3: কি ব্যাপার মশাই, অফিসে বসে হঠাৎ হঠাৎ বুঝি বউয়ের কথা মনে পড়ে যায়? দেখি সরো, একটু বসি।
0: বলে গেছ দুপুরে এসে খাবে, এলে ছটা বাজিয়ে, বাড়ির লোক তো চিন্তা করে।
3: যাক, নিশ্চিন্তই হলাম। আমার বাড়ির লোকটি তাহলে আমার জন্য চিন্তা করে। তোমাকে আজ এমন একটা খবর দেব যে
0: কি?
3: আগে বলো কি দেবে আমাকে, খালি হাতে এসব হয় না।
0: আহা, বলোই না।
3: জানো কলেজে না আজ একটা দারুণ ব্যাপার হয়েছে।
0: তোমাদের কলেজে তো রোজই ব্যাপার।
3: না মানে অন্য কিছু না, আমার কাছে একটা প্রস্তাব এসেছে।
0: আরে বাবা, তুমি যে সেই গল্পের আস্তে আস্তে ভাঙর মতো করছো, তা প্রস্তাবটা কি? বিলেতে পাঠাতে চাইছে তোমাকে?
3: তোমার তো সব সময় আমাকে নিয়ে ঠাট্টা। শোনো মশাই, বলি তাহলে। বাহ, ঠিক টাইমে চা নিয়ে এসেছিস তো। ঘন্টু কোথায় রে উত্তম? ওকে দেখছি না।
0: তোমার বাড়িওয়ালা মেয়ে মশাই ঘন্টুর কান মলে দিয়েছে, কানটা একেবারে ফুলে গেছে।
3: সে কি? তাহলে তো
0: কানে ইয়ারড্রপ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। থাক, এখন ওকে বিরক্ত করো না, বসো। তোমার ওই ওদের মন ঝুঁকিয়ে চলার জন্যই ওদের এত সাহস বেড়েছে।
3: কেন যে ওরা এরকম করছে? অথচ ঘন্টু যখন ছোট ছিল মাসিমা তখন বেঁচে, ওই ওরাই ঘন্টুকে সারাদিন নিজের কাছে রেখেছেন, খাইয়েছেন, নাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন।
0: সে যবে করেছেন তবে করেছেন, অনিল না থাকলে বুড়ো ওকে মেরে ফেলে যেত। রে উত্তম, তাই না?
4: হ্যাঁ, একটা ইংরেজি গালাগাল দিয়েছে, টেস্ট পাস।
3: যা এখান থেকে।
0: মাস মাস

0: মাস এতগুলো টাকা গুনে দিচ্ছি, বাড়ি বয়ে এসে ছেলেকে এর একটা হেস্তনেস্ত হয়ে যাওয়া দরকার।
1: দোহাই তোমার, আর যা করো করো, কোদল করতে যেও না। মনে রেখো, পরে আবার মুখ দেখাতে হবে। একবার মুখোমুখি ঝগড়া হয়ে গেলেই সমস্ত আবরণ খসে পড়ে, নির্লজ্জতার চরম সীমা পর্যন্ত পৌঁছতে আর বাধে না তখন।
0: লেকচার দিও না, আমি তোমার কলেজের ছাত্রী নই ভারতী, অন্যায়ের প্রতিবাদ দরকার।
1: তুমি হঠাৎ হঠাৎ বড় মাথা গরম করো। একটা কথা বলতে গেলাম, আরেকটা কথা এসে গেল। আসলে আমার আসতে দেরি হয়েছে দেখে তুমি ভেতরে ভেতরে রেগে আছো। কেন দেরি হলো শোনো, শুনলে বুঝবে ওসব প্রতিবাদ টতিবাদের আর দরকার নেই। আমাদের কলেজের ছাত্রীদের হস্টেলের সুপারিনটেনডেন্ট করতে চাইছে আমাকে।
0: হোস্টেল সুপার? তোমাকে? এমন যোগ্য ব্যক্তি বলে মনে হলো যে হঠাৎ তোমাকেই?
1: যোগ্যতা দেখেছে নিশ্চয়ই, ভেতরে গুণ আছে মশাই, তুমি শুধু দেখতে পাও না।
0: তাই দেখছি।
1: মেসোমশাই বাড়ি বয়ে এসে যাচ্ছে তাই করে যাচ্ছেন, এত সাহস কেন? না, আমরা মান সম্মান রাখতে পাচ্ছি না, তেজ দেখি নাকের উপর দিয়ে চলে যেতেও পাচ্ছি না। এই তো কেমন সুন্দর একটা সমাধান হয়ে গেল বলো।
0: তা তুমি ফট করে হ্যাঁ করে আসনি তো?
1: কেন, হ্যাঁ করে আসার দোষের কি আছে?
0: না দোষের আর কি, তবে কাজটা খুব সহজ নয়।
1: এ বাড়ি ছাড়তে পারছি তাতেই আমার আনন্দ, সহজ না শক্ত তখন দেখা যাবে। আমার মেয়েরা খুব ভালো।
0: মনে রেখো, মেয়েগুলো এই যুগের স্টুডেন্ট, যাদের ইষ্ট দেবতা হচ্ছেন অসন্তোষ আর দীক্ষা মন্ত্র হচ্ছে প্রতিবাদ।
1: এটাও এই যুগের একটা ফ্যাশন।
0: কোনটা?
1: এই স্টুডেন্টদের নিন্দা করা, ওরা যা দেখছে তাই শিখছে। আমরা নিজেরাই বা কি এমন আদর্শ ধরতে পেরেছি ওদের সামনে। ওই অফারটা আমি ছাড়বো না বাবা, কাজটা নেওয়া মানেই দারুণ একটা কোয়ার্টার।
0: কোয়ার্টার নিচ্ছ তাহলে?
1: নেব না, শুনে পর্যন্ত খুশির জোয়ারে ভাসছি, কতক্ষণে তোমাকে খবরটা দেব। কলেজের কাপড় জামা ছাড়িনি, হাত মুখে জলও দিইনি। আহ, তুমি যদি আমাদের ওই কোয়ার্টারটা দেখতে, ছবির মতন, গিয়ে কিরকম সাজিয়ে নেব দেখবে। এই শোনো, তুমি গ্যাসের জন্য একটা অ্যাপ্লাই করে দাও, ওখানে কয়লার উনুনে চলবে না। মেসোমশাইকে বলে দাও আমরা সামনের মাসে বাড়ি ছেড়ে দিচ্ছি।
0: বাড়িটা একেবারে ছেড়ে দেবার প্রশ্ন আসছে কি করে? কোয়ার্টার তো পাচ্ছ তুমি।
1: কি মুশকিল, আমি পাচ্ছি মানে? শুধু আমাকে থাকতে দেবে, আমার স্বামীকে ছেলেকে দেবে না?
0: ছেলের কথা বলতে পারি না, মায়ের ছেলে মায়ের সঙ্গে থাকতে পারে, প্রশ্নটা স্বামীকে নিয়ে। আর থাকতে দিলেই যে থাকা যাবে এমন নাও হতে পারে।
1: হেয়ালি রেখে একটু প্রাঞ্জল করে বলবে।
0: প্রাঞ্জল তো সবটাই, তোমার ওই প্রমিলা রাজ্যে ঢুকে বাস করবার বাসনা আমার নেই।
1: এই কথা? প্রমিলা রাজ্যের সঙ্গে কোনো সংস্রব নেই মশাই, একেবারে সেলফ কন্টেন্ট ব্যাপার। এন্ট্রেন্সটা পর্যন্ত কম্পাউন্ডের গেটের বাইরে দিয়ে, তাছাড়া হস্টেলটাই মেয়েদের, কলেজটা কো এডুকেশনাল। ছেলেদের হোস্টেল সুপারের কোয়ার্টার্সে তার স্ত্রীও বাস করছেন।
0: সেটা বলবার কথা নয়, মেয়েরা স্বামীর সঙ্গে বনে জঙ্গলে পাহাড়ে নদীতে যেখানে ইচ্ছে থাকতে পারে।
1: থাকতে পারে নয়, থাকতে বাধ্য হয়, এটাই হচ্ছে কথা। সেই চিরন্তন পুরুষ জাতির অর্থহীন অহমিকা, কিছুতেই নিজেদেরকে স্ত্রীর চেয়ে উচ্চ স্তরের না ভেবে ছাড়বে না। উচ্চ স্তরের, উচ্চ দরের, উচ্চ মর্যাদার, তুমি তাহলে সে বাড়িতে যাচ্ছ না?

0: আমি তাহলে বাজারে যাচ্ছি না, এই বলে দিলুম।
1: হ্যাঁ, এই যে বাবা উত্তম কুমার, শিশিরদা কোথায়? এখনো উঠেনি?
0: রবিবার তো।
1: বাহ, খুব ডিপ্লোমেটিক উত্তর দিতে শিখেছিস তো। এ কি প্রথম রবিবার নাকি বাবা? কোনো রবিবারে তো এতক্ষণ বিছানায় শুয়ে থাকতে দেখিনি। যা বাবা, যা যা, একটু শিশিরদাকে একটু ডেকে তোল।
0: ও ঘরের দরজা বন্ধ। হ্যাঁ, আমি ডাকতে গেলাম তো বৌদি বললে এখন জ্বালাস নে আমাকে।
1: ও
0: আচ্ছা, কি করি বলেন তো এখন? বাজারের টাকা না দিলে খালি ব্যাগ নিয়ে গিয়ে কি করব?
1: সে কি রে, বৌদিও উঠিনি?
0: আপনি আজ গান করলেন না?
1: সবাইকার রবিবারের ছুটি, আমার বুঝি রবিবার থাকতে নেই?
0: ও কথা বলিনি, আপনি গান ধরলে দেখেছি

0: আরে উত্তমটা তো ঠিক বলেছে, শিশিরদা উঠে পড়েছে।
1: দাদাবাবু, বাজারের টাকা
2: আমি কি জানি, তোর বৌদিকে জিজ্ঞেস করকে যা।
1: আমার হয়েছে জ্বালা, এবার ঠিক দেশে চলে যাব। হ্যাঁ,
0: কি ব্যাপার শিশিরদা, সংসারে ভারতী বৌদির হুল রাতারাতি বেড়ে গেছে মনে হচ্ছে।
2: বাড়তে তো পারেই, তোমাদের বৌদি তো আর আগের সে বৌদি নেই, কলেজে পড়ায়।
0: সত্যি ভেলকি দেখিয়ে দিলে বৌদি, হায়ার সেকেন্ডারি পাশ করে বিয়ে হয়েছিল। এই বাড়িতে আমাদের চোখের উপর টপাটপ বিএ পাস, এমএ পাস করলো, স্কুলে মাস্টারি করতো তখন। তাতেই মা বলতো, ধন্যি এ কালের মেয়েরা, সংসার করছে, রাচ্ছে, পড়ছে, আবার মোটা টাকা ঘরে আনছে। এখন এখন সেই বৌদি কলেজে প্রফেসর শুনলে মা ঠিক ভিড়মি যেত। আসুন আসুন ডক্টর দাশগুপ্তা, সুপ্রভাত।
3: আবার
2: তোমার বৌদি মেয়ে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট হচ্ছে।
0: খাওয়ান বৌদি খাওয়ান, আপনার এলেম আছে বৌদি, সবাই বলে ডবল ইঞ্জিন, আপনি তো একাই ডবল ইঞ্জিন। এরকম একটা কেনেডিয়ান ইঞ্জিন বউ পেলে ঠিক বিয়ে করতাম।
2: হ্যাঁ, সে বউ চাকরি করে টাকা আনতো, আর তুমি বেকার বসে বসে গলা সারতে।
0: হ্যাঁ, যা বাবা, শিশিরদা বোধ হয় আমার উপর রাগ হলো। দূর, বেমক্কা কথাটা বলে ফেললাম। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও ও জিনিসটা আছে তাহলে?
3: কি
0: হিংসে
3: জানলি কি করে?
0: গান করি বলে তো আর অন্ধ না
4: বাবা। শিশির,
0: এই যা, এই রে বাবা। তাহলে তাহলে ওই কথাই রইল, আপনি শিশিরদাকে বলবেন বাড়িটা বাড়িটা আমাদের খালি করে দিতেই হবে। ওকে বাবা, চলুন।
4: তুমি যাও, আমি আসছি।
0: আহ, যা বলার তো আমিই বলে দিলাম।
4: ওরকম মিউ মিউ করে বললে যদি ভাড়াটে উঠতো তবে আর কথা ছিল না।
0: ও, তাহলে আপনি আপনি গর্জন করুন, আমি চললাম।
4: বৌমা শোনো।
3: ওই তো আপনার ভাড়াতে এসে গেছে, যা বলার তাকে বলুন।
4: এই যে বাবা, শিশির ডেকে হেঁকেই বলতে হচ্ছে বলে কিছু মনে করো না, বাড়িটা আবার ছেড়ে দিতে হবে।
2: শুনলাম।
4: খুব সংক্ষিপ্ত হলো জবাবটা, যেন টেলিগ্রাম দিলে। আমার কথা কিন্তু বাবা একটু দীর্ঘ হবে, তা এখানে একটু বসে বসে বসেই বলছি। নানান রকমের জেরবার হয়ে যাচ্ছি বাবা তোমাদের রেখে, তার উপর আমার ওই নাতি সাহেবটি পায়ের নিচে যেন সর্ষে, এই দেখি উঠোনে, ওই আবার ছাতে। কোনদিন এই গরিবের পুরনো বাড়িটার ছাদ নামিয়ে দেয় এই ভয়ে কাটা হয়ে আছে। ঘণ্ট ঘণ্ট,
3: ওকে আবার ডাকছো কেন?
2: ওকে আবার ডাকছি কেন, দরকার আছে দরকার আছে। এই যে এই যে ঘণ্ট, আয় এদিকে আয়, এদিকে আয় বলছি। হ্যাঁ আয় এদিকে আয় বলছি, আর যাবি যাবি ছাদে বল, আর যাবি। হ্যাঁ,
4: ছেলে মানুষ ওকে আত শত বোঝে,
2: সব বোঝে আর এটুকু বোঝে না, শয়তান ছেলে। বল বল, আর দৌড়াত্ম করবি, বল আর দৌড়াত্ম করবি।
5: আর করবো না, আমাকে ছেড়ে দাও বাপি, আর করবো না বাপি, আমাকে ছেড়ে দাও মা মা।
6: তবু লজ্জা হয় না তোর মুখ পোড়া? তুই যা যা এখান থেকে, সবাইকার হাত জুড়ে।
4: কি বিচ্ছিরি ব্যাপার, যা যা পালা এখান থেকে যা। এরকম হবে জানলে কে এ বাড়িতে আসতো? আমি চলি বাবা শিশির।

0: আমার এই মুখের কথাটাই নোটিশ মনে করো।
1: এ যুগে তো নিয়মিত ভাড়া দিয়ে গেলে নোটিশ বলে কিছু চলে না মেয়ে সমস্যায়।
0: আমাকে আইন দেখালে? আমরা সে যুগের মানুষ বৌমা, এ যুগে কি বলে জানি না। মোট কথা, বাড়ির তোমরা ব্যবস্থা দেখো, এই হচ্ছে কথা। অনিলের এবার বেধবো, ঘরের দরকার।
1: শুনলে?
2: হ্যাঁ শুনলাম, আর শুনছি তো সব সময়। তবে কাজটা তুমি ঠিক করলে না।
1: কোনটা?
2: তোমার উচিত হয়নি ওভাবে ওর মুখের উপর আইন দেখিয়ে কথা বলা।
1: উচিত হয়নি কেন?
2: আমার তো তাই মনে হলো।
1: অথচ তুমিই বলো প্রতিবাদ দরকার।
2: হ্যাঁ বলি, তুমি তাতে বাধা দাও।
1: তাহলে আমার বলাটা অনুচিত হলো কোন হিসেবে? ঘন্টুকে উনি কি বলেছেন জানো? তোরা আমাদের এই ভাঙা বাড়িতে বা পড়ে আছিস কেন? মা বাপ দুজনেই রোজগার করছে, যা অট্টালিকা বানিয়ে দাপাদাপি করবে যা। হুম, মানে
2: এই দুজনের রোজগারটাই চক্ষুশূল হয়েছে।
1: কার
2: কার আবার? ওদের পাড়া প্রতিবেশীর।
1: দুজনের রোজগার করাটা অনুচিত?
2: আমি কি তাই বলেছি?
1: তা ভুলটা যখন হয়েই গেছে তখন আর চারা নেই। তোমার বাড়িওয়ালা মেসোমশাইয়ের চক্ষুকে শূল বেদনা থেকে রক্ষা করা তো সম্ভব নয়। এখন আশা করি প্রমীলা রাজ্য বলে একটা মিথ্যে ধুয়ো তুলে এই যন্ত্রণার হাত থেকে বাঁচাটা পিছিয়ে দেবে না। ওনাকে বলে এসো, সামনের মাস থেকে বাড়ি আমরা ছেড়ে দিচ্ছি।
2: তার মানে তোমাকে যে না করে দিতে বলেছিলাম?
1: বিশ্বাস করো, পরদিনই কলেজে কথাটা উঠলো। আমি বলেছি আমাকে রেহাই দিন, ভেবে দেখলাম আমার যোগ্যতা নেই। প্রিন্সিপাল বললেন যোগ্যতার বিচারটা আমাদের হাতেই ছেড়ে দিন না। সবাই মিলে এত অনুরোধ উপরোধ করতে লাগলো, শেষ পর্যন্ত আর আসলে তো কোনো যুক্তি দেখাতে পাচ্ছি না।
2: স্বামী এখানে আসতে চাইছে না, এরকম একটা যুক্তি দেখানো যেত না বুঝি?
1: শুধু শুধু একটা অশান্তি করো না তো।
2: অশান্তি আমি করছি না তুমি? তুমি তুমি টাকা রোজগার করছো বলেই আমার বিনা অনুমতিতে অন্য জায়গায় কোয়ার্টার ঠিক করে এলে। আমি আমি যাব না তবু।
1: মানুষ তো একটা বোকামিও করে, একটা ভুলও করে, মনে করো না তাই করে ফেলেছি। তুমি সেটা সামলাও।
2: সামলাবো আমি? বলো কি, 150 খুকি সামলাবার ভার নিয়ে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে এলে, এখন একই বাণী।
1: তাহলে সত্যি তুমি আমার পাওয়া কোয়ার্টার্সে যাবে না?
2: একেবারে যাব না এমন কথা কি প্রতিজ্ঞা করে বলা যায়? ধরো ইনভ্যালিড হয়ে গিয়ে তোমার সংসারে পড়লাম।
1: ও, তুমি আজ আমাকে রাগাবে ঠিক করেছো। আমি কিন্তু রাগবো না, তোমাকে পাগলামিও করতে দেব না।
2: আমি সত্যি পাগল হইনি বলেই তোমার কোয়ার্টারে গিয়ে থাকতে পারি না। হোস্টেল সুপারের কাজটা তুমি ছেড়ে দাও।
1: কাজটা আমি নেবই, আর সেই কোয়ার্টারে যেতেও হবে সবাইকে, বুঝলে? কেন, তোমার বাড়িতে যদি আমি থাকতে পারি তাতে কোনো অপমান বোধ না করি, আমার বাড়িতেই বা তুমি থাকতে পারবে না কেন?
2: পারবো না, পারবো না, পারবো না। সব কথার উত্তর দিতে নেই।
1: উত্তর নেই তাই দিতে নেই। তুমি আমায় বোঝাও তোমার আপত্তিটা কোনখানে?
2: এইখানে, এইখানে, বুঝলে? বুকের এইখানটাতে।
1: হৃদয়ের ওই জায়গাটি তো আমারও আছে, সেখানে আমাদের অনেক বাধা, অনেক অভিমান, অনেক সংস্কার জমা হয়ে থাকে।
2: অভিমান টভিমান বাজে কথা, বলো অহংকার।
1: ও, তুমি পুরুষ বলে একেবারে রাজা হয়ে গেছো, তোমার অহংকারই জয়ী হবে। কেন, আমি মানুষ নই? সেই যে বিয়ের দিন গাঁট ছড়া বাঁধা হয়েছিল সেটা খুলতে দেবে না তুমি? তোমার ইচ্ছে তুমি চলবে, আর গেরো বাঁধা আঁচলে টান পড়লেই আমাকে তোমার পেছনে পেছনে চলতে হবে। কেন?
2: বাজে কথা বলো না ভারতী, যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে তোমাকে।
1: স্বাধীনতা শব্দটার মানে বোঝো? মনে আছে ছোট বোনের বিয়েতে বালাসতে নেমন্তন্নে গিয়েছিলাম আমরা? রাত হয়ে গিয়েছিল, বাকি রাতটুকু থেকে যাবার জন্যে দাদা কত পিরাপিরি করলো তোমাকে।
3: শীতের রাত্রির পথঘাট শুনশান কি দরকার? আমি বলি কি শিশির, কাল সকালে এখান থেকে খাওয়া দাওয়া করেই একেবারে অফিসে চলে যেও। আজ এত রাত্রিরে?
2: না দাদা, অসুবিধে আছে।
3: তুমি রাত্রিরে শোয়া টোয়ার কথা ভাবছ? সে ব্যবস্থা একটা ঠিক করে দেবো।
1: ঠিকই যাই না।
2: তুমি তো অমনি নেচে উঠলে, ওদিকে বাড়িটা ফাঁকা পড়ে আছে।
1: মাসিমা আছেন, কোনো ভয় নেই। অনিলকে চাবি দিয়ে এসেছি, ফিরছি না দেখলে ও আমাদের ঘরে শোবে বলে এসেছি।
2: তাহলে তুমি থাকো, আমার থাকা চলবে না, আমার অফিসে দেরি হয়ে যাবে।
3: আহা, দেরি হবে কেন? বারাসত থেকে কত লোক ডেলে।

0: প্যাসেঞ্জারি করে কলকাতায়। ডাল ভাত যা হোক গরম গরম তোমাকে দুটো খাইয়ে দিতে পারলেই তো হলো।
1: কেন, আমার জন্য শুধু শুধু কষ্ট করতে যাবেন। বিয়ের পরদিন ঘুম থেকে উঠতে উঠতে সব 8:30-9টা। তাছাড়া কাজের বাড়িতে আমার ভালো ঘুম হয় না।
0: হ্যাঁ তা না হতেই পারে, তবু যদি একটা রাত থাকতে, মা বিছানায় পড়ে আছেন, তোমরা চলে যাচ্ছ শুনলে হাজার কৈফিয়ত দিতে হবে। কেন গেল, রাত করে গেল নাকি, বুঝতেই তো পারছ।
1: বলছি তো, ভারতী থাকতে চায়, থাকুক।
2: থাক দাদা, আমরা চলেই যাই। ভেবে দেখলাম ওর সকালের খাওয়া দাওয়ার অসুবিধে হবে।
0: তাহলে আর কি বলবো, তোরা যা ভালো বুঝিস।
2: সেদিন শুধু জেদ করে তুমি চলে এলে। একটা রাত্রির আমার বাপের বাড়িতে থাকলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না। তুমি আমার মান রাখনি, মুখ রাখনি, আমি কিন্তু সেদিন বেঁকে বসিনি। তুমি অহেতুক জেদ করছো জেনেও শুধু তোমার সম্মানের জন্য আমি চলে এসেছিলাম।
1: ও, এবার তুমি তার শোধ নিচ্ছ বুঝি? জেদ করে কোয়ার্টার নিচ্ছ?
2: নেব না, আমার উন্নতি, আমার আর্থিক সুবিধা দেখবো না আমি। আমার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তোমার একটা তুচ্ছ অহমিকা তুষ্ট করতে ছেড়ে দেব সুযোগ। সেই আদি অন্তকালের বৌগিরিটা এখনো বজায় রেখেছি বলেই এত প্রশ্রয় তোমার, কেমন? এই যে, এই যে আমি সারা দিন খেটে এসে ক্লান্ত হয়ে পড়ি, কই একদিনও তো ভাবি না 5 মিনিট বিশ্রাম করি। চিরকাল আমি তোমাকে চা দিই, একবারও তো আশা করি না। চার তো দূরে স্থান, মুখের সামনে কেউ এসে এক গ্লাস জল ধরুক।
1: ও, মনে মনে বুঝি এখন তাই চাও?
2: চাইলেই বা ক্ষতি কি, তুমি খুশি হবে ভেবে সব কষ্ট সয়ে যায় আমার। তুমি জীবনে একবারও কি ভেবেছ, আহা এটা করি ও খুশি হবে?
1: তা তো আজ বলবেই। এমএ পাস করে ডক্টরেট হয়ে বাপের বাড়ি থেকে তুমি আসোনি। তুমি পড়তে চাও, পড়তে পেলে খুশি হবে, তাই কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়েছি, রিসার্চ করবার সুযোগ করে দিয়েছি।
2: আত্মপ্রবঞ্চনা করো না, আমাকে পড়িয়েছ শুধু আমাকে খুশি করতে, আর কিছু না।
1: অসভ্যতা করো না, একটা চাকরি করছো বলে খুব দেমাক না? ছেড়ে দিলেই পারো অমন চাকরি?
2: আমি সভ্য, আমি ভদ্র, আমি মমতাশীল, তাই মনে করিয়ে দিচ্ছি না। নতুন কাজটা নিলে শুধু যে কোয়ার্টার পাবো তাই না, বাড়তি যে টাকাটা আসবে তার অঙ্ক তোমার মতো শুধু কেরানির পক্ষে উড়িয়ে দেবার মতো নয়।
1: কি বললে?
2: আরো একটা কথা মনে করিয়ে দিচ্ছি না, তোমার যা সারা মাসের উপার্জন আমার তা মাত্র 12 দিন।
1: কি বললে তুমি, কি বললে? আর একবার বলো, আর একবার বলো। অসভ্য মেয়ে ছেলে কোথাকার!
2: অসভ্যতা আমি করছি না, তুমি। সত্যি কথা বললে গায়ে ছ্যাঁকা লাগে না?
1: চেঁচিও না।
2: কেন, সেটাও তোমাদের পুরুষদের প্রেরোগেটিভ নাকি?
1: তাহলে চেঁচাও, চেঁচাও, চেঁচিয়ে লোককে জানাও তুমি গরিব স্বামীর বড়লোক বউ।
2: 100 বার বড়লোক, লোকে তার জানে, নতুন করে জানাবার দরকার নেই কাউকে।

শুনছেন নাটক ক্যাকটাস। নাটকের শেষ অংশটুকু শুনবেন সংবাদের পর আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।

0: উত্তম কুমার।
1: কি দিনকাল পড়ল, সব ছেলেরাই নিজেকে উত্তম কুমার ভাবে। আমি তোমার নাম জিজ্ঞেস করছি।
0: বললাম তো উত্তম কুমার।
1: ছি, বড়দের সঙ্গে ঠাট্টা করতে নেই।
0: ঠাট্টা? এই দেখো দেখি ঠাট্টা আবার করলাম কখন। আমার নাম হচ্ছে গিয়ে উত্তম কুমার জানা, শাকিন কন্টাই, বাবা মা আছে একজোড়া কিন্তু নকল।
1: ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি একবার ভারতী মাকে খবর দাও।
2: ও মা, জ্যাঠামশাই, আপনি?
1: মণিমাকে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম।
2: সেই কলেজ কোয়ার্টার থেকে এতটা রাস্তা হেঁটে এলেন?
1: ওতে আমার কষ্ট হয় না মা, কলেজ কম্পাউন্ডে রোজ কতগুলো পাক দি, একটানা লম্বালম্বি হাঁটলে সে তোমার বাড়ি ছাড়িয়ে যাবে।
2: বসুন, একটু চা খাবেন তো?
1: না মা না, চা আমি খাই না। সাত সকালে কারো বাড়িতে আসা আমি পছন্দ করি না।
2: না না, তাতে কি হয়েছে?
1: আমাকে বলতে দাও, আমাদের বাঙালির সামাজিক ভদ্রতা শালীনতা একরকম নেই বললেই হয়। কারো বাড়িতে যাওয়া দরকার, দরকারটা বেশিরভাগ ক্ষেত্রে তারই। ঘুম থেকে উঠেই অমনি ছুটলো, একটু ভিবি দেখলো না যে যার বাড়িতে যাচ্ছে সে হয়তো তখনও ঘুমোচ্ছে। বাড়ির মেয়েরা একটু এলোমেলো হয়ে আছে, বাইরের কারো সামনে পড়লে অস্বস্তিতে পড়ে যেতে পারে। আমি শ্রাবন্তীর কাছে আছি, জামাইয়ের কোয়ার্টারে, সেখানেও হুটহাট লোক ঢুকে পড়ছে। কত বলি মেয়েকে একটা বোর্ড টাঙিয়ে দে, নো ভিজিটার্স বিফোর 9 AM অ্যান্ড আফটার 9 PM।
2: আপনি এসেছেন, আমি কিন্তু তাতে খুব খুশি হয়েছি।
1: আমি তো আসিনি মা, আমাকে শ্রাবন্তী পাঠিয়েছে, জামাই আমার বয়েজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। ওদিকটাতে শ্রাবন্তী বলতে গেলে একা, খুব নেচে উঠেছিল তুমি যাচ্ছ মেয়েদের হোস্টেলে, একটু গল্প গাছা করার পরশি হবে।
2: হোস্টেলের মেয়েরা তো আছে জ্যাঠামশাই।
1: শ্রাবন্তীর মেয়ের বয়সই মেয়ে সব, ওদের সঙ্গে শ্রাবন্তীর বনে কখনো? সংসারী মেয়েদের চাই সংসারী মেয়ে, স্বামী ছেলে পুলে সেটা আলাদা ব্যাপার। তা হঠাৎ শুনি তুমি নাকি কলেজেই যাচ্ছ না, কি ব্যাপার বলো তো?
2: না ব্যাপার আর কি। আচ্ছা জ্যাঠামশাই, আপনি তো আমার শুভানুধ্যায়ী, সাবেক মানুষ, আপনার কি মনে হয় হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের কাজটা নেব আমি?
1: হঠাৎ এই প্রশ্ন? শ্রাবন্তী যে বললে তুমি যাবে বলে কাগজপত্রে সই করে দিয়েছো।
2: তা দিয়েছি, হয়েছে কি জানেন, ও বাড়িটা কিছুতেই ছাড়তে চাইছে না।
1: ওখানকার কোয়ার্টার তো বিরাট ব্যাপার, দক্ষিণ খোলা, সামনে বাগান, সে তুলনায় এ বাড়ি তো পাখির বাসা। সাদে আমি জামাই মেয়ের কাছে এসে রয়েছি, ওই একটু হাওয়া বাতাসের লোভে। তোমাকে বলে বলছি মা, ওরকম বাড়িতে জীবনে বাস করিনি আমি, ভাড়া করতে গেলে 1000 টাকার উপর ভাড়া হবে। পাগলামি করো না মা, পাগলামি করো না, এরকম অফার বারবার আসে না, নিয়ে নাও।
2: আসলে কি হয়েছে জানেন জ্যাঠামশাই?
1: বুঝেছি, কর্তাটির পৌরুষে লাগছে। আরে বাবু, যে কালে 10 বছরের মেয়েগুলোকে এনে নিজেদের সংসার গারদে প্রায় কৃতদাসীর মতোই জন্মের সুদ পুরে ফেলতিস, সেকালের চিন্তা ভাবনা অভ্যাসটা ফুলতে পারছিস না কেন তোরা?
2: না না, সেরকম কিছু না, ওর আউটলুক খুব মডার্ন। আমার কোয়ার্টারে গিয়ে উঠলে ও অফিস থেকে বাড়ি ভাড়ার টাকাটা পাবে না কিনা তাই একটু।
1: বাড়ি ভাড়া পেলাম, বাড়ি ভাড়া দিয়ে দিলাম, তাতে লাভটা কি হলো? টাকাটা যদি নাই পাই ভাড়া তো আর দিতে হচ্ছে না, আজকালকার ছেলে মেয়েদের কি যে বুদ্ধি।
2: ওই যে এসে পড়েছে জ্যাঠামশাই, শ্রাবন্তীর বাবা, ওনার কথাই তোমাকে বলতাম। আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি একটু জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলো।
3: আপনার কথা ভারতীর মুখে অনেক শুনেছি।
1: বসো, এবার তোমাদের কথা শুনতে এলাম, কবে যাচ্ছ তোমরা কোয়ার্টারে?
3: কেন, ভারতী কিছু বলেনি?
1: তোমার কথা তুমি বলবে।
3: চাটা খেয়েছেন কিছু?
1: না না, চা আমি খাই না।
3: তাহলে এক গ্লাস দুধ টুধ গরম করে দিতে বলি?
1: ব্যস্ত হয় না, যা জানতে চাইছি তা কিন্তু তুমি বললে না।
3: একটা কথা বলবো আপনাকে,

0: আপনি ভারতীকে ভালোবাসেন, প্রথম দিন এলেন আমাদের বাড়িতে, তাই কথাবার্তা আলাপ আলোচনা ওই সৌজন্য সম্ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা উভয় পক্ষেরই মঙ্গল।
1: একালের ছেলে তুমি, একালের মতো কথাই বলেছ, কিন্তু আমি তো সাবেক কালের মানুষ, দুদিন চেনা জানা ওঠা বসা হলেই তাকে আপন মনে হয়, আর আপন জনের ভালো মন্দ নিয়ে একটু বেশি বিব্রত হলে সংকোচ বোধ করি না।
0: কি জানতে চান আপনি বলুন, কি জানতে এসেছেন?
1: যা জানতে এসেছি তা একরকম আমার জানা হয়ে গেছে।
0: ভারতে, ভারতে
2: কি হলো?
0: কি বলেছো তুমি ওকে, বলো কি বলেছো?
2: কি বলেছি?
0: ও, ঘরের কথা জনে জনে বলে বেড়াতে তোমার লজ্জা করে না?
1: আমি উঠছি।
0: না, উঠবেন না, দাঁড়ান।
2: ও কি, তুমি এরকম করছো কেন?
0: করছি কেন? তুমি ডক্টরেট করা একজন অধ্যাপিকা, অনেক টাকা মাইনে পাও, আমার মতো ছা পোশাক কেরানির ঘর করতে আর তোমার ভালো লাগছে না? না, তুমি জেদ করে তুমি হোস্টেলের কোয়ার্টারে আমাকে নিয়ে যাবেই, আমাকে মানাবার জন্য লোক ধরে আনছো মধ্যস্থতা করতে, আমাকে মানাবার ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো নেই।
2: ছি ছি, এসব তুমি কি বলছো?
1: একালে ওই এক স্লোগান হয়েছে, ছোট পরিবার সুখী পরিবার। ছোট হলেই সুখী হয় না, জীবনকে সহজভাবে মেনে নিতে না পারলে সুখ নেই।
0: আপনি পারতেন, আপনি পারতেন, আপনি আমার মতো অবস্থায় পড়লে কি করতেন? বউয়ের আঁচল ধরে তার কোয়ার্টারে গিয়ে উঠতেন?
1: তোমার বয়সে হয়তো উঠতাম না, আমারও তোমার মতো জেদ ছিল, অভিমান ছিল। আজ শ্রাবন্তীর মা মরে গেছে, কচুরি পানার মতো কিছুদিন এ মেয়ের বাড়ি, কিছুদিন ও মেয়ের বাড়ি ঘুরে বেড়াচ্ছি। তখন এক গ্লাস জলও গড়িয়ে খাইনি। অফিসে বেরোবার সময় শ্রাবন্তীর মা পানটি সেজে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকত, কোনোদিন রুমালটা নিতে ভুল হলে বাড়ি ফিরে তাকেই দোষেছি। আমার এইসব ছোটখাটো নিষ্ঠুরতাকে সে মেনে নিয়েছে। আর জীবনটা যদি নতুন করে আরম্ভ করতে পারতাম, এ ভুল আর করতাম না। আমি আমি চলি মা।
2: জ্যাঠামশাই, আপনার কাছে আমার অপরাধের শেষ নেই, আমাকে ক্ষমা করবেন।
1: ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা, এসব তুচ্ছ অশান্তি ফুল বোঝাবুঝি বেশি দিন থাকবে না, মানুষের কত পরিবর্তনই হয়।
2: জ্যাঠামশাই,
1: কিছু বলবে মা?
2: আপনাকে একটা কথা বলবো জ্যাঠামশাই।
1: বলো।
2: আগে বলুন, কথাটা আমার রাখবেন, আমি আপনার মেয়ের মতো।
1: বলো মা।
2: এই যে বাড়িতে এত সব কাণ্ড হলো, ও এত কথা বলল, শ্রাবণ দিদিকে এসব বলবেন না, আমার মাথায় হাত দিয়ে বলুন।
1: আমারও একটা কথা রেখো মা, স্বাধীনতার জন্য শান্তি নষ্ট করো না, সুখের চেয়ে স্বস্তি বড়, শান্তি ঢের বড় সত্যের চেয়ে।
2: তুমি কি ভেবেছো বলো তো?
0: প্রশ্নটা তো আমারই করার কথা।
2: তার মানে?
0: তার মানে তোমাদের মতো লেখাপড়া শেখা বউদের থেকে আমাদের ক্লাস 3-4 পর্যন্ত পড়া মা মাসিরা অনেক ভালো ছিল, তারা আর যাই করুক, স্বামীর সঙ্গে অবনিবনা হলে, ভুল বোঝাবুঝি হলে বাইরের লোকের কাছে ওটা রটিয়ে বেড়াতো না।
2: আমিও তা করিনি।
0: করনি? তাহলে ওই বুড়ো আজই হঠাৎ আসে কেন? তোমার কোয়ার্টারে যাওয়ার কথা ওঠে কেন? মরাল প্রেশার ক্রিয়েট করতে চাইছো আমার ওপর? আমি তোমার কোয়ার্টারে যাব না, দেখি কে আমাকে নিয়ে যায়।
2: যেও না, তুমি না গেলে আমার যাওয়া হবে না, এরকম ধারণা তোমার হলো কি করে?
0: বা বা বা বা, এই তো, এই তো উচ্চ শিক্ষার আসল চেহারাটা বেরিয়ে পড়েছে।
2: কলেজ ইউনিভার্সিটিতে পড়ব, অথচ আচরণ করব ঠাকমা দিদিমার মতো, সেইটাই আশা করো নাকি?
0: পুরনো সংসার আর ভালো লাগছে না বুঝি?
2: অসভ্যতা করো না, সংসার করা কাকে বলে জানো? জানো না, তাই অনায়াসে নিতান্ত নির্মমতা অগ্রাহ্য করতে পারো মেয়ে মনের ছোট্ট সুখ, ছোট্ট আশা, ছোট ছোট কামনা বাসনার চাহিদা।
0: কিন্তু তোমার বাসনা আর ছোট নেই।
2: না থাকাই উচিত, চিরকাল ভাড়াটে বাড়ির ইটির উনুন পাতা, কালি ঝুলি মাখা রান্নাঘরে বন্দি হয়ে থাকলে তুমি খুশি থাকো, সিমেন্টের চটা ওঠা কলঘরে ডাই ডাই সাবান কাচলে তোমার স্বামিত্ব তৃপ্ত হয়। কিন্তু আমারও তো একটা তৃপ্তির ব্যাপার আছে।
0: অনেকবার শুনেছি গ্যাসের উনুন সাবান কাঁচার মেশিন।

0: বেসিনওয়ালা শাওয়ার ফিট করা ঝকঝকে বাথরুম, ওসব পিএইচডি অধ্যাপিকার বিলাস হতে পারে। আমি কনিষ্ঠ কেরানী, হতে আমার দরকার নেই।
1: দরকার খুবই আছে, করবার যোগ্যতা নেই। স্ত্রীর ভাগ্যে পেতে যাচ্ছ বলেই লজ্জা। কনিষ্ঠ কেরানি কনিষ্ঠ কেরানি করো না তো, ওটা কোনো গৌরবের ব্যাপার নয়। নিজে উপরে উঠতে পারো না, অথচ যে উঠছে তাকে টেনে নামাবার ইচ্ছে খুব।
0: কি বললে, কি বললে তুমি? আমি তোমাকে টেনে নামাতে চাই। আর একবার বলে দেখো কথাটা, আর একবার বলে দেখো, বেইমান কোথাকার।
1: বললে কি করবে, মারবে?
0: তোমার মতো মেয়ে ছেলেকে।
2: মা, মা, কি হয়েছে মা? বাপি, মা কাঁদছে কেন?
0: মা কাঁদছে কেন মাই জানে?
1: দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে।
0: আর কি কথা?
1: তোমার সঙ্গে কিছুতেই মানিয়ে চলা যাবে না।
0: সেটা উভয় তো।
1: আমি কালই বাড়ি থেকে চলে যাব।
0: যেতে পারো।
1: ঘন্টুর কি হবে?
2: আমি তোমার সঙ্গে যাব মা।
0: যাবি বই কি, যাবি বই কি, শয়তান কোথাকার!
1: তুমি ওকে মারলে?
0: মারবে না, চিরকাল মাই তো শিখিয়েছে তোকে বাবার কাছ থেকে দূরে দূরে থাকতে।
1: হ্যাঁ, তাই থাকা উচিত, না হলে ওর বউকে ভালোবাসতে শিখবে না, শুধু তোমার মতো পুরুষালী দাপট দেখাবে। উত্তম, আমার সুটকেসটা আলমারির উপর থেকে নামাতো।
0: তোমার টাকাতেই উত্তমকে রাখা হয়েছে, হয় ওকে ছাড়িয়ে দেবে নয় তোমার সাথে নিয়ে যাবে। তোমাদের কাউকে দরকার নেই আমার, যতদিন না অন্য বাড়ি পাচ্ছি অনিলের ঘরে ওর সঙ্গে ভাগাভাগি করে থাকবো, ওদের পেইং গেস্ট হয়ে।

0: আমি মাকে বলে দেব উত্তমদা, তুমি ক্যাকটাসের ডাল ভেঙেছো।
1: আরে যা, ইচ্ছে করে ভেঙেছি নাকি? ওই টব রোদ্দুরে ঘুরিয়ে দিতে গিয়ে হাতে লেগে ভেঙে গেল। তা ভারী তোর গাছ, ডাল নেই, পাতা নেই,
0: তুমি কিচ্ছু জানো না।
1: আমার জেনে দরকারও নেই। বাইরে আলো পড়লে ওই ক্যাকটাসের কিরকম ছায়া পড়ে কাঁচের উপর দেখেছিস, যেন অষ্টবক্র মুনি, পেড়া বেঁকা একটা মানুষ, আমার তো ভয়ই করে।
0: উত্তমদা যা বলে না, মানুষ আবার টেরা বেঁকা হয় নাকি?
1: একটু কথার কথা বললাম আর কি, গোড়ায় মাটি নেই, জল নেই, ওই জন্যই গাছগুলোর এই অবস্থা, বুঝলি? আমি চাষির ছেলে, আমি সব জানি।
0: উত্তমদা একটা কথা বলবো, মাকে বলবে না বলো?
1: কি কথা বল না।
0: একদিন বাপির কাছে নিয়ে যাবে, কতদিন বাপিকে দেখিনি।
1: তোর কপাল, বাপ থেকেও নেই। হ্যাঁ, ওই বোধহয় বৌদি এলো, আমি যাই। তোমার কি হয়েছে বৌদি? কিরকম ওই শুকনো শুকনো লাগছে?
2: কিচ্ছু হয়নি।
1: তা একটু চা করে দেব?
2: না, আমার উপর দরদ দেখাতে হবে না। তুই এখনো পড়তে বসিস নি যে? যা, ও ঘরে ঘন্টুকে নিয়ে গিয়ে পড়াতে বসা।
1: আচ্ছা।
2: আর শোন, এ ঘরে আমি একটু বিশ্রাম করব, দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে যা।
1: আচ্ছা।

0: কে কে ওখানে?
1: ভয় পেলে নাকি? আমি শিশির।
0: তুমি এসেছো?
1: যেন আমার জন্যই ঘর সাজিয়ে প্রতীক্ষা করছিলে। ভারতী, তুমি কি জানতে আমি আসবো?
0: জানতাম না, কিন্তু মনে মনে চেয়েছি।
1: সে চাওয়াটা আজই শুরু হয়েছে কলেজের মেয়ে টিচারদের ঘর থেকে। সত্যি কিনা বলো ভারতী, এদেশে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কানাকানি খোঁটাখুঁটিতে তোমাকে ওরা ক্ষত বিক্ষত করে দেবে।
0: ঠিক বলেছো, আমি যেন ওদের কাছে একটা করুণার পাত্র হয়ে দাঁড়িয়েছি।
1: ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। আমাদের সমাজে একজন বিচ্ছিন্ন বিবাহিত পুরুষকে নিয়ে পুরুষরা বেশি মাথা ঘামায় না, কিন্তু একজন বিচ্ছিন্ন স্ত্রীর ক্ষেত্রে তাদের কৌতূহলের সীমা নেই। শাখা সিঁদুর আছে, স্বামী নেই কেন, এই এক প্রশ্নে তোমাকে ওরা পাগল করে।

0: হইবে।
1: আমি আর সহ্য করতে পারছি না।
0: এখন তো আর ফেরার পথ নেই ভারতী। খুব সস্তা স্লোগান হয়েছে আজকাল, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যেন একটা চাকরি করলেই সব হয়ে গেল।
1: কিন্তু চাকরি করতে তো গেছি দুজনের রোজগারে, সংসার সচ্ছল হবে বলি।
0: সচ্ছলতাই এলো, শুধু সংসারটার থাকলো না।
1: তোমার কষ্ট হয় না?
0: হয় বই কি, আধুনিক সভ্যতার এক দারুণ চাতুরী, তোমার ওই ক্যাকটাসগুলোর মতো। সুখের আয়োজন করতে করতেই জীবনের গোড়ায় জল মাটি পড়তে পেল না।
1: আমি যদি চাকরি ছেড়ে দিই?
0: হঠকারিতা করা হবে, যে জীবনে তুমি অভ্যস্ত হয়ে পড়েছ, যে স্বাধীনতার স্বাদ তুমি পেতে শুরু করেছ, আমার একার রোজগারে তার অনেকখানি তোমাকে ছাড়তে হবে, সেটা তুমি পারবে না।
1: তাহলে উপায়?
0: একা বসে ঠান্ডা মাথায় যখন ভাবি, তখন মনে হয় একটা উপায় আছে।
1: কি?
0: ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতা। তোমাকে আমার সমান ভাবা, কিন্তু হাজার বছরের সংস্কার, আমার পিতামহ প্রপিতামহের রক্ত আমাকে তা ভাবতে দেয় না। আমিও তোমার মতোই সমান ক্ষত বিক্ষত, সমান বিপর্যস্ত। কোনো আলাদিনের চিরাগ নেই ভারতী যে এই সংস্কারকে ঠিক এই মুহূর্তে ঘোচাতে পারে।
1: আহ, চুপ করো, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না।
2: কি হলো, কি হলো বৌদি, ওরকম চেঁচিয়ে উঠলে কেন বৌদি?
1: আহ, ফট করে আলোটা জ্বাললি কেন? মাথার যন্ত্রণার একটা বড়ি এনে দে, আর এক গ্লাস জল।

0: বাবা বাবা, বেশ গলা তো ছেলেটির।
1: আসুন আসুন জ্যাঠামশাই, ও অনিল, ওদের বাড়িতেই আমরা।
0: বুঝেছি, কি করো?
2: আগে গান করি।
0: সে তো দেখতেই পাচ্ছি, আর কি করো?
2: আগে গানটাকে আর কি করা করে তুলতে চাই।
0: বাহ, তারপর মা ভারতী, শিশির এসেছিল?
2: শিশির দা আসেনি, তবে বৌদি রোববার রোববার যায়।
1: না মানে ওই ঘন্টুটার জন্য?
0: তোমার জন্য নয় কেন মা, আত্মপ্রবঞ্চনা করো না মা। জীবন বড় ছোট, রাগে অভিমানে এলোমেলো খরচ করে দিলে হাতে থাকবে কি?
2: বৌদি, আমি উঠি, রোববারে যাচ্ছ তো?
1: দেখি
0: দেখি কি, নিশ্চয়ই যাবে।
1: একটু দাঁড়াও জ্যাঠামশাই, এক মিনিট। অনিল ভাই, ওকে তো জানোই, তোমার বাড়িতে বলে রেখো রোজ যেন একটু দুধ দেয় শেষ পাতে, ও দুধ ছাড়া খেতে পারে না।
2: ঠিক আছে।
1: না না শোনো, হাফ লিটার দুধ তুমি ব্যবস্থা করে নিও, আমি দাম দিয়ে দেব, কেমন?
2: আচ্ছা বৌদি, শিশিরদাকে কিছু বলতে হবে?
1: বিয়ে করো তখন বুঝবে, সেসব কথা ভায়া মিডিয়া হয় না।
3: বৌদি বৌদি, দাদাবাবু।
2: কে? শিশিরদা? আরে এসো এসো দাদা এসো।
0: আরে, যার ঘর দোর সংসার তাকেই বলছে এসো, তার চেয়ে এবার তুমি এসো, আমি উঠি। বাবা, কি যেন নাম তোমার?
3: আগে ওই উত্তম কুমার।
0: হ্যাঁ উত্তম উত্তম, আমাকে একটু সিঁড়িটা পার করে দাও বাবা।
3: আসুন,
1: তুমি থাকতে পারো অনিল।
2: এখন যেসব কথাটা হবে, বিয়ে না করলেও কি হবে বৌদি, এটা ঠিক বুঝি, সেটাও ভায়া মিডিয়া হয় না। হ্যাঁ,

0: চলি, কেমন?
1: ইয়ে মানে ঘন্টু কতগুলো রঙিন মাছের কথা বলেছিল, ওকে দিয়ে গেলাম। আর একটা কথা, এ রোববার থাকছি না।
2: আজকাল কি রোববারও অফিস করতে হচ্ছে?
1: অফিস ছাড়াও কাজ থাকতে পারে, তাছাড়া বউ উইকেন্ডে বাইরের লোকের মতো ভিজিট করতে যায়, সেটাও ঠিক ভালো দেখা যায় না।
2: আর যাব না?
1: না না, সে কথা বলা হয়নি, সরি। বুঝতে পারছো, ঘন্টুটার খুব কষ্ট হবে।

0: যায় সেটাও ঠিক ভালো দেখা যায় না।
1: আর যাব না।
0: না না, সে কথা বলা হয়নি, সরি। বুঝতে পারছো, ঘন্টুটার খুব কষ্ট হবে, বড় হচ্ছে তো, বোধহয় বুঝতে পারছে একটু একটু। রবিবার রবিবার যদি আমি আসি,
1: অন্য কোনো কাজ না থাকলে কেউ যদি আসতে চায় আসতে পারে।
0: তুমি ওরকম করে কথা বলছো কেন? একদিনে আমি যদি কেউ হয়ে গেছি, একা থাকতে তোমার কষ্ট হয় না?
1: কি জানি, আর বুঝতে পারি না।
0: আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট। আমরা সুখের সন্ধানে একদিন বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে ছোট্ট আলাদা পরিবার গড়েছি, জেদাজেদি করে। সেই পরিবারও যদি ভাঙি, পায়ের নিচে মাটি থাকে না।
1: রবিবার তাহলে এসো।
0: তবু জোর করে বলতে পারছো না, আজ থেকেই থাকো। রবিবার, রবিবার সে তো অনেক দূর।
1: থাকবে, সত্যি বলছো?
0: ভারতী।

এতক্ষণ শুনলেন নাটক ক্যাকটাস, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা স্বস্তিক রঞ্জন সেন। এতে বিভিন্ন চরিত্রে রয়েছেন অনিল, বিশ্বজিৎ দত্তরায়, উত্তম, সুব্রত রায়, বাড়িওয়ালা পবন চক্রবর্তী, দাদা দিলুধর, ঘন্টু তানিয়া রাহা, বৃদ্ধ বৃদ্ধ আশিস রায়, শিশির দীপক কান্তি ধর, ভারতী লিপিকা নাগ। শুনলেন নাটক ক্যাকটাস, রচনা আশাপূর্ণা দেবী, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুদর্শন ধরের গিটার বাদন।

0: লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুদর্শন ধরের গিটার বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।
1: नमस्कार श्रोताओं, इस वक्त हमारे स्टूडियो की घड़ी में दिन के ठीक 3:01 और 30 सेकंड हुए हैं। हम हाजिर हैं लेकर

पिटारा में आज उजाले उनकी यादों की। उजाले

0: মিচং মিখাই নাই লমজিং লমতা খাইবি সিংথাবদ লোব নাইদ্রবি নিংথি বিপালেম মশাইগোনি মশাইগোদ চৌজব মপারে মমোম কয়ানচত কি উরং খিলবদ পলেম মমন নোকচারি নোকচবদ পামজবি পলেম মা সক্তমনি লাচগে ইমা সক্তমদ থমুদ মতচুপদরে
1: ফজগরে হাইফবি মতদি অঞ্জলি খৈরাকপমদি ক্লাসিকল ইসারসি সকদৌরব রাগন আসাবরি তালন ত্রিতাল।

0: খুন্দ্রাক ভং মেরি না সাকপা সেইরই সেই তাহান জাখিবগলুইনে না চিলড্রেন কর্নার গোসাইপুরগি আঙাংসিং না পাংথোকপা আঙাংগি মখল মথিল থৌরম লুইসিনজেরি তাবিরিব সিংবু অমুক্ক হন্না
1: খুরুমজেরি
2: চিলড্রেন্স কর্নার গোসাইপুর আঙাংসিং না পাংথোকপা মখল মথিল থৌরম তাবিখ্রে মায়াম তাবিব থরম আকাশবাণী শিলচর কেন্দ্রদি সন্দোচ্চবী মথন তাবির মমতা মায়ম সকম ইসে সৈরেবা তাহির আলি তাবির

0: এব আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানে রসিনে সাইনচিনি জিনি ডিমা সাপ্রাগাম চেন বালু কলুকো হামচাও মাখাসো মাখানারি হাডু প্রোগ্রাম জেনডু মিটিং মাইপনি মিটার অর্জতাম বিশতাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে অর্জাচাই মাখনজাই কিলি হারসা ওডেহে এফ এম নি অর্জাশি মাগনি পয়েন্ট মাকঠাম মেকা হারসা দিনি হাইটিবরি পাসাইন মে বাদাইনি সাইনকনবরি ইংরেজি মাইটাইনি অর্জেন্টনি মাইটাই কন দং চিনি ডিমা সরমা দিনে সিকাউন্ট ওয়াকানারি নাম আন্তারনি কুরংটাই হাকজার হা বুটুনি কুরং হার দাপনি প্রোগ্রাম অটোতে এখন তখলা নালাইলেনে সাইনচিনি গ্রাউ জমা ডিসকাউন্ট হা আন্তারনি কুরংটাই এবহা দিনে পটাচারা নলাইনি ডিজাউ ডিবু হসম সালাইবা আন্তারনি কুরংটাই খনালাই নাম
1: খনাইয়ারাও সিনে হামজাউমা কাসাউমা খনারি হি দিজাও দিবু হসম নিপ্রাং চিনি ফুটাসরা নলাইনি আদং আজং থুরাউনি কুরাংথাই খনারিমা বাউডু এবু হা সেরবা মুক্রি সেরবা খারমিন ওদেহে রজাবথাই খনারি নাং দু স্কাংথাও হা বুথু জাং রজাবথাই খনা

0: দুহা রজাভি খনারি লঙ্কা দুহা ওলাইনিং কারমিন টিহি খনারি নং বৈশালী পংল
1: হাতানি মাসি হা খারাই গেদে দংবানে ওদে বু খারাই হা খাইসিং কৃষ্ণা মাসি গলাই সেংরাদা রিয়হি রিয়হি হামসি নং লেংজাখানে গো ওদে বু হাতানি হা বংফং ফাংসি দংবা বু বংফং হা দাউথু মাসি বাহি দংবা বু খাইসিং কে নুহা খা নাইবালা ইবু খাইসিংলা থিমা নুং জাখা ওদে বাউহি বংফং বালাই গারাইকে খাউহি খাইসিং নে রিখানে ওদে বু বংফং বালাই গারাইহা কাকু ফাইদাদা থিলাখানে গো খাইফলুং খাইফলুং নিং আংকে গিঠি নিমফ্রাং গঠাং খালাইখা আং সাইনসি টিকা বো নিংকে গরনমা দাউথু বাউলাখা খাইসিংলা আংখেলা সুম সুগুমা বো দাউথু ঠিকা দে নিং দানুং হা বিজিং হা গাবালা দৌ গাবাহালা দৌ ঠিহি দাউথু থাউলাখা খাইসিং বো বিজিং হা গাবাহিকা সাইনসিলা আনসা মাসি দাউগাও মানে সামাইদু খাইসিং বো বু আনসাকে নুহি ওয়াইমু নাংখা ইবুদে খাইফ্লুংকে গাউমানে বাউহি ভুব ইয়াখন রুফাখা তানুংলা দাউথুলা উলেইবা হানু বাহি দংবা আনসাব নুদাদা গাউমা জাহি দং উলেইবা হানুং খাইসিং বো বুনি এগাগেদে মাইখুলাংখা ওদে বু আনসালা গো গাউমা জাখা থিবা হানুং খাইসিং বো বুনি মুঠাই হাক লাইক্রু দাদা নুয়া দাদা থাউলাখা দাউথু বো চিয়াখা খাইসিং বো লাগাই গোখা এরা হানুং জামরি লাখা জুথাই
0: বৈশালী ঠিয়াবা খেলা খনাক লাখা দুহা মুকরি ঠিহি খনারে নাং নিহারিকা থাউসেন
2: মাইথে সিনি বুবলি সফাই বা ইংসে গুসে নিথিদি বা সারি পাংনি আন্ডার হরা জির জির বিরিং দু দাবন নিয়া মিবন নিয়া বোধে খ্লাম্পু জানাই দু আশিন বাদাই সফাই বা নি মামা মাটিং মা ফাইনাই দু থাইজাং হরজাং নারু

আকাশবাণী শিলচর গ্রাউন্ড পরিডু অনিমেষ বর্মন মন্ত্রীষ্কন্দ্রনাথ মন্ত্রী সরকারী সাকুরি মাসিরাউনি হাজাই কংসিনে দংটাই সলিটাইনি মান হামকদৌরিহি জাতাই সিংদৌরি দুটিহি বটাই সেন্টিকা মন্ত্রীষ্ক মন্ত্রী মন্ত্রী মেহা ভিডিও কনফারেন্স কলাহি পিঞ্জি স্কুবা রোজগার মেলা হা গাবা পাটাটা গ্রাউমা জবাহ সাইটিবা কদাইন কলাহি চাকুরি মায়ার হাম সে খা মুহে জারনি বুবাইন আজৌনাং বনি কলাহি হাম্বা ইয়াবলাই ফুনমানি বুবাইন বঞ্চিনি সে মন্ত্রীষ্ক মন্ত্রী মোদে সাইনটিবা মুলুক জিনি রাষ্ট্রকে থানো হে বলমগ্রাং সামকু বহা জুরমা রিপা মনে সিকাং জাহি দো বনি কলাহি মাইলাম এমপ্লয়মেন্ট অর্ডে দেশনি দেখো জালাই রে মুলুক টাকা জাপুকটাই সিবরিমা সিলিংরিমানে গিবিন কিবিন দেশং গ্রাউ মালিকা ভারত তিনি বসাই নাহা মুলুক জং হাইবা রেকা বহা লঞ্জাও কোটাই হাটানি মাইফুকা তিহে জারনি বাউটাই সাইনটিবা মেহা দেশনি ক্রিপ জং বিশাকনে কাটাইসনিটা হাটানি হা রোজগার মেলা চালাহি রিজেন ডানসেনে বংডাও ক্যান্ডিডেট নে গ্রেন কলাহি অ্যাপয়েন্টমেন্ট লাই অপকা এজাঙ্গটে কেন্দ্রীয় পোর্ট জাহাজ ট্রান্সপোর্ট অর্ডে ডিএংগুলা রাজ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মেহা গুহাটিনি মালিক হা চালাই বা রোজগার মেলা হা আসামনি ক্যান্ডিডেট রাউনে অ্যাপয়েন্টমেন্ট লাই অপকা মন্ত্রী মুশ্রী সোনোয়াল রোজগার মেলা হা ক্যান্ডিডেট রাউনে অ্যাপয়েন্টমেন্ট লাই অপহি গ্রাউমা জবহা গ্রাইন কলাহে সাকুরি মাইরকে হামসি খাম মুরিহি মার্সেরকে খা গটাইসি জুরমা সরি বাহা জারনি বুবাইন গেজেপিটি আজরডা ক্রিপকে থাইয়াবা আত্মনির্ভর অর্ডে বলমা গনাং ভারত সালামকু বাহা ইয়াবলাই ইরপা মানে খানসুমা খানারিখা মেহা রোজগার মেলা হা গুহাটিনি এমপি বিজুলি কলিতা মেডিবো গবাফাকা মন্ত্রী মুশ্রী সোনোয়াল ক্যান্ডিডেট রাউনে অ্যাপয়েন্টমেন্ট লাই অপাবলাইবনি এখন হা গ্রাউ জমারিয়ার জং সাইনলি বাহা সাইনটিবা মন্ত্রীষ্ক নরেন্দ্র মোদীনি নাং জমজং লাইলেং এবা রিজিংনি মাইটেকনকিনি হা জেনি এবা রোজগার মেলা হা আশাবা গজাইগিরি হে ব্লাইবনি বসবাহা ছাইকু হিসে অ্যাপয়েন্টমেন্ট লাই অপাবা অডেহে টুসু শিয়া ক্রিপ জং লাগজিগনি ক্যান্ডিডেট নে অ্যাপয়েন্টমেন্ট লাই অপাবলাইকা অডেহে মার্সিরকে নাইশোবা নিংরেসকে নাইশোবা সেটি হে মন্ত্রী মুশ্রী সোনোয়াল বটাই সাইনটিপাবা দেশহা পেট্রোল অডেরে ডিজেল সয়া জায়গাটিহে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন নিকেটেনিপ্রং রেকাও রেকাও খনারিখা ওয়েল মার্কেটিং কোম্পানি নিকেটেনিপ্রং খনারি এবার গ্রাউ জমা থাইসিহা থানো এবার সেক্টর হা নামজমা বংডোবানি সবাই ফাইন এবার কেন্দ্র বুটুহা সয়া যাবা অডেহে নাংবা মাপে বুজম ক্লাইহি ডিং এবারনি কেসা বুবলিনি ক্লাইহিসিনি কফাইনবা টিহে সাইনটিবা দেশনি বিশংহা ওয়েল ইন্ডিয়াননি বিশাকনি রিজিংগনি দেবো বংডো সবাই ফাইন এবার মার্কেটিং কেন্দ্রনিপ্রং কেসা কেন্দ্র হাসিনি পেট্রোল ডিজেল সয়া যাবা টিহিব কোম্পানি নিকেটেনিপ্রং গ্রাউ রাকাও রিখা ইন্ডিয়ান ওয়েল নিকেটেনিপ্রং খনারিবাক এব মে বডাইনি ফুইলানিপ্রং মে অ্যাসোসিয়া কোম্পানিনিপ্রং ইন্ডিয়ান ফাইনবা বারবানি জাতাই নুজৌকা সাইনটিপচরে দিনিনি বসাইনহা পেট্রোল ফাইনবানি ফান্তাহা ফান্তা জিবিরে রডে ডিজেল ফাইনবানি ফান্তাহা ফান্তা জিজা এসোসি বারা হিকা মন্ত্রী হত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া নিউ দিল্লি হা কেন্দ্রীয় রং নাইশমন্ত্রী নির্মলা সীতারমন জং করুন লাইহি রাজকীয় আসলাম কুটো মানে ইয়াপ্রে সূর্য বা অটেটে ফাগিনে বা মাইটেব মহাস মাটি গজা খুশি হবা আজমা পুনি ব্রহ্মা বিলাপ জং সাইলিখা মন্ত্রী হত ডক্টর শর্মা মন্ত্রী মুংশুদে সীতারমন জং করুন লাইবা ক্রিপিডা থাইয়া বা আসাম রাজি ইসলাম কু মানে বেকরিং বিয়ামনি বসবা হামসি বাউটে হে বেসং প্রাংমা ইন্ডাস্ট্রি অটেটে রাজ্যের কে ক্রিপিডা বলমা কনাং ইসলাম কুটো মানে কিবিন কিবিন হাবা মাইপাহিবা বিলাপ জং সাইলিখা আসাম সরকার অমৃত প্রকল্প নিয়ে তাগনিবা হাবনি তারাজং সিটি হাফাইকে জনা কুড়িনে কুটিজং রাজাজাই কুটি জিটো বেসেং ইনভেস্ট ক্লাহি মাডান জাইটা প্রজেক্ট নি খুশি জেন্দিকা মন্ত্রী জ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া সোশ্যাল মিডিয়া নি গ্রাউ জমা থাইসি হা সিটি হা ডংয়ারাও নে ডংটাই সলিটাইনি মান হাম কুড়িনে জেনে বা প্রজাত বুটুনে তারাজং ডি সরিবা ডি বজং থাকটানি বুটুকে আর গাউরি বাহা হামসি রানপাডু বনি পারব রাজিনি রিজিং রিজিং নকটুনে গ্রিগিয়াবা লিংমানে ডি সরিকা অডেহা মাইলাম সরিবা সেন্ডরিবনি খুশি ডাংপালং দুটি মন্ত্রী অজা ডক্টর শর্মা সাইন্তি পাবা শক্তিপীঠ কামাখ্যা দামহা দু ফাইগিনে বা জুন বটাইনি সাইকনগুনি খালিনিপ্রং

আকাশবাণী শিলচর, এবারে অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, রাত 7:15 হিন্দি ছবির গান, রাত 8 অনুষ্ঠান আহরণ, লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন পুণ্যব্রত দাশগুপ্তের পরিবেশনায়, রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন, রাত 9:30 শুনবেন বাংলা ছবির গান, রাত 10:00 হিন্দি ছবির গান।

এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05 সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 ও দুপুর 1:40 পরেশ চন্দ্র দাসের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লোপামুদ্রা মিত্র সকাল 7:40 ও দুপুর 1, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী উজ্জ্বল নন্দী। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05, সকাল 9 অনুষ্ঠান আহরণ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:30 খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। বেলা 10:30, বেলা 12 ও রাত 7:15 হিন্দি ছবির গান, গজল শুনবেন প্রদ্যুম্ন শর্মার কণ্ঠে বেলা 11, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য, এবং এর অপবহিত পরেই শুনবেন লোকগীতি শিল্পী রেবা ভৌমিক ও মলয়ানাথ ভৌমিক।

বেলা 12:30টায় অনুষ্ঠান মহিলা মজলিশ শুনতে পাবেন। দুপুর 2টায় ভজন পরিবেশন করবেন তমালি দাস। দুপুর 2:30 অতুল প্রসাদের গানের শিল্পী শৈবাল মজুমদার। নজরুল গীতের শিল্পী অনন্দিতা চক্রবর্তী দুপুর 2:40 মাফ করবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বিভিন্ন ধরনের গয়না তৈরি এ নিয়ে বলবেন রবিরণী সূত্রধর, ময়ূরী দেবনাথ, আয়শ্রী মালাকার, সুমিতি দাস ও রিন্টি দেবরায়। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত সাড়ে আটটায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত ভিজি যোগের রাগ হামির। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30 শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠানসূচি শুনলেন।

চা শ্রমিক ভাই বোনদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুটি পাতা একটি করি অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানে রয়েছে রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান। তো চলুন বন্ধুরা, আমরা বিচিত্রা অনুষ্ঠানটি শুনি।

চা শ্রমিক ভাই বোনেরা। অনুষ্ঠানে আমরা শুনছি রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান।

আসলে এতক্ষণ আমরা রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনা শুনলাম বিচিত্রা অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন কৃষ্ণকান্ত রবিদাস, রঞ্জু রবিদাস, অজয় রবিদাস, বিক্রম রবিদাস, জয়রাম রবিদাস ও হরিলাল রবিদাস। আমাদের আজকের আসরের সময় প্রায় ফুরিয়ে আসছে, তাই আসর থেকে এবারে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটু করি, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: আমার প্রিয় কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে চাষাবাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আসলে শুরুতেই আয়ুষ ধানের চাষ কিভাবে করতে হয় এ নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার।
1: বরাকের ধান ক্ষেত করার মোট মাটিকালির প্রায় 8.5% জমিতে আউস ধান চাষ করা হয়, কিন্তু অসমের ক্ষেত্রে ই প্রায় 17%। উৎপাদনের ক্ষেত্রে দেখলে বরাকের এই ধান উৎপাদন যেটা প্রায় 19 কুইন্টল, অসমের গড় উৎপাদনের প্রায় দুগুণ। তবে আউস ধান চাষ করার জন্যে বরাকে খুব গুরুত্বপূর্ণ। বরাকে ধানের চাষে প্রধানত উন্নত জাতগুলি ব্যবহার করা হয়। এছাড়া আউশ ধানের চাষ সিটিয়ে না করে রোপণ পদ্ধতিতে করা হয়, এর ফলে ধানে আগাছার উপদ্রব কম হয়। অন্যদিকে বরাকে আউশ ধানের চাষ আগামভাবে না করে মূল সময়ে অর্থাৎ এপ্রিল মে বা মে পর্যন্ত, এর ফলে ধানের জলের অভাব খুব কম পরিলক্ষিত হয়। এই সময় জাতগুলি হল IR 50, IR 37, লাসিট, শিলারায়, গোপীনাথ, দিশাং, কৃষ্ণা, জয়া এবং লুইট। আউশ ধান ক্ষেত করার সময় ধান কাটার সময়ের উপরে যথেষ্ট নির্ভর করে। যদি বন্যার আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস ধান কাটতে হয়, তখন হালিসেরা তৈয়ারির জন্যে বীজ রোপণ বোনার সময় হলো মাঘ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। আউশ ধান করা জমিতে মূল সময়ে অর্থাৎ আষাঢ় মাসে সাইল ধান করার জন্যে আউশ ধানের বীজ রোপণের সময় হলো ফাল্গুন মাসের মধ্যভাগ। প্রতি বিঘা জমি রোপণের জন্যে 10 ভাগের 1 ভাগ হালি তোলা দরকার হয়, অর্থাৎ 10 বিঘা জমি রোপণের জন্যে 1 বিঘা পরিমাণের হালি তোলা দরকার হয়। আউশ ধানের হালি সেরা 21 দিন বয়স থেকে 30 দিন বয়স পর্যন্ত রোপণ করা যায়। রোপণের জন্যে হালি সেরার বয়স, ক্ষেত করার জন্য ব্যবহার করা জাতের মোট কৃষিকালের উপরে নির্ভর করে। রোপণের জন্য ব্যবহার করা জাতের কৃষিকাল যত মাস তত সপ্তাহের বয়স্ক ছাড়া রোপণ করা যায়, অর্থাৎ 4.5 মাসের

জাতের জন্য 4 সপ্তাহের বয়স্ক সারা রোপণ করা দরকার। অভিযানের জন্যে বিঘা প্রতি 12 কিলোগ্রাম ইউরিয়া, 17 কিলোগ্রাম একক সুপার ফসফেট এবং 4.5 কিলোগ্রাম মিউরেট অফ পটাশ সার প্রয়োগ করা দরকার। ডিএপি ব্যবহার করতে হলে 10 কিলোগ্রাম ডিএপি, ডিএপি হল ডাইঅ্যামোনিয়াম ফসফেট, 4 কিলোগ্রাম ইউরিয়া, ইউরিয়া নাইট্রোজেন আর ফসফরাস থাকে এবং 4 কিলোগ্রাম পটাশ সার প্রয়োগ করা দরকার। রোপণের সময় অর্ধেক ইউরিয়া এবং সম্পূর্ণ সুপার ও পটাশ সার জমিতে প্রয়োগ করা দরকার, বাকি অর্ধেক ইউরিয়া সারা রোপণের 20-25 দিন পরে একবার এবং 40-50 দিন ওর একবার মুঠোতে দুবার সাপানহার হিসেবে প্রয়োগ করা দরকার। সাপানহার প্রয়োগ করার পর সারাগুলি কোদাল বা পেডিউডার যন্ত্র দ্বারা মিশে দেওয়া দরকার। বৃষ্টির জন্যে জলে 1 ঘন্টা রাখতে হবে। আপনি ওষুধ দিতে পারে তো আমার বড়াকে যেটা দেখা যায় বেমার বা ইয়ার খুব কম, এই জন্যে আপনি যদি বীজ শোধন নকরে তেতিয়াও আমার কৃষকের খুব বেশি আউশ ধানের কৃষিকাল কম হওয়ার জন্যে রোপণের সময় যথেষ্ট সাবধানতা নেওয়া দরকার। এই ধান বাড়ার জন্যে খুব কম সময় হওয়ার জন্যে ঘনভাবে রোপণ করা দরকার। আউশ ধান রোপণের জন্যে 20 সেন্টিমিটার অর্থাৎ 8 ইঞ্চি দূরত্বে সারি তৈরি করে, প্রতি সারিতে 15 সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ 6 ইঞ্চি দূরত্বে সারা রোপণ করা দরকার। সারা বেশি দূরত্বে রোপণ করলে ধানে বেশি দেরি পর্যন্ত ডেমি সারি, ফলে ধান একসঙ্গে না পাকে এবং পাকার বিসঙ্গতি হয়। আউশ ধানের সারা 1.5 ইঞ্চি পর্যন্ত গভীরতা রোপণ করা দরকার। রোপণের গভীরতা বেশি হলে গাছে নতুন করে গাইড ধরে পরে শিকড় বের হয়। এই শিকড় বের হওয়ার পরে দেমি সারে, এই প্রণালীর প্রায় 2 সপ্তাহ ব্যয় হয়। প্রতিটি জায়গায় 2টি সারা রোপণ করা দরকার। বেশি সারা লাগালে সারাগুলি মধ্যে মরে যায় এবং ধানে দেমি সারতে দেরি হয়। আর রোপণের 7 দিনের মধ্যে মরে যাওয়া সারাগুলির জায়গায় নতুন করে রোপণ করা অতি দরকার। ধান অর্ধ জলশস্য, সারা রোপণের পর 7 থেকে 10 দিন পর্যন্ত জমিতে প্রায় 1 ইঞ্চি গভীর জল রাখতে হবে। জমি সমানভাবে তৈরি করা দরকার এবং জমিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা দরকার। মাঠে ধানের ফুল আসার 15-20 দিন পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি গভীর জল রাখার প্রয়োজন। সাপানহার প্রয়োগ করার সময় জল কমিয়ে সার প্রয়োগ করা অতি দরকার। রোপণ করা ধানে আগাছা খুব বেশি হয় না, তবে বুটাক্লোর নামক আগাছানাশক ঔষধটা 75-80 মিলিমিটার 13-15 লিটার জলে মিশিয়ে রোপণ করার 4.5 দিনের ভিতরে জমিতে প্রয়োগ করলে ঘাসজাতীয় আগাছার উপদ্রব কমে যাবে। আউশ ধানে ব্লাস্ট রোগ হওয়া দেখা যায়। এই রোগ হলে হিনুসান ঔষধটি 1 মিলিমিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা দরকার। গান্ধী পোকা অর্থাৎ মোয়া পোকা আউশ ধানের খুব ক্ষতি করে। এই পোকা হলে বিঘায় প্রতি জমিতে 4.5 কিলোগ্রাম হারে মালাথিয়ান পাউডার প্রয়োগ করা দরকার।

0: আমরা আসলে তখন শুনলাম আয়ুষ ধানের চাষ। এনে বললেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার। শ্রোতা বন্ধুরা, এবারে মৌমাছি পালন কিভাবে করা যায় এবং তার থেকে আমরা কিভাবে লাভ পেতে পারি, এনে বলবেন নাজিমুদ্দিন বড়ভূঁইয়া।
1: আজকে আমি আপনাদের সম্মুখে মৌমাছি পালন নিয়ে দু চারটা কথা বলবো, যাতে আপনারা লাভবান হতে পারেন। মৌমাছি সাধারণত আমাদের দেশে তিন শ্রেণীর হয় আছে। তার মধ্যে বড় মৌমাছি আছে যেগুলা ভাগা মৌমাছি বলা হয়, ওইগুলা গাছের ডালে বসবাস করে। মধ্যম মৌমাছি মাছি মৌ যেগুলাকে বলে, ওইগুলা বাক্স মধ্যে পালন করা যায়। বাক্সর মধ্যে পালন করিতে হইলে প্রথমে আপনি একটি বাক্স সংগ্রহ করিতে হইবে, যাহা খাদি ভাণ্ডারে, যে বাক্স খাদি ভাণ্ডারে কিনিতে পাওয়া যায়। ওই খাদি ভাণ্ডারে বাক্স কিনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এক কলোনি মৌমাছি ওইটাতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর আপনার তার সব দিকে খেয়াল খুশি রাখতে লাগবে বা রাখতে লাগবে। যদি আপনি না জানেন, কোনো যে জানা লোক তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। প্রথম প্রথম আপনার অসুবিধা হতে পারে, ভয় হতে পারে যে খামড় দেবে মৌমাছি। যদি কারো কোনো ছোট ওই মৌমাছি মাছি মৌ যেটা, এটা যদি খামড় দেয় তাতে কোনো ক্ষতি হয় না। তার প্রমাণস্বরূপ আমাকে তো অনেক মৌমাছি কামড় দিয়েছে আর এখনো দিচ্ছে। আপনি যদি মৌমাছি পালন করেন, প্রথমত আপনি এটা উন্নত প্রজাতির মৌমাছি যেটা ওটা পালন করবা, যেটা মধ্যম মৌমাছি আমাদের দেশে গ্রামীণ দেশে গ্রামীণ ভাষায় বলা হয়। এটা বাক্সর মধ্যে আপনি যখন পালবা, এটার থেকে আপনি মধু যেটা পাইবা পিওর মধু হইবা। আর মধু তো সবারই জানা অনেক কাজে লাগে, একটা ঔষধ লাগে, পূজা পার্বণেও লাগে। আপনি পুষ্টিকর অভাব আমরা দেশ, যদি আপনি পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হা অনেকটা উপকার হইব। মৌমাছি পালতে হইলে প্রথমে আপনি বাক্স সংগ্রহ করতে লাগবো খাদি ভাণ্ডার থেকে, এবং যেখানে মৌমাছি পাওয়া যায় সেইখান থেকে একটা পা কলোনি সংগ্রহ করতে লাগবো। আপনার সংগ্রহ করে এই বাক্স পুঁতে গেট লাগিয়ে দিবেন। গেট লাগানোর কয়েকদিন পর যখন দেখবেন আপনি তারা নর্মাল চলাফেরা করছে, সাধারণতভাবে আসছে যাচ্ছে, ফুল সংগ্রহ রেণু সংগ্রহ করছে, তখন তার গেট খুলে দিতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যখন প্রথমের বক্স নিচের বক্স পূর্ণ হয়ে করে নিবে, তারা ফ্রেম বানিয়ে বাচ্চা দিয়ে মধু দিয়ে, তখন দ্বিতীয় বক্স আপনি ওইটার উপরে বসিয়ে দিতে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারা আপনাকে ওই বাক্সে পিওর মধু দেবে, যেটা আপনি কালেকশন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। করে এটা আপনি দুই মাধ্যমে করতে পারবেন, একটা মেশিনের মাধ্যমে হয়, যদি মেশিন না থাকে একটা পাত্রের উপর শলা দিয়ে ওইগুলার উপরে এই প্রেমগুলাকে রেখে গামছা দিয়ে ধরে ছাড়িয়ে মধু কালেকশন করতে পারেন। যদি এইরকম না পারেন তাহলে ফ্রেমগুলো কাটিয়ে নেওয়াটা ভালো নয়, কারণ কাটলে আবার ফ্রেম তারা তো প্রস্তুত করতে অনেকটা সময় লাগে, যার দরুন আপনার সিজনটা নষ্ট ও সময় অপচয় হয়ে যাইব। তাই হিসাবে জ্বালিয়ে নেওয়াটাই ভালো, বা মেশিনের সাহায্যে নেওয়া ভালো। আর মধু কালেকশন করে আপনি খাসর বোতলে রাখতে লাগে, প্লাস্টিকের বোতলে না। আর যে কাঁচের বোতলে আপনি রাখবা, এটারে কর্ক ডিলা করে রাখতে লাগবা, আর পরিপূর্ণ পুরা ভর্তি করে না রাখবা, যাতে মধু বোতল বাস্ট হয়ে যেতে পারে। যখন তার গ্যাস হইব তখন মধুর এই কাঁচের বোতলটা পাটি যাইব। এখন আপনারা যদি ফারুদ এই ফালার ইচ্ছা থাকে তাহলে আপনি খাদি ভাণ্ডারের লগে যোগাযোগ করিয়া

0: একটা বাক্স সংগ্রহ করেন। তারপরে যেখানে গ্রাম, বিশেষ করে গ্রাম দেশ ও পাহাড়ে তো তলদেশে মৌমাছির এই মাছে মুখ পাওয়া যায়, কোনো গাছর কুড়োলে কা কোনো কারো ঘরেও ঢুকে যায়, এইটা আনিয়া এই বাক্সর মাঝে রাখবা। রাখার পরে আপনি জানাশোনা মানুষের লগে যোগাযোগ করিয়া এটার কীরকম কোন প্রসেসে অ্যাপ্লাই করতে লাগে ওইটা অ্যাপ্লাই করলে আপনি দেখবা আস্তে আস্তে ওইবার যখন আপনি এটা ব্যবহার করতে আরম্ভ করবা তখন দেখবা আপনি আপনারও এটা উৎসাহ হইব, এটা থেকে আর্থিক দিকে আপনি লাভবান হইবা। এবং গ্রাম দেশও যখন আমরা শস্য করি পরে ফসল হয় তখন ওই মৌমাছি যেখানে বেশি থাকে এখানে পরে ফসল বেশি হয়, কারণ পরাগ সংযোগ মৌমাছিরা খুব বেশি করে, যার জন্য সব শাক সবজি ফলমূল সব কিছু লাভবান হইবা। আর মৌমাছি সাধারণত অগ্রহণ পুষ মাসে মধু দেয়, এরপরে সবজির সিজন আবার আইব, আবার দিব একবারে বৈশাখ মাস পর্যন্ত মৌমাছি পাইবা, মধু পাইবা মৌমাছির থাকি। আমাদের দেশেতে সাধারণত তিন ভাগে মৌমাছি, তিন ভাগে আছে, তিন ধরনের আছে। এক ধরনের বাগা মৌমাছি যারা সিজনে দূর থাকি আসে গাছের ডালে বসে এখানে মধু, কিন্তু অনেক নিষ্ঠুর নিয়মের মাধ্যমে তারারে আঘাত দেওয়া হয়, যার দরুন দিন দিন এটা বিলুপ্ত হয়ে যায়। কারণ অনেকে আগুন দিয়া এটারে সরাইয়া এর ধ্বংস করে, এরপরে এটা থেকে মধু কালেকশন করে, কিন্তু আগুন দিতে লাগে না, এটার ধোঁয়া দিলে হয়। আর অতি ক্ষুদ্র যে মৌমাছি এগুলাতে কালেকশন বলা বড় কঠিন, যার ধরুন এগুলার মানুষের আর খুব একটা এটাতে ইন্টারেস্ট নেয় না। বড় মৌমাছিগুলারে যখন আপনি দেখবা গাছের ডালে বইছে তখন দেখবা একটা সময় তার সম্মুখের দিন, সম্মুখের দিন যখন উপর দিক যখন একটু সাইজে বড় হয় নিচর দিক থেকে, তখন আপনি এটারে কিছু খাসা বাঁশের শোলা, কিছু শুকনা বাঁশের শোলা দিয়া কলার পাতা বা অন্য সবুজ পাতা দিয়া এটা লুক্কা হয় সাধারণত গ্রাম দেশ বানাইয়া, এটাতে আপনি আগুন লাগাইলে দেখবা একটা দোয়া আইব, খালি দোয়াটার একটু আঘাত সামনের দিকে দিলে হেস আপনার এই সাইড ছাড়িয়ে মধুর সাইড ছাড়িয়ে দিব, তখন এটারে আপনি যেরকম ফাটিয়া লই লেন, লইয়া আপনি সোলাটা সরাইয়া রাখি দেন, আগুনটা দূরে সরাই দেন, তার আবার বইব, এইরকম আপনি কয়েকবার সংগ্রহ করতে পারবা। আর এইরকম যে আগুন দিয়া এটারে জ্বালাইয়া ধ্বংস করবা না, যার ধরুন আমরা এতর দেশ তাকিয়া মধু যেটা বাগা মৌমাছি হয় এটা বর্তমানে আবার বন্ধ হয়ে গেছে। এটারে যদি একটু দরদ করি আমরা খেয়াল করি তাহলে একটি কলোনি থেকে দুই থেকে তিনবার আমরা সংগ্রহ করতে পারব। আর মাসি মৌ যেটা এটা তো আপনি যদি ভালো সিজন হয় ভালো শাক সবজি ফলমূল ক্ষেত কৃষি এক কিলোমিটার ভিতরে থাকে তখন সপ্তাহ দিনও পারবা, দশ দিনও পারবা, পনেরো দিনও পারতা কালেকশন করতে পারবা, এটা থেকে মধু সংগ্রহ করতে পারবা এবং আপনি লাভবান হইবা। বর্তমানে খুব চাহিদা আছে কিন্তু আমরাও পুরাপুরি এই বছর জল বৃষ্টি অধিক হওয়ায় আমরাও খুব একটা সংগ্রহ করতে পারছি না, যা সংগ্রহ করছি তো যে অনেক পয়সা লাভবান হয়েছি। আর আশা করি আপনারাও যদি এটা ফলোন তো ভবিষ্যতে লাভবান হইবা।
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ আসলে আমরা শুনলাম কীভাবে মৌমাছি পালন করতে হয়, তার রক্ষণাবেক্ষণ কীভাবে করতে হয়, কীভাবে মধু সংগ্রহ করতে হবে এবং সর্বোপরি আমরা মৌমাছি পালনের মাধ্যমে মৌমাছি চাষ করে আর্থিকভাবে কীভাবে লাভবান হতে পারি, এ নিয়ে বললেন নাজিমুদ্দিন বড়ভূইয়া। তো কৃষক বন্ধুরা, আসলে এবারে আমরা একখানি লোকগীতি শুনব, গেয়েছেন বাবলু শুক্লবৈদ্য।

0: গানটি শুনলাম বাবলু শুক্লবিদ্যের পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, আসলে এবার আমরা শুনব নিচু সার উৎপাদন ও তাঁর ব্যবহার। এমনি বলবেন পবন চক্রবর্তী।
1: আজ কৃষক ভাইদের ভার্মি কম্পোস্ট কি, তার উদ্দেশ্য কি, ভার্মি কম্পোস্টের পদ্ধতি কীরকম, কী কী ধরনের কেঁচু আপনারা ব্যবহার করবেন, ভার্মি কম্পোস্ট কীভাবে সংগ্রহ করতে হয় এবং তার লাভালাভ সম্বন্ধে আজ আপনাদেরকে আমি কিছু বিস্তারিতভাবে বলবো। ভার্মি কম্পোস্ট কি? কেঁচুর দ্বারা প্রস্তুত করা জৈব সারকেই ভার্মি কম্পোস্ট বলে। কেঁচু জীবন ধারণের জন্য গোবর, অন্য পচনশীল জৈবিক পদার্থ যেমন সবুজ ও শুকনো লতাপাতা, ঘাস ইত্যাদি খায় এবং সেগুলো খাবার পর যে মলত্যাগ করে সেটাই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নামে পরিচিত। সাধারণত গোবর, শুকনো ও সবুজ ঘাস পাতা, কচুরিপানা এবং পচনশীল জৈবিক পদার্থ থেকে পচন সার বা কম্পোস্ট তৈরি হয়। অন্যদিকে প্রকৃতি কেঁচুকে এ সমস্ত খাবার ক্ষমতা দিয়েছে এবং এইভাবে কেঁচু মাটির জন্য উন্নত স্তরের সার যোগান দেয় এবং মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। প্রকৃতির এই প্রযুক্তিকে আধুনিক বিজ্ঞানে ব্যবহার করে কেঁচুর মাধ্যমে এই জৈব সার কম দিনে প্রস্তুত করা যায়। এর মধ্যে কেঁচুর মল ছাড়াও কেঁচুর ডিম ও কুকন অসংখ্য পরিমাণে থাকে। ভার্মি কম্পোস্ট তৈরি করার উদ্দেশ্য কি? মূলত জৈব আবর্জনা পুনর্ব্যবহার, জমির উর্বরতার শক্তি বাড়ানো, জমির জল ধারণ ক্ষমতা বাড়ানো, চাষের জমিকে দূষণ থেকে বাঁচানো, পারিপার্শ্বিক পরিবেশকে পরিষ্কার রাখা, ব্যবসা হিসাবে

স্বনির্ভর হওয়া। এবং এখন আমাদের জানতে হবে ভার্মি কম্পোস্ট প্রস্তুতির জন্য কি কি প্রয়োজন, যেমন গৃহস্থলীর আবর্জনা, খামারের আবর্জনা, গোয়ালঘরের আবর্জনা, গোবর, বালুমাটি, গাছ, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি, কেঁচু এবং জল। এবং তা এখন কিভাবে আপনি প্রস্তুতকরণ পদ্ধতিটা কিভাবে হবে, আমরা দুইভাবে তা প্রস্তুত করতে পারি। প্রথমত বাণিজ্যিক পদ্ধতি, দ্বিতীয়ত ঘরোয়া পদ্ধতিতে। বাণিজ্যিক পদ্ধতিতে করতে গেলে এই পদ্ধতিতে চৌবাচ্চা বা ট্যাঙ্কের ভিতরে প্রস্তুত করা হয়। একটি চৌবাচ্চার আয়তন হবে 2 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর, অর্থাৎ 2 মিটার × 1 মিটার × 2 মিটার। চৌবাচ্চার চতুর্দিক ইট দিয়ে তৈরি করলে ভালো হয় এবং উঁচু ও ঠান্ডা জায়গায় তৈরি করা উচিত। গর্তের একেবারে নিচে 2 ইঞ্চি পুরো ইটের টুকরো ও বালু একটি স্তর দিতে হয়, যাতে গর্তের ভিতরে কোনো ধরনের জল জমা না হয়। এর ওপর 6 ইঞ্চি পুরু করে পলিমাটি ও গোবর 4-5 কিলোগ্রাম মিশিয়ে আবার একটি স্তর দিতে হয়। এটি হবে কেঁচুর বিচরণ স্থল বা বার্মিবেড। এই স্তরে 100টি স্থানীয়ভাবে পাওয়া কেঁচু ছেড়ে দিতে হবে। তার উপর অর্ধপচা শুকনো লতাপাতা, ঘাস, খড় অথবা অন্য জৈব আবর্জনা 2 ইঞ্চি পুরু করে বিছিয়ে দিতে হবে। এই আবর্জনাগুলিকে আর্দ্র অবস্থায় রাখার জন্য ভিজিয়ে রাখতে হবে। এইভাবে 3-4 সপ্তাহ রাখার পর প্রতি চতুর্থ দিনের অন্তর অন্তর 4 ইঞ্চি পুরু করে এক একটি স্তরে পচনশীল আবর্জনা বিছিয়ে গর্তটি পূর্ণ করতে হবে। পূর্ণ হওয়ার পর গোবর মেশানো জল ছিটিয়ে এটাকে আর্দ্র করে রাখতে হবে। গাছের পাতা বা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মাস এভাবে রাখার পর সার তৈরি হয়ে যাবে। এই সময় জল দেওয়া লাগে না। জল দেওয়া বন্ধ করলেই কেঁচুগুলো নিচে চলে যাবে এবং সার পৃথক করতে সুবিধা হবে। এবং আমরা ঘরোয়া পদ্ধতিতেও তা উৎপাদন করতে পারি। যেখানে স্থানের অভাব, বিশেষ করে শহর অঞ্চলে, সেখানে ছোট ছোট বাক্সে জলের টাব বা বালতিতে বার্মিকম্পোস্ট তৈরি করা যায়। একটি বাক্সের আয়তন 60 সেন্টিমিটার × 45 সেন্টিমিটার × 25 সেন্টিমিটার হতে পারে। বাক্সটির নিচে কয়েকটি ফুটো করে দিতে হবে, যাতে অধিক পরিমাণে জল পড়লে তা বেরিয়ে যেতে পারে। এখানে অর্ধপচা আবর্জনা বা গোবর নিচে রেখে তার উপর কেঁচু ছেড়ে দিতে হবে। আবর্জনার সঙ্গে অল্প শুকনো গোবর এবং বালুমাটি মিশিয়ে আর্দ্র অবস্থায় রাখতে হবে। আবর্জনার 40% জল থাকতে হবে। এ ধরনের ছোট একটি বাক্সে 40-50টি কেঁচুর প্রয়োজন হবে। এভাবে 60-70 দিনের ভিতরে সার তৈরি হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা কি ধরনের কেঁচু ব্যবহার করব এই কেঁচু সার প্রস্তুত করতে? তাই আমি বলছি, ভারতবর্ষের প্রায় 5,000 পদ্ধতির কেঁচু আছে। এর মধ্যে 5টি প্রজাতির কেঁচুকে বার্মি কম্পোস্ট তৈরিতে ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। আমাদের অঞ্চলে সহজে প্রাপ্য কালো বাদামি রঙের মোটা কেঁচু এবং গোবরে থাকা লাল ছোট কেঁচু দিয়েও বার্মি কম্পোস্ট প্রস্তুত করা সম্ভব। এতদ অঞ্চলে সাধারণত ব্যবহার করা প্রজাতিগুলোর মধ্যে ইউড্রিলা ইউজেনি, এইচিনিয়া পেটিডা, পেরিয়নিকম এক্সাবেটাচ এবং ফোনেটিমা প্রস্তুমা প্রদান। এবং বার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেলে তা কীভাবে আপনি সংগ্রহ করবেন? সার তৈরি হয়ে গেলে তার রং কালো, বাদামি এবং দানা আকারে হবে। সেখানে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। এই সময় চালনি দিয়ে চেলে কেঁচু এবং সার পৃথক করে সার বের করার পর কেঁচুগুলি পুনঃ ব্যবহার করতে পারা যাবে। সারগুলো পলিথিনে ব্যাগে কিছুদিন পর্যন্ত রাখা যায় বা সরাসরি মাঠে প্রয়োগ করা যায়। এখন বার্মিকম্পোস্ট কিভাবে ব্যবহার করবেন তা সম্বন্ধে কিছু বলছি। সাধারণত জৈব সার হিসাবে গোবর সার বা পচন সার যেভাবে শস্য উৎপাদনে ব্যবহার হয়, তেমনি কেঁচু সারও ব্যবহার করা হয়। যেমন মাঠে করা ফসল বা খাদ্যশস্যতে বিঘা প্রতি

0: তিন কুইন্টাল জমি প্রস্তুত করার সময় প্রয়োগ করতে হয়। ফুলের টবে গাছ প্রতি 50 গ্রাম বার্মি কম্পোস্ট দিতে হয়। ফল গাছ বয়স অনুযায়ী প্রতি গাছে 200 থেকে 350 গ্রাম, গাছের আধা ফুট দূরত্বে চতুর্দিকে 2 ইঞ্চি করে গর্ত করে প্রয়োগ করতে হয়। সাধারণত আমরা গোবর সার বা পচন সার থেকে আমাদের বার্মি কম্পোস্ট কতটুকু ভালো, তাহলে সাধারণতভাবে তৈরি করা পচন সার বা গোবর সারের তুলনায় কেঁচু সার বা বার্মি কম্পোস্ট বেশি উপযোগী। তার কারণ এতে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য মৌল বেশি পরিমাণে থাকে।
1: আসলে এতক্ষণ আমরা শুনলাম কেঁচু সার উৎপাদন ও তার ব্যবহার, এনেই বললেন পবন চক্রবর্তী। তো কৃষক বন্ধুরা, আমাদের আসরের সময় আজকে ফুরিয়ে এসছে, এবার আসর থেকে বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।
0: আজ কৃষক ভাইদের

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলেন জয়দীপ দাম, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন আওয়ারা ছবি থেকে, গেছেন মাস্টার সলিম।

শ্রেয় ঘোষালের কণ্ঠে গানটি শুনলেন অফলেট ছবি থেকে। অনুষ্ঠানে পরের গানটি শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে, ছবির নাম আফরিন।

অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন আগ হি আগ ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর। এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ, এবং এর অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনতে পাবেন।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে একজন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcomed the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময় আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: Russia is hamorik ovijane Ukraine rajdhani কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের

0: পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়, 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনো পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তার পুত্র কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য

0: অত্যন্ত কৃতজ্ঞ।
1: ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার পলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের কার্যসূচি আরও একদিনের জন্য বৃদ্ধি, নতুন দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং রাজ্যের বিভিন্ন স্থানে আজ সানডেজ অন সাইকেল শীর্ষক কার্যসূচি উদযাপন। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের কার্যসূচি আরও একদিন বৃদ্ধি করা হয়েছে। পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভার অধিবেশন 21 থেকে 26 মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এখন 27 মে পর্যন্ত অধিবেশন অনুষ্ঠিত হবে। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা সমিতির বৈঠকে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়কদের উপস্থিতিতে সভার কাজকর্ম একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আগামীকাল রাজ্যপালের ভাষণের প্রতি ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা হবে ও মুখ্যমন্ত্রী এই আলোচনায় উত্তর দেবেন। সরকার 26 মে দেওয়ানি বিধি সম্পর্কিত বিল উত্থাপন করবে এবং বিলটি নিয়ে সভায় আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যে চলতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে আসামের পরিকাঠামো, জনসেবা ও সামগ্রিক বিকাশের ক্ষেত্রে আসাম নতুন গতিতে বিকাশের পথে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। এর আগে মুখ্যমন্ত্রী সকালে দিল্লির এসপি মার্গের নির্মীয়মান আসাম ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ডক্টর শর্মা আসাম ভবনের কাজের অগ্রগতি খতিয়ে দেখা সহ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ সম্পূর্ণ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আগেই জানানো হয়েছে যে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে রাজ্যের বিকাশ ও উন্নয়নের রূপরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী বিগত 5 বছরে আসামকে প্রদান করা নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য শ্রীমতী সীতারমণকে ধন্যবাদ জানান। গতকাল আলোচনাকালে মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক বিকাশ, পরিকাঠামো সম্প্রসারণ ও বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অর্থমন্ত্রীকে অবগত করেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তিনি বলেন যে আসামের অর্থনীতি শক্তিশালী করার জন্য তথা যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের উদ্দেশ্যে রাজ্য সরকার বৃহৎ পরিসরের পরিকাঠামো প্রকল্প, শিল্প বিনিয়োগ, কল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করে আসছে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ডক্টর রবি কোটা ও মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব ডক্টর কে দ্বিবেদীও উপস্থিত ছিলেন। বায়ুসেনা বাহিনী মণিপুরের অশান্ত পরিস্থিতির মধ্যে ইম্ফলের আবদ্ধ আসামের 132 জন এনসিসি ক্যাডেটকে গতকাল উদ্ধার করে আসামে ফিরিয়ে এনেছে। বায়ুসেনা বাহিনীর AN-32 শ্রেণীর 2টি বিমানে করে ক্যাডেটদেরকে আসামে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে 54 জনকে জোরহাট বিমানবন্দরে এবং বাকিদেরকে

গুয়াহাটিতে নিয়ে আসা হয়। এই ক্যাডেটরা 11 মে থেকে 20 মে পর্যন্ত ইম্ফালে অনুষ্ঠিত এনইআর ফ্লাইং ক্যাম্পে অংশগ্রহণ করেছিল। 20 মে ইম্ফালের অশান্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় তারা ইম্ফালে আবদ্ধ হয়ে পড়েছিল। এদিকে এনসিসি ক্যাডেট এবং তাদের অভিভাবকরা ক্যাডেটদের সুরক্ষার প্রতি দায়বদ্ধ থাকার জন্য প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বায়ুসেনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কেন্দ্রীয় সরকার দেশে উদ্ভূত জ্বালানি, সার ও ঔদ্যোগিক কাঁচামালের সংকটের মধ্যে আসামের সহজে দাহ্য কয়লাকে ভবিষ্যতের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কয়লা ও লিগনাইট গ্যাসীয়করণ প্রকল্পগুলোর জন্য 37,500 কোটি টাকার বৃহৎ প্রকল্পে অনুমোদন জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের কয়লা সম্পদকে গ্যাস, সার এবং বিভিন্ন ঔদ্যোগিক রাসায়নিক পদার্থে রূপান্তরিত করে বিদেশি আমদানির ওপর থেকে নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ করে বলেন, বর্তমানে সমগ্র বিশ্বের রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশের আত্মনির্ভর হওয়া অত্যন্ত আবশ্যক। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংকটের ফলে বিশ্বের বাজারে তেল, গ্যাস এবং সার সরবরাহ ব্যাহত হওয়ার প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার গ্যাসীয়করণের বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে। এই নতুন প্রকল্প অনুযায়ী কয়লাকে গ্যাসে রূপান্তরিত করার উদ্যোগ স্থাপনের জন্য সরকার যন্ত্রপাতি এবং প্রকল্প স্থাপনের ব্যয়ের 20% পর্যন্ত ভর্তুকি প্রদান করবে। সরকার 2030 সালের মধ্যে বছরে 10 কোটি টন কয়লা গ্যাসীয়করণের আওতায় আনার লক্ষ্য স্থির করেছে। এর মাধ্যমে বছরে প্রায় 7,50,00,000 টন কয়লা থেকে বিকল্প জ্বালানি, ইউরিয়া, অ্যামোনিয়া, মিথানল ইত্যাদি উৎপাদন করা যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আসাম ও উত্তর পূর্বাঞ্চলের কয়লা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কয়লার জ্বলন ক্ষমতা অধিক এবং গ্যাসীয়করণের জন্য উপযোগী। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। জনসাধারণ 1800117800 নম্বরে ফোন করে নিজেদের মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। জনসাধারণ 1922 নম্বরে মিসড কল দিয়ে পাওয়া লিঙ্কের মাধ্যমেও নিজেদের মতামত প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারবেন। এছাড়া জনসাধারণ নমো অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও আগামী 29 মে মধ্যে পরামর্শ পাঠাতে পারবেন। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণী অনুষ্ঠানটি প্রচার হওয়ার ঠিক পরে আঞ্চলিক ভাষায় এর অনুবাদ প্রচার করবে। দেশের অন্যান্য স্থানের সঙ্গে আসামেও আজ সানডেজ অব সাইকেল শীর্ষক কার্যসূচি উদযাপন করা হয়েছে। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটিতে আজ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে এই কার্যসূচি রূপায়ণ করা হয়। 2030 সালে দেশে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের সঙ্গে সঙ্গতি রেখে সচেতনতামূলক সাইকেল র্যালি বের করা হয়। উল্লেখ্য, আইআইটি গুয়াহাটির পক্ষ থেকে আয়োজন করা আজকের এই কার্যসূচিতে 350 জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন। অন্যদিকে আসাম মেঘালয় সীমান্তবর্তী হেলিডেগঞ্জেও আজ ফিট ইন্ডিয়া ওয়ার্ল্ড সাইকেল ডে ও স্বচ্ছ ভারত স্বাস্থ্য ভারত শীর্ষক সচেতনতা কার্যসূচি রূপায়ণ করা হয়। 183 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালিতে বহু সংখ্যক বিএসএফ জওয়ান অংশগ্রহণ করেন। ভারতীয় স্টেট ব্যাংকের কর্মচারীরা আগামীকাল ও আগামী মঙ্গলবার দুদিনের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ভারতীয় স্টেট ব্যাংকের কর্মচারী সংস্থার উত্তর পূর্ব সংমণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামন্ত কোর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহত থাকা দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়ার ফলে কর্মবিরতি স্থগিত রাখা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসাম, মেঘালয়, সিকিম ও পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগের মতে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আজ গ্রীষ্মের প্রভাব অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্র এলাকায় আসন্ন ঈদ উজ আজহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল পাঁচগ্রাম থানা এলাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলগাপুর চক্র আধিকারিক হোসেন মোহাম্মদ মুবিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় কুরবানির সময় আইন বিরোধী কোন কর্মকাণ্ডে না জড়াতে, কোরবানের দৃশ্য সামাজিক মাধ্যমে না ছড়াতে এবং ঈদের জামাত সড়কের উপর আয়োজন না করতে অনুরোধ করা হয়েছে। সভায় পাঁচগ্রাম থানার পুলিশ আধিকারিক রঞ্জিত শইকিয়া ঈদের দিন যান চলাচল স্বাভাবিক রাখতে এবং বেপরোয়াভাবে গাড়ি না চালানো

শুক্রবার প্রাক জনগণনা কার্যক্রম বিষয়ক একটি সচেতনতামূলক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে আসামের জনগণনা পরিচালন বিভাগের উপনির্দেশক শুভব্রত মুখার্জী বলেন, জনগণনার উদ্দেশ্যে গৃহতালিকা প্রস্তুত, মানচিত্রায়নের প্রাথমিক ধাপ, তথ্য সংগ্রহে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং জনগণনা সফল করতে নাগরিকদের ভূমিকা সম্পর্কে বিশদে আলোচনা করেন। শ্রী মুখার্জী আরও বলেন, নির্ভুল জনগণনা তথ্য প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের কার্যসূচী আরও একদিনের জন্য বৃদ্ধি। নতুন দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং রাজ্যের বিভিন্ন স্থানে আজ সানডেজ অন সাইকেল শীর্ষক কার্যসূচী উদযাপন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫ মিনিটে।

স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 2627799।

শ্রোতবন্ধুরা, এবারে আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তার বিস্তারিত সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 ও দুপুর 1:40 পরেশ চন্দ্র দাসের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লোপামুদ্রা মিত্র সকাল 7:40 ও দুপুর 1, আধুনিক গানের শিল্পী উজ্জ্বল নন্দী সকাল 8:40 দুপুর 1:15, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05, সকাল 9 অনুষ্ঠান আহরণ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, বেলা 10:30, বেলা 12 ও রাত 7:15 হিন্দি ছবির গান, গজল শুনবেন প্রদ্যুম্ন শর্মার পরিবেশনায় বেলা 11, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য, এবং এর অবহিত পরেই শুনবেন লোকগীতি শিল্পী রেবা ভৌমিক ও মলয়ানাথ ভৌমিক। বেলা 12:30 অনুষ্ঠান মহিলা মজলিশ, দুপুর 2 ভজন পরিবেশন করবেন তমলি দাস, দুপুর 2:30 অতুল প্রসাদের গানের শিল্পী শৈবাল মজুমদার, নজরুলগীতির শিল্পী অনন্দিতা চক্রবর্তী দুপুর 2:45, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8, রাত 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত ভিজি যোগের হামিদ, রাত 9:15

দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:30। শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি আবারও শুনলেন।

0: আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান আহরণ।
1: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: গত মঙ্গলবার ছিল 19 মে। 1961-এর 19 মের দিনে মাতৃভাষার জন্য আত্মবলিদান দেওয়া একাদশ ভাষা শহীদের স্মৃতিতে 65তম স্মরণানুষ্ঠান শহীদ তর্পণ। এদিন ভোর থেকে শিলচর রেলওয়ে স্টেশন, শিলচর শ্মশানঘাট, গান্ধীবাগ সহ নানা জায়গায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন সকালে শিলচর শ্মশানঘাটে ভাষা শহীদ স্মৃতিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করে শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায় বলেন,
1: সামগ্রিকভাবে প্রায় 2 কোটি লোক আছেন যারা বাংলাকে বোঝেন, এবং তাদের জন্য মর্যাদার জন্য আজকে যে 61-তে যে আন্দোলন হয়েছিল বাংলা ভাষা রক্ষার জন্য, ভাষার উপর ভাষা চাপানো হয়েছিল, তার প্রতিবাদ হয়েছিল বরাক উপত্যকায়, তৎকালীন করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয়েছিল। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রজন্ম এখানে আছে, যারা 61 সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে না, তাদের পরবর্তী প্রজন্মে এটা শিক্ষা দেওয়া উচিত। এবং সব থেকে বড় তাদের যে প্রণাম নিবেদন করা হবে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে, যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষায় তাদেরকে শিক্ষা দিতে পারি। অন্যান্য ভাষা শেখাও দরকার, কিন্তু বাংলা ভাষাকে, মাতৃভাষাকে সঙ্গে নিয়ে শেখা দরকার। আর এই জায়গায় আমি আর একটা কথা বলবো, এবং এটা বলা দরকার যে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি যেভাবে ভাষাকে মর্যাদা দিয়ে, স্বীকৃতি দিয়ে, যে পুরো ভারতবর্ষের ন্যাশনাল এডুকেশন পলিসি 2022-2020 এনেছে, তার মধ্যে মাতৃভাষাকে সব থেকে বেশি ঐতিহ্য দিয়ে, মর্যাদা দিয়ে এই নীতিগুলোকে নির্ধারণ করা হয়েছে। এবং নরেন্দ্র মোদীজির সরকার এবং আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার ঠিক তদারূপভাবে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি NEP 2020-কে আমরা অগ্রাধিকার দিয়ে, যাতে আমাদের এই অঞ্চলের লোকরা তাদের ছেলেমেয়েদেরকে মাতৃভাষা শেখাতে পারে, স্কুলে তাদেরকে বর্ণের সঙ্গে পরিচয় করাতে পারে, লেখা লিখিত প্রচলিত ভাষা যেটা আছে সেটাকে শেখাতে পারে, তার দিকে আমরা খুব বেশি ওয়েটেজ দিয়ে।
0: কাটিগড়ার বিধায়ক কমলক্ষ দে পুরগাস্থ বললেন,
2: 19 আমাদের চেতনা, 19 আমাদের ঐতিহ্য, এই শহীদের এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমি শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। এই জন্য বলছি যে ভারতবর্ষের ইতিহাসে এটা বিরল, একসঙ্গে 11টা তরতাজা পান ভাষার জন্য শহীদ হওয়া এর আগে কখনো পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি, ভাষার জন্য একসঙ্গে 11টা প্রাণ এরকম শহীদ হয়েছে। তাই আজকের দিন আমাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে। তাই বলছি যে আজকের দিন ঐতিহাসিক দিন, যেভাবে ঐতিহাসিক দিন, সময়ের গৌরব উজ্জ্বল উজ্জ্বল দিন আজকের দিন, সময়ের আজকের দিন পবিত্র দিন, আজকের দিন চেতনার দিন, আজকের দিন দুঃখময় দিন। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করলাম। এবং ভারতবর্ষের ইতিহাসে এই যে ভাষা আন্দোলন, বরাকের 19 মে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেটা শুধু বরাক ভূমিতে শুধু হয়নি, সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। অর্থাৎ আমরা যারা ভাষাগত, গণতান্ত্রিক ভাষাগত আন্দোলন যেগুলো হয়েছিল, সেই আন্দোলন মানুষ একটা স্প্রিয়া পেয়েছিল, একটা উৎসাহ পেয়েছিল, এবং নিজের অধিকার আদায়ের জন্য সেইভাবে যে অধিকার আদায় করা যায়, যে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে অধিকার আদায় হয়, সেটা কিন্তু বরাকবাসী কিন্তু দেখিয়েছে। সেই সময় যারা শহীদ হয়েছেন ওদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।
3: ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবির ক্ষেত্রে আপনার কতটুকু সমর্থন?
2: আমি আগে বলছি, এখনো বলছি, প্রত্যেকে ইয়ে করছে যে আজকের দিনে 61-এর পর প্রত্যেকটা 19 মেতে ভাষা আন্দোলন হয়, স্মরণ করা হয়, ভাষা শহীদ দিবস স্মরণ করা হয়, এবং সেই মর্মে

0: গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, ভাষা শহীদ স্মরণ সমিতির সঙ্গে মিটিং করেছেন। পজিটিভ ওয়েতে কি করা যায়, গঠনমূলকভাবে কি করা যায়, কি করলে আমাদের দাবি দাবাগুলো আদায় করা যায়, মুখ্যমন্ত্রী সেই কথাগুলো আমরা বলে গিয়েছেন। সামনের দিন বিধায়ক হিসাবে আমার স্বতঃস্ফূর্ততা, আমার সাহায্য এবং বিধানসভায় আমার যে ভূমিকা আছে সেই ভূমিকায় এক ইঞ্চিও কম হবে না। সেই ভূমিকায় কিন্তু আমি পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে সেই কথাগুলো বিধানসভায় আমি উত্থাপন করব। একদম
1: মহান উনিশের আবেগ এবং উৎসাহ উদ্দীপনায় সামিল হওয়ার জন্য কলকাতা থেকে এসেছিলেন তমাল সেনগুপ্ত এবং মহুয়া ভট্টাচার্য। শিলচর শ্মশানঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আকাশবাণীকে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন,
2: সত্যি কথা বলতে 21 ফেব্রুয়ারি একটা আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠান সবাই জানি, আমার এটা আমার কাছে বেশ লজ্জার যে আমি ভারতীয় হয়েও 19 মে আমার একটা ত্যাগের লড়াইয়ের ইতিহাস আছে, সেই বাংলা ভাষাকে নিয়ে ভারতের শিলচরের মতো একটি প্রত্যন্ত জায়গায় এখানে 11 জন শহীদ হয়েছিলেন এবং পৃথিবীর প্রথম মহিলা শহীদ শ্রীমতী কমলা ভট্টাচার্য, সেটা জানলাম 4-5 বছর আগে। তারপরে আমার একটা উৎসাহ তৈরি হলো, আমি একটু দেখভাল দেখে দেখাশোনা করে এলাম এবং যেই আশা নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি পেলাম। এবং আপামর শিলচরবাসীর যে আবেগ সে তাতে আমি সত্যি আপ্লুত। আর যে কোনো আন্দোলন এরকম স্বতঃস্ফূর্ত হলে তা ফলপ্রসূ হবেই এবং ওনারা অনেক কিছুই দাবি দাবা আদায় করেছেন। আমি কালকে সন্ধ্যাবেলা অনুষ্ঠানে শুনলাম, আজ সকালেও শুনলাম রেলওয়ে স্টেশনের নাম বা যা শুনেছিলাম, এবং এর জন্য আমার ব্যক্তিগতভাবে শিলচরবাসীর কাছে আমার প্রণাম। আপনারা যে লড়াই করেছেন, আমরা কলকাতার মানুষ, আমরাও আপনাদের সঙ্গে সবসময় আছি, আমরা একই দেশের মানুষ, পাশাপাশি রাজ্যের মানুষ, সবাই ভালো থাকবেন, নমস্কার।
3: আমিও 19 মে-র খবর মানে 1 বছর আগেই জানতে পারি, তার আগে আমিও জানতাম না। 21 ফেব্রুয়ারির কথা তো মানে ছোটো থেকেই জানি আমরা, কিন্তু আজকে এখানে আমি এই মানে স্টেডিকে আমি আসিনি, প্রথমেই আসলাম এবং এটাই ভালো লাগছে যে আমি 19 মে-তেই প্রথম এসে আর কি অংশগ্রহণ করতে পারলাম মহামিছিলে। এবং মানে নিজেকে একজন বাঙালি হিসেবে খুব মানে গর্বিতও মনে হচ্ছে এবং মানে একটা বেশ শিহরণও যাচ্ছে এই 11 জন শহীদ হয়েছেন এটা জানতে পেরে। এবং আমরা আমি চাই যে আমিও যেন ভালো কিছু করার মানে অনুপ্রেরণা পাই ওনাদের এই আত্মবলিদানের মধ্যে দিয়ে। আর আমাদের বাংলা ভাষা তো আমাদের সত্যিই গর্বের ভাষা আর কি, গর্বিত আমরা বাংলা ভাষার জন্য, আমরা যেন এর মর্যাদা রাখতে পারি।
1: মঙ্গলবার 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন শহীদ স্মারক স্থলে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সম্মেলনের শহর আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র বলেন,
4: বিভিন্নভাবে আমরা আজকে আগ্রাসনের শিকার হচ্ছি, বিশেষ করে আমরা যেহেতু আমি একজন শিক্ষিকা, শিক্ষার সঙ্গে জড়িত একটি স্কুলের সঙ্গে, এবং আশ্চর্যের বিষয় যে গত 3-4 বছরে আমাদের নতুন প্রজন্মের মুখ থেকে হারিয়ে গেছে বাংলা ভাষা, হারিয়ে গেছে তাদের মাতৃভাষা। আজকের ছাত্ররা বা আজকের প্রজন্ম, আমরা আজকের প্রজন্মকে আমরা মানে প্রজন্মের বিরুদ্ধে আমরা সবসময় অভিযোগ জানাই যে আজকের প্রজন্মেরা বাংলা ভাষায় কথা বলছে না, আজকের প্রজন্মের ওদের কোনো শ্রদ্ধা নেই, কোনো আবেগ নেই, এটাও সত্যি। কিন্তু পাশাপাশি আরও বেশি সত্যি যে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, যারা বিভিন্ন মাতৃভাষার সঙ্গে জড়িত যেসব মানে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে আছি, আমরা তৃণমূল স্তরে বাংলা ভাষাকে বা মাতৃভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি করছে। আমরা আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের কার্যসূচি যখন আমরা বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা ছড়িয়ে দিয়েছি, অনেকে অনেকভাবে অভিযোগ জানিয়েছেন, অনেকে মনের দুঃখ উজাড় করে বলেছেন যে এই যে প্রতিষ্ঠান বা যারা আমরা বাংলা ভাষা রক্ষার জন্য বছরে 1টি দিন বলতে গেলে আমরা সবাই আসছি, সবাই কথা বলছি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই বাংলা ভাষাকে যারা বাঁচিয়ে রাখছে, যারা দিন আনে দিন খায়, যারা চাষে কৃষকেরা যারা চাষে কাজ করছে বা বলতে গেলে তৃণমূল স্তরে যে যারা আছে ওরাই মানে আমাদের থেকেও ওরা বেশি বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষাকে মনে রাখছে। গ্রামাঞ্চলে আমাদের ছড়িয়ে দিতে হবে এই ভালোবাসার বীজ। আমার যেটা ব্যক্তিগত অনুভূতি যে বিভিন্ন

0: গ্রামাঞ্চলে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাংলা ভাষার প্রতি যে আদি শ্রদ্ধা ভালোবাসা, ওইটাকে ছড়িয়ে দিতে হবে বিভিন্নভাবে, শুধু বৌদ্ধিক আলোচনার মাধ্যমে নয়, পাশাপাশি সাধারণ মানুষ যে ভাষা বোঝে, সাধারণ মানুষ গানের ভাষা বোঝে, সাধারণ মানুষ নাটকের ভাষা বোঝে, সাধারণ মানুষ বুকের রক্ত বোঝে, সাধারণ মানুষ তত্ত্বকথা বোঝে না। তাই প্রত্যেকটা মানুষের কাছে ওদের মতো করে আমাদের এগিয়ে যেতে হবে। যারা একদম কুচে কুচে শিশুরা, ওদেরকে যখন আমরা ABCD শেখাই, ওদেরকে পাশাপাশি আমাদের বলতে হবে অ, পাশাপাশি শেখাতে হবে ABCD। কী করে কী হবে সেটা মঞ্চে দাঁড়িয়ে আলোচনার মাধ্যমে নয়, বা শুধু মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে বছরে একদিন আমরা সবাই বাংলা ভাষার জন্য বললাম, বাংলা ভাষার জন্য কী হলো না কী হলো সেটা নয়, আমাদের গ্রাসরুট লেভেল থেকে, মানে তৃণমূল স্তর থেকে আমাদের মনে হয় যে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে পরবর্তীতে পরবর্তী বছরে আবার যখন আসবে ১৯, আশা করবো যে সেদিন ১৯-এর মিছিল, ১৯-এর আন্দোলন আমাদের এই শহরকে কাঁপাবে। এবং পাশাপাশি আরও একটি দাবি আজকে আমি শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে তুলে ধরছি, যে এখনও ১৯৬১-এর পর থেকে এখনও পর্যন্ত শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন কিন্তু হয়নি এখনও। এটা নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে, বিভিন্ন আলোচনা চলছে, বিভিন্ন দাবি দেওয়া চলছে। তো আজকে ১৯-এর মঞ্চ থেকে উঠে আসুক আমাদের এই গণ দাবি, যে শিলচর ভাষা স্টেশনকে অতি সত্বর আমাদের যেন ভাষা শহীদ স্টেশন নামে নামাঙ্কিত করা হয়।
1: কবি মানিক চক্রবর্তী বললেন,
2: সার্কুলারের মাধ্যমে সমস্ত আসামে একটি বিশেষ ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেছিল, এবং এর প্রতিবাদ করে তখন অবিভক্ত আসামে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছিল। আমাদের এই বরাক উপত্যকায় সেই আন্দোলন, সেই প্রতিবাদ হয়েছিল তীব্র আকারে এবং আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের ১৯-এর পূর্ব থেকেই বিভিন্ন স্থানে পথসভা, বিভিন্ন স্থানে সভা সমিতি, বিভিন্ন স্থানে পথ চলা, শোভাযাত্রা, এসবের মধ্য দিয়ে গণচেতনা জাগিয়ে তোলা হয়েছিল। এবং ১৯-এ মে ছিল সর্বাত্মক হরতাল, সেদিন সমস্ত কোর্ট কাছারির সামনে পিকেটিং করা হয়েছিল। এই আমাদের হাইলাকান্দির যেটা কাছারি, আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে, হ্যাঁ, সেই কাছারির সামনে যেটা যারা মেইন রাস্তার সামনে ছেলে মেয়ের দর, কলেজের ছাত্র ছাত্রী, শহরের বিশিষ্ট নাগরিক সকলে এসে সেই রাস্তা বন্ধ করে পিকেটিংয়ে বসেছিলেন। সেখানে লাঠিচার্জ হয়েছিল, সেটা সেই লাঠিচার্জে বলতে গেলে আমিও কিছুটা আহত হয়েছিলাম সেদিন, আমার এখনো মনে পড়ে, আমার দাগও রয়ে গেছে আমার পায়ের মধ্যে সেদিনের। তো সেই দিনটিকে আমি বিশেষভাবে স্মরণ করি এবং আজও আমি সেই চেতনা উদ্বুদ্ধ। আজকে এই যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে হাইলাকান্দি পৌরসভা এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের দ্বারা, বিশেষ করে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একজন সদস্য হিসাবে আমি বলবো, বিগত ৫০ বছর যাবৎ এই যে চেতনা, এই যে ১৯-এর চেতনাকে, যেটা আজও বরাক উপত্যকাবাসীর মধ্যে জিয়ে রেখেছে এবং জিয়ে রাখতে গিয়ে যে ভূমিকা পালন করে আসছে আমাদের এই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, শুধু সভা সমিতি এসবের মধ্যে দিয়ে নয়, বিভিন্ন রকমের কাজ করছে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলন। এই চেতনাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের জাতিসত্তা, আমাদের যে মাতৃভাষার অধিকার, আমাদের বাঁচার অধিকার, আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে অধিকার, আমাদের এইসব অধিকারকে ধরা রক্ষা করার জন্য বিভিন্নভাবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাজ করে আসছে আজ অবধি। তো এরই অঙ্গ হিসাবে আজকে আমরা হাইলাকান্দিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে, এবং আমরা শহীদদেরকে স্মরণ করে আমরা কিছুক্ষণ আগে পথ চললাম, সমস্ত তাদের যে স্মৃতি তর্পণ করলাম আজকে, তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।
1: বরাক উপত্যকার ইতিহাসে ১৯-এ মে শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ভাষা, আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদ দিবস উপলক্ষে ১৯-এ মে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শ্রীভূমি জালায়ন আনাম।

0: অনুষ্ঠান। এ উপলক্ষে জেলার সদর শহরের শম্ভুসাগর পার্কে অবস্থিত শহীদ স্মৃতি ফলকের সামনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূম জেলা শহর সমিতির উদ্যোগে শহীদ স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবীণ সাংবাদিক সতু রায় বলেন,
1: আমরা তো রক্তে ভিজে আজকে ভাষার অধিকার পেয়েছি, কিন্তু চারদিক থেকে অভিযোগ ধেয়ে আসছে আমাদের প্রতি, বাঙালিরা হুজুকে যাক, বাঙালিরা মুশড়ে পড়া জাতিতে পরিণত হচ্ছে, উল্টা ঠ্যাং লাফে বাঙালিরা আজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, বাঙালিদের কোনো ভবিষ্যৎ নেই। এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি দুর্জনরা করছে, একথা বললে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবে না। বর্তমান আমরা ভারতবর্ষ, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে অভিবাসী বাঙালি মিলিয়ে 30 কোটির বেশি বাঙালি। এই 30 কোটি বাঙালি কি আমরা সমন্বিত শক্তি হিসেবে আজও আত্মপ্রকাশ করতে পেরেছি? আসামে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমরা কি আজ পর্যন্ত একটা সমন্বিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি? এই প্রশ্নগুলি আজ আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা রক্তের বিনিময়ে আজ ভাষার অধিকার পেয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিত্যদিন আমাদের এই ভাষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। একটা বিরাট চক্রান্ত এখনো রয়েছে, এই চক্রান্ত কখনো প্রকাশ্য ভাবে, এই চক্রান্ত কখনো চূড়াগত পথে ধেয়ে চলেছে। এই চক্রান্তের ঢেউয়ে ভেসে যাচ্ছে নির্মম সত্য। নির্মম সত্যটা হলো এই যে আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষাকে ভুলে যেতে বসেছি। আজ দেখুন, আমার ছেলেটা বাংলা ভাষা তেমন ভালো বলতে পারে না। এই যদি আমাদের মানসিকতা হয় বাংলা হিন্দি ইংরেজি মিলিয়ে বাংলা ভাষা বলার একটা ঢং, আজকাল নব্য শিক্ষিত বাঙালি যুবকদের মধ্যে গ্রাস করে চেয়েছে। আজ ভাষাকে বিকৃতি করছি আমরা, নিজেরাই আমরা বাংলা ভাষাকে বেগ ফুটি ছেড়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের বাংলা এবং বাঙালি এই দুটি শব্দের অপব্যবহার আমরাই তো করেছি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট এই গানটির সুরভ্রান্তি আমরাই তো ঘটিয়েছি। এইভাবে আমরা বাঙালিরাই যদি আমাদের ভাষাকে বিকৃত করবার চেষ্টা করি, শুদ্ধভাবে বলবার চেষ্টা না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ অনিশ্চয়তার গর্ভে নিক্ষিপ্ত হবে।
0: স্মৃতিচারণ সভায় বক্তব্য রেখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী বললেন,
2: আমরা আমাদের নিজের ভাষাকে ভালোবাসি, সেটা তো স্বাভাবিক কথা। মাকে যদি ভালোবাসি, ভাষাকেও ভালোবাসি। সেই সঙ্গে আমরা বিশ্বের যত মাতৃভাষাই আছে সবাইকে আমরা, সেই ভাষাভাষী লোক সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ভাষার উপর যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার অধিকার রক্ষার এবং আমাদের আত্মপরিচয় রক্ষার সেই আন্দোলনে যদি কেউ বাহত করার চেষ্টা করে, আমরা যেন তা প্রতিহত করার জন্য সচেষ্ট থাকি সবসময়। আজকের এই বিশেষ দিনে সেই চেতনাটুকু যেন আমাদের মধ্যে আবার জাগরিত হয়। অনেক কথাই আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সতুদা বল।

0: বেজেছেন অনেকেরই সেই জানা, কিন্তু এই যে জানাটুকুকে সারা বৎসরই আমাদের মধ্যে একটা রিভারভেরিশন অনুরোধন করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের ভাষার উপর বিভিন্নভাবে আক্রমণ আছে, আমাদের ভাষার যে একটা ঐতিহ্য আছে সেটা আমাদের সবারই মনে রাখতে হবে। বাইরে থেকে তো আন্দোলন আমাদের উপর আঘাত আসে ঠিকই, কিন্তু আমাদের ঘরেও তো সেই আন্দোলনটুকু হচ্ছে। একটু আগে মাননীয় দাদা আকার ইঙ্গিতে বলেছেন, আমরা কিন্তু আমাদের ঘরে সেই ভাষা রক্ষার জন্য সচেষ্ট নই। আমরা খুব আনন্দিত হই আমার ছেলে খুব ভালো ইংরেজি বলতে পারে, আমার ছেলে রাইমস বলতে পারে, কিন্তু আমার ছেলে ছড়া বলতে পারে না। এটা খুব গর্বের সঙ্গে বলি, এটা কি ঠিক? একটা কথা সবার স্মরণ রাখা উচিত, চরম বিদেশি আনা, চরম ব্রিটিশ রাজত্বে আমাদেরই দেশের মহান ব্যক্তিত্ব বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারা ডেপুটি ম্যাজিস্ট্রেটের আসন অলঙ্কৃত করেও কিন্তু ভাষা জননীর সেবা করে গেছেন। তাই তো আজকের দিনেও আমরা তাকে সাহিত্য সম্রাট নামে অভিহিত করে আসছি, আগামী দিনেও করে যাব। সেই কথাটুকু আমাদের মনে রাখতে হবে যে আমার ছেলে বাংলা জানে না সেটা কিন্তু খুব শ্লাঘার ব্যাপার নয়। ঠিক আছে, স্কুলে হয়তো আমাদের পঠন পাঠনের জন্য ইংরেজি শিখতে হবে, সেটা তো হলো আমার কাজের ভাষা, কিন্তু হৃদয়ের ভাষা বাংলাটুকুকে যদি আমরা না শিখাই, তাদের সেই হৃদয় ভিত্তি তাদের ঠিক হবে না। কাজে এই আবেদনটুকু আমি সবার কাছে রাখছি, বাইরের যে আমাদের উপরে আঘাত তো প্রতিহত করার জন্য সচা সবসময় আমাদের সচেতন থাকতে হবে, সেই সঙ্গে আমাদের ঘরেও যেন আমরা সচেতন থাকি। খুবই দুঃখের ব্যাপার, আজকাল ছেলেমেয়েরা দাদা ঠাকুরের গল্পও জানে না, ঠাকুরমার জড়ির খবরই জানে না, কে রবীন্দ্রনাথ হয়তো দু একজন বলতে পারে। আমি কিছুদিন আগে দুটি ছেলে আমার এখনো মনে আছে 94% পেয়েছে সিবি আপনাদের সেন্ট্রাল স্কুলের পরীক্ষায়, তো গিয়েছিল আমার বাড়িতে, আমি বলেছিলাম আজকে তো 17 মে, 19 মে আসছে, এটা কি বলে তো দেখি, দুর্ভাগ্যের ব্যাপার। সেই ছেলে দুটোই কিন্তু 19 মে কি জানে না, তো সেটা তো আমাদের দুর্ভাগ্য, আমাদের যারা অভিভাবকরা আছি, আমরা যারা মাতা পিতা আছি, আমাদের দুর্ভাগ্য যে আমাদের ছেলে মেয়েদেরকে সেটা শিখাই না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের ব্যস্ততা ঠিক রাখার জন্য তাদেরকে মোবাইল এগিয়ে দেই, এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কাজে আমি আবেদন রাখছি এই সবার মাধ্যমে, আমরা যেন সবাই সচেষ্ট থাকি, দুটো ব্যাপারে সচেষ্ট। একটা হলো আমাদের পরোক্ষভাবে যে আমাদের ভাষা রূপে আক্রমণ তা প্রতিহত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব, এবং সেই সঙ্গে আমাদের ঘরে যাতে সেই বাংলা ভাষার চলনটুকু থাকে, ছেলেমেয়েরা শিখতে পারে। কারণ একটা কথা ঠিকই, ভাষা যদি ঠিক না থাকে সাহিত্য চর্চা হবে না, ভাষা এবং সাহিত্য চর্চা না হলে আমাদের এই যে সমৃদ্ধ সংস্কৃতি তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না।
1: বড়ক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর জগন্নাথ রায় চৌধুরীর প্রয়াণে শনিবার বিকেলে শিলচর বঙ্গভবনে এক স্মরণসভা আয়োজন করা হয়। বরাকবঙ্গে শিলচর জেলা সমিতির উদ্যোগে আয়োজিত দিনের স্মরণসভায় বিভিন্ন বক্তা প্রয়াত রায়চৌধুরীর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। প্রয়াত জগন্নাথ রায়চৌধুরীর কর্মজীবনের ব্যাপারে আলোকপাত করতে গিয়ে জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর বলেন,
2: জগন্নাথ রায়চৌধুরী প্রথমত তিনি ছিলেন আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একেবারে প্রথম প্রথম পর্বের একজন সদস্য, এবং প্রথম যে অধিবেশনটা হয়েছিল ওই 1977 সালের জানুয়ারি মাসের 9 তারিখ যে প্রকাশ্য অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি প্রথম এটাকে পঞ্চম প্রস্তাবটাও কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন যে এই অঞ্চলের বইপত্র সৃজনশীল সাহিত্য যেন আসাম সরকার তাদের প্রকাশনা বিভাগের নজরে যেন এটা আনেন, এবং এইখান থেকে প্রকাশিত উন্নত মানের বইপত্রকে প্রকাশনার জন্য যেন সচেষ্ট হন, এটা ছিল তার প্রথম প্রস্তাব সেই সময়ের।

ইনি তখন থেকেই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সবকটা সভায় তিনি যেতেন এবং আমাদের বলতে পারা যায় যে আমাদের এই অঞ্চলের এই প্রতিষ্ঠানের একজন চিন্তাশীল ব্যক্তি। আর বরাক উপত্যকার হাজারে হাজারে ছাত্রছাত্রী যারা তারই সৃষ্টি, বিশেষ করে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলা নিয়ে যারা উচ্চতর ডিগ্রি নিয়েছে, এদের অধিকাংশই আমরা বলতে পারি জগন্নাথ রায়চৌধুরীর ছাত্রছাত্রী। আজকের এই সভায় আমরা স্মৃতিচারণ করেছি, তবে সভায় আক্ষেপ করা হয়েছে যে তিনি 91 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু আমরা তাকে কিছু যথাযোগ্য সম্মান দিতে পেরেছি? আমরা তো তার প্রয়াণের পর আমরা বুঝতে পারছি তিনি যে এতদিন জীবিত ছিলেন, তাকে ইতিপূর্বে তার জন্য স্মৃতিগ্রন্থ প্রকাশ করা উচিত ছিল, আমাদের উচিত ছিল তাকে কোনো বিশেষ কোনো সম্মানে ভূষিত করা, এটা আমরা করতে পারিনি, এটা আমাদের একটা দুঃখ রয়ে গেল। জগন্নাথ রায়চৌধুরী ছিলেন ভাষার জাদুকর এবং তার ক্লাস যারা উপস্থিত ছিলেন তার ক্লাসে, এরাই এখনো বলছেন এবং তিনি একটা কিংবদন্তি হয়ে গেছেন যে তার পাঠ যারা নিয়েছে তার ক্লাসে এদের আর বই পড়তে হয় না। এহেন ব্যক্তির প্রয়াণ আমাদের বাংলা ভাষা সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি করেছে এবং তিনি বরাক উপত্যকাকে তার আপন দ্বিতীয় বাসভূমি হিসেবেই গ্রহণ করেছিলেন এবং এই অঞ্চলের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে তিনি ঘুরেছেন এবং সেই সূত্রে তিনি আমাদের আত্মার আত্মীয়। এই ব্যক্তির প্রয়াণ আমাদের নিশ্চিতই আমাদের একটা শূন্যতার সৃষ্টি করেছে। আমরা তার আত্মার সদ্গতি কামনা করি এবং বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন দেরিতে হলেও তার জন্য কোনো একটা বিশেষ কোনো সম্মাননার ব্যবস্থা যদি করে সেটা খুব ভালো হবে এবং এদিকে আমরা সচেষ্ট থাকব। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যখন আজকের জায়গাতে পৌঁছানোর আগেই কিন্তু তিনি চলে গেছেন, কিন্তু তিনি যে প্রথম নীতি নির্দেশিকা তার দিয়েছিলেন যে সরকারের কাছে আবেদন জানানোর প্রয়োজন যে আমাদের এখানকার সাহিত্য কৃতি যেন সরকারের নজরে আসে, এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আমরা এই ভাবনাটা আজকে আমাদের মাথায় এসেছে, আমরা চিন্তা করব যে কিংবদন্তি স্বরূপ তার অনেক কথাবার্তা ছড়িয়ে আছে অনেক লোকের স্মৃতিতে, আজকের স্মৃতিচারণের মধ্যেও এসে গেছে, তো এটাকে আমরা ভবিষ্যতে চিন্তা করছি, আমরা একটা ছোট্ট স্মৃতিকেন্দ্র আমরা প্রকাশ করব। আমি মনে আছে আমার কোনো এক দুপুরবেলা জিসি কলেজে হল ঘরটি পড়ুয়াদের চোখের সামনে তিনি উপস্থাপন করছিলেন সেই অঞ্চলটা, এই বর্ধমান বীরভূম অঞ্চলের রুক্ষ রিক্ত মাঠের দিকে তৃষাতপ্ত দৃষ্টিতে মানুষের চাতক পাখির মতো চেয়ে থাকা সেই দৃশ্যটা, তার নিজের অভিজ্ঞতাও ছিল এরকম প্রখর তপন ও তাপে জ্বলে যাওয়া পুড়ে যাওয়া মাঠে চৈত্রের দুপুর কিংবা খর বৈশাখে হঠাৎ কালো মেঘের ভ্রুকুটি এবং এই সমস্ত কথা তিনি বলে যে আবহাওয়াটা তৈরি করেছেন একেবারে নিপুণ চিত্রকরের মতো শব্দ দিয়েই তিনি গঠন এইগুলো তৈরি করেছেন, তখন আমরা বুঝতে পারিনি যে তিনি আসলে প্রস্তুতি নিচ্ছেন আজকে আমাদের পাঠ দেবেন। কি পাঠ দেবেন? তিনি রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল কবিতাটি এই পড়ানোর আয়োজন। এমনি করে ক্লাসরুমে বসে আমরা দৃশ্যের ছবি প্রত্যক্ষ করতাম এবং মনে মনে চলে যেতাম আমাদের নিজের নিজের গ্রাম বস্তি শহরতলি জীবনের অভিজ্ঞতায়।

আপনাদের আরো একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিল মনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ, আকাশবাণী শিলচর। লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে খামাজ রাগে ঠুমরি শুনবেন শিল্পী পূর্ণদ্রত দাশগুপ্ত।

লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ খামাজ রাগে ঠুমরে শুনলেন। শিল্পী ছিলেন পূর্ণদ্রুত দাশগুপ্ত। আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

হচ্ছে 262779। আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন প্রেমের কাহিনী ছবি থেকে, গেয়েছেন শান।

শর্মিষ্ঠা পালের পরিবেশনায় গানটি শুনলেন মেঘে ঢাকা তারা ছবি থেকে। অনুষ্ঠানে পরের গানটি শুনবেন উমা ছবি থেকে, গেয়েছেন সোমলতা ও উজ্জয়িনী।

সুহা খানের কণ্ঠে গানটি শুনলেন চিরদিনই তুমি যে আমার ছবি থেকে। পাঁচ অধ্যায় ছবিতে অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন শ্রেয়া ঘোষাল এবং শানের দ্বৈত কণ্ঠে।

শ্রেয়া ঘোষাল এবং সানির দ্বৈত কণ্ঠে পাঁচ অধ্যায় ছবিতে গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলে ও অমিত কুমারের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ইলজাম।

ইনসাফ ছবিতে গানটি শুনলেন অনুরাধা পটোয়ালের কণ্ঠে। অনুষ্ঠানে পরের গানটি শুনবেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে, ছবির নাম আঞ্চল।

হাসান ছবিতে গানটি শুনলেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন নজর ছবি থেকে, গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

হাজার ছবিতে শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।